0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আজকের আনন্দধ্বনিতে আমরা শুনছি স্বদেশ এবং প্রেম পর্যায়ের গান। আপনাদের সঙ্গে আমি তপারতী। পরবর্তী শিল্পীরা প্রথমে দেবারতী সোম, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা।

সুপ্রভাত। বৃষ্টি ভেজে একটা ভোর, আমাদের সবার জন্য নতুন কিছু নিয়ে এসেছে, আর সঙ্গে করে নিয়ে এসেছে পুরনো কথার আনন্দ, দুঃখ, হাসি, কান্না, সমস্ত কিছু। কারণ প্রত্যেক দিন নতুন করে শুরু হলেও সঙ্গে থেকে যায় গতদিনের সবটুকু, আর এই সবটুকু নিয়ে নতুন করে আর একটা দিন শুরু করা এবং ভালো থাকার অন্তত চেষ্টা করা। ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 6:12 হয়ে 47 সেকেন্ড, 7টা পর্যন্ত আপনার সঙ্গে আছি প্রভাত বীণা নিয়ে 100.1 FM গোল্ডে। আজ এই সময়টুকুতে গোপা আছে আপনার সঙ্গে, কথা হবে, গান শোনা হবে, কিন্তু গান শুনতে শুনতে শুরু হবে আজকের প্রভাত বীণা।

প্রভাত বীণা। আজ 2026 থেকে আমরা একটু ফিরে যাব 1947-এ। ওই যে শুরুতেই বললাম না, আজকের নতুন কিছু দিয়ে শুরু করার মানে গতকালের সমস্ত কিছুই সঙ্গে থেকে যায়। আর আজ আর গতকাল মানে কেবল আজ আর গতকাল এমনটা তো নয়, এই সময় এবং সেই সময় মিলেমিশে একাকার হয়ে যায় নতুন একটা দিনে। আর ঠিক সেরকমই আজকের একটা দিন, 17 তারিখ অগস্ট মাসের। এবার 1947-এ যদি ফিরে যাই, 15 তারিখ আমাদের স্বাধীনতা দিবস আমরা সবাই পালন করলাম। 1947 সালেও তাই হয়েছিল, 15ই আগস্ট আমরা স্বাধীন হলাম। কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গে যেমন আমাদের আনন্দ ছিল, তার সঙ্গে আমাদের প্রত্যেকের মনের ভেতর একটা অন্যরকম কান্না জমা হচ্ছিল। তার কারণ আমাদের দেশ ভাগ হচ্ছিল এবং কে কোথায় থাকবে কে কোথায় না থাকবে কিছুই কিছু ঠিক ঠিকানা নেই। 1947-এ যখন আমাদের স্বাধীনতা এলো এবং সেই স্বাধীনতা যখন আমরা পেলাম, ব্রিটিশরা যখন চলে গেল, চলে যাওয়ার কথা তাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো এবং আমরা স্বাধীন হলাম, তখন আমরা জানি না কিন্তু যে দেশ ভাগটা যে হচ্ছে, কোন দেশ কোন দিকে পড়বে বা কোথায় যাবে আমরা কিন্তু তখনও কেউ কিছু জানি না। কবে জানলাম সেটা জানলাম, দেশ ভাগ হবে এটা জানতাম, কিন্তু আমরা জানলাম হচ্ছে ওই 1947-এর 17ই আগস্ট। সেজন্য মনে হলো যে আজকে সেই 17ই আগস্ট 2026 যদি একটু ফিরে থাকাই সেই 47-এ, সেদিনের সেই আনন্দের মাঝে, আনন্দ অর্থাৎ বহু বছর বছর বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন হলাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আবার যেটা আমাদের হলো, আমরা ভারতবর্ষ পেলাম এবং পাকিস্তান। 14 তারিখ তাদের স্বাধীনতা হলো, আমাদের হলো 15। এই যে একটা দুটো দিক ভাগ হয়ে গেল, এই ভাগ হয়ে যাওয়ার একটা অন্য যন্ত্রণা, একটা অন্য কান্না, একটা অন্য রকম সমস্ত কিছু। যে মানুষগুলো সেই সময় ওই একটা কাপড়ের পুটলির মধ্যে কিছু দরকারি জিনিসপত্র হয়তো আনতে পেরেছিল, হয়তো আনতে পারেনি, ট্রেনে ট্রেনে মানে বাদুড়ের মতন ঝুলে পড়া ভিড়, কোনো কোনো মানুষ পরিবারের সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পেরেছেন, কোনো কোনো মানুষ পরিবার ছাড়া এদিক ওদিক সেদিক করে নানান রকমভাবে পৌঁছেছেন কোথাও না কোথাও, এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, এই যে একটা সাংঘাতিক অবস্থা, এটা তো একটা বাস্তব সত্য। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা বাস্তব জায়গা ছিল, যে জায়গাটা হচ্ছে মানুষের একেবারে শূন্য থেকে শুরু করা, শূন্য হয়ে যাওয়া এবং শূন্য থেকে শুরু করা। এই জায়গাটাই আজকে আমরা বারবার মনে করব। আমাদের তো কান্না রয়েছে, দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে, সবটাই রয়েছে, কিন্তু তারও মাঝে আরেকটা যে আশার আলো রয়েছে, আমরাই পারি, মানুষই তো পারে শূন্য থেকে আবার শুরু করতে বা শেষ থেকে আবার শুরু করতে, আমরাই পারি, আমরা পেরেছি এবং আমরা পারব। সেই জায়গাটুকু নিয়েই আজকের আমাদের প্রভাত বীণা। গোপা রইলাম আপনার সঙ্গে, আপনিও আছেন আমাদের সঙ্গে, আপনি থাকুন। সঙ্গে সঙ্গে রয়েছে গান, তার সঙ্গে রয়েছে সেই সময়কার কথা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন

কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। 1947 15 আগস্ট দেশ স্বাধীন হলো, আর 17 তারিখে একটা দাগ মানচিত্রের ওপর টানা হলো, র্যাডক্লিফ লাইন। আর সেই দাগ, সেই লাইন একটা মানুষের বাড়ি, মানুষের স্মৃতি, মানুষের শৈশব, মানুষের সম্পর্ক, সমস্ত কিছুর মধ্যে একটা দাগ টেনে ভাগ করে দিল। যে বাড়ির উঠোনে একজন জন্মেছে, যে পুকুরে সে সাঁতার কেটেছে, যে গাছের নিচে বসে কত বিকেল কেটেছে, যে গাছের ফল সারা দুপুর ধরে কত জোগাড় করা হয়েছে, হঠাৎ একদিন জানা গেল সেই বাড়ি, সেই দেশ আর তার নয়। কোনো ক্রমে একটা ব্যাগে বা একটা কাপড়ের পুটলির মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু ছবি, কিছু খুব কাছের, খুব আদরের জিনিস হয়তো নিয়ে আসা গেল, হয়তো বা নিয়ে আসা গেল না, রয়ে গেল সারা জীবনের জন্য এক টুকরো স্মৃতি। কিন্তু এক টুকরো স্মৃতি কি? এক বুক স্মৃতি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসা। আর এই যে দেশ ভাগ, এটা তো শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না বা একটা ঐতিহাসিক ঘটনা ছিল বলে থেমে যাওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল কোটি কোটি কোটি মানুষের জীবন। এক জায়গা থেকে মানুষ আর এক জায়গায় এলো, এবং যে যে জায়গার উপর দিয়ে এই দাগ চলে গেল, সেই সেই জায়গার মানুষেরই একই রকম অবস্থা হয়েছিল। তারা কেউই জানে না তারা কোথায় যাবে। কেউ ট্রেনে, কেউ নৌকোয়, কেউ পায়ে হেঁটে, এক জায়গা থেকে এক জায়গায় তাদের যেতে হবে। যাত্রা শুরু হলো। সবচেয়ে বড় কথা, তারা কেউই জানতেন না তারা কোনোদিন আর ফিরতে পারবেন কি না। তারা কেউ জানতেন না যে কজন একসঙ্গে কোনো ক্রমে বের হলেন অন্য কোথাও একটা যাওয়ার জন্য, সবাই মিলে একসঙ্গে পৌঁছতে পারবেন কি না। তারা কেউই জানতেন না যে আবার নতুন করে শুরু করা যাবে কি না।

কিন্তু যেটা জানতেন, যদি বেঁচে থাকি তাহলে তো আবার নতুন করে শুরু করতে হবে, এবং এই নতুন করে শুরু করবার স্বপ্ন নিয়ে অনেক কান্না, অনেক আঘাত, অনেক যন্ত্রণা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা শুরু। জন্মভূমি ছেড়ে আবার কোথাও বাস

0: আবার শুরু করতে হবে। দেখা যাক কোথায় গিয়ে আমরা পৌঁছই এবং সেখান থেকে আবার কিভাবে শুরু করা যায়। সেই শূন্য থেকে শুরু করার নামই হলো মানুষ। এবং শূন্য থেকে শুরু করে, 1947-এ সেই শূন্য থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা, এবং তারপর ধীরে ধীরে ধীরে ধীরে এই যে আমরা এসে দাঁড়িয়েছি মানুষ, একে অপরের সঙ্গে হাত ধরে এক জন্মভূমি থেকে অন্য আরও কারোর জন্মভূমির উদ্দেশ্যে যাত্রা, এবং সেখানে আবার নিজের মতন করে, অনেক কষ্ট করে নিজের মতন করে সেখানে আবার সেই জন্মভূমিকে নিজের বাসভূমি করে নেওয়া। মানুষ পারে, প্রাণী পারে। আজকে আমাদের সে কথাই হবে গোটা প্রভাত বিনা জুড়ে। গোপা আছে আপনার সঙ্গে, শুনছেন 100.1 FM গোল্ড।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

এই মুহূর্তে যারা 100.1 FM গোল্ডে শুনছেন প্রভাত বীণা, তারা কেউ সরাসরি দেশভাগ দেখেছেন কিনা বা সেই সময়টা দেখেছেন কিনা, কিন্তু এমন অনেকেই এই সময় শুনছেন 100.1 FM গোল্ড, যারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে সেই সময়ের কথা শুনেছেন, অনুভব করেছেন, তাদের কাছ থেকে অনুরণ এসছে আপনার মনে, এবং সেই কথায় কান্না ছিল, সেই কথায় হারিয়ে যাওয়া বাড়ির উঠোন ছিল, সেই কথায় মায়ের আঁচলে এমন এক চাবি বাঁধা ছিল যে চাবির তালার খোঁজ নেই, সেই কথায় পুকুর ছিল যে পুকুরের এ প্রান্ত ও প্রান্ত সাঁতার কেটে একটা সময় কাটানো গেছে, সেই গল্পে আম গাছের কথা ছিল যে গাছের আম খেয়ে বড় হওয়া, সেই গল্পে এমন এক মাটির গন্ধ আছে যে গন্ধ প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম চারিত হয়েছে। দেশভাগ আসলে মানুষকে আলাদা করেছে, কিন্তু মানুষের স্মৃতিকে কখনো আলাদা করতে পারেনি। তাই আজও হয়তো সেই প্রজন্মটা নেই যারা দেখেছিলেন সরাসরি দেশভাগ, কিন্তু তার পরের প্রজন্মের আমাদের ইচ্ছে করে, মাঝে মাঝে ফিরে যেতে খুব ইচ্ছে করে সেই জায়গায়, সেই মাটিতে যেখানে জন্ম হয়েছিল আমার, আমার মানে আমার পূর্বপুরুষের, আমার পূর্বপুরুষের জন্ম মানেই তো আমি, সেই 1947 থেকে আজকের 2026। আলাদা তো নয়, একটা সুতো, একটা বাঁধন, একটা মালা, যা কখনোই কিন্তু ছেঁড়া যাবে না। তাই দেশভাগ তখনও যেমন মানুষের চোখের কোণ চিকচিক করেছিল, ঠিক তেমনি এখনও দেশভাগের কথা এলে বা এই ভাগাভাগির কথা এলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার কথা এলে এখনও আমাদের চোখের কোণ চিকচিক করে ওঠে এবং ফিরে যেতে ইচ্ছে করে সেই জায়গায়, সেই মাটিতে, যা আমার দেশের মাটি।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনছিলাম। এই দেশভাগ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানান রকম ব্যাখ্যা রয়েছে, রাজনৈতিক নানান রকম মতাদর্শ রয়েছে। কিন্তু আসলে দেশভাগে বহু বহু বহু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, এটাই হলো মূল কথা। আমার মাসির কাছে প্রায়শই একজনের কথা শুনতাম, তার নাম ভোলা। ভোলা একটি চারপে লাল কুকুর। সে একটি বাড়ির উঠোনে দুবেলা খাওয়া দাওয়া করত, সেখানেই শুয়ে থাকত। তারপরে সেই বাড়ির মানুষজন যখন মাঠে যেত, হাটে যেত, এদিক ওদিক সেদিক যেত, সেও তাদের পেছন পেছন যেত। হঠাৎ করে একদিন ভোলা দেখল সেই মানুষগুলো বাক্স প্যাটরা নিয়ে ওই একটা বিভেদ রেখা ছাড়িয়ে আরও অনেক দূরে অনেক দূরে অনেক দূরে চলে যাচ্ছে। যতদূর ভোলার পক্ষে যাওয়া সম্ভব হয়েছিল ভোলা গেছিল, কারণ ভোলার নিজস্ব একটা আবার সীমারেখা রয়েছে, তো ওদের নিজস্ব একটা টেরিটারি থাকে। ফলে যতদূর যাওয়া সম্ভব হয়েছিল ততদূর সে গেছিল, এবং যতদূর তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ততদূর তাকে নিয়ে যাওয়া হয়েছিল। একটা সময় ভোলা কোথাও থেমে যায় এবং সে জুলজুল চোখে তাকিয়ে থাকে সেই মানুষগুলো চলে যাচ্ছে যাদের সে জন্ম থেকে দেখেছে, জন্ম থেকে চেনে। ভোলা কিন্তু জানে না তারা আবার ফিরে আসবে কি না। আবার মানুষগুলো যারা চলে গেল তারাও জানে না ভোলা ফিরে যেতে পারল কি না সেই বাড়ির উঠোনে, সেই পুকুর পাড়ে, সেই মাঠে, সেই হাটে। এইরকম একটা অবস্থা থেকে প্রিয়জন, প্রিয় কিছু, সমস্ত কিছু ছেড়ে এক জায়গা থেকে নতুন আরেক জায়গায় নতুন আরেক শুরু। উদ্বাস্ত মানুষগুলো নতুন করে আবার শুরু করলেন, কেউ থেমে গেলেন। নিঃসন্দেহে এমন অনেক মানুষ এসেছিলেন যারা থেমে গেছেন যে কোনো কারণেই হোক। কেউ চাকরি পেলেন, কেউ ব্যবসা শুরু করলেন, পড়াশোনা করতে শুরু করলেন কেউ কেউ। যে মানুষগুলো একদিন ঘর হারিয়েছিলেন তারাই আবার নিজেদের মতন করে নতুন করে ঘর তৈরি করলেন। দেশভাগের ইতিহাস বা দেশভাগের কথা, দেশভাগের সেই ঘটনা আমাদের একটা কথা শেখায় যে মানচিত্র বদলানো যায়, সীমানা টানা যায়, দেশের নাম বদলে যায়, কিন্তু মানুষের শৈশব বদলানো যায় না। মায়ের রান্নাঘরের যে একটা গন্ধ, সেই গন্ধ বদলানো যায় না। বাড়ির উঠোনের স্মৃতি কোনোদিন মুছে ফেলা যায় না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কোনো সীমারেখার বাঁধন মারে না। এপার ওপার একই ভাষা, একই সুর, একই খাবার, একই স্মৃতি, একই কান্না, আবার একই হাসি। তাই দেশভাগ শুধু একটা রাজনৈতিক ঘটনা হিসেবে নয়, দেশভাগ হচ্ছে স্বাধীনতা যেমন আমাদের দিয়েছে ঠিক তেমন বিভেদও আমাদের দিয়েছে। কিন্তু সেই বিভেদ কোথাও না কোথাও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। হ্যাঁ, আমি মানছি মানুষের সঙ্গে মানুষের যেরকম যুদ্ধ হয়েছে, মানুষের সঙ্গে মানুষের যেরকম ভাগাভাগি হয়েছে, মানুষের সঙ্গে মানুষের ধর্মে বর্ণে আলাদা করাও হয়েছে, কিন্তু তেমনই আবার মানুষই তো একে অপরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মানুষই তো পেরেছে ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরকে সাহায্য করতে এবং একে অপরকে বাঁচাতে। ফলে এই দেশভাগ ইতিহাসের একটা ঘটনা, সেই সময় থেকে এই সময় আজও কিন্তু আমাদের শিক্ষা দিয়ে যায়, আজও আমাদের বলে যায় মোরা একই বৃন্তে দুটি কুসুম, তাই আমাদের পাশাপাশি থাকতেই হবে।

0: কল্যাণী কাজীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

গৌরীকেদা ভট্টাচার্য এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আমরা আমাদের প্রভাত বীণার একবারে শেষ দিকে এসে পৌঁছেছি। তবু তো কিছু কথা বাকি রয়ে যায়। দেশভাগের কথা বললেই আমরা সাধারণত কষ্টের কথাই বলি, আমরা ছেড়ে আসার কথা বলি, ফেলে আসার কথা বলি। কিন্তু দেশভাগের কথা উঠলে যেরকম আমাদের চোখের কোণটা চিকচিক করে ওঠে, ঠিক সেরকমই কিন্তু আমাদের ঠোঁটের কোণে কোথাও এক চিলতে হাসিও দেখা দেয়। ভাবছেন তো গোপা কেন বলছে এমন কথা?

আসলে দেশভাগের সঙ্গে যেরকম ছেড়ে আসা, ফেলে আসা, হারিয়ে আসার যন্ত্রণা রয়েছে, ঠিক তেমন ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কথা দিয়ে শুরু করেছিলাম, শূন্য থেকে আবারও জীবন শুরু করেছিলেন বহু বহু বহু মানুষ। তারা কেউ শুরু করতে পেরেছিলেন, কেউ মাঝপথে থেমেছেন, কেউ সফল হয়েছেন, কিন্তু শুরুটা করেছিলেন। স্বপ্ন ছিল, মনের মধ্যে আশা ছিল, আধপেটা খেয়ে, আধবেলা খেয়ে, কোনোদিন না খেয়ে বাঁচতে হবে, বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। এই যে স্বপ্ন, এই যে নিজের মধ্যে গড়ে তোলা একটা অসীম সাহস এবং নিজের ভেতরের বল, সেটা দিয়েই বহু মানুষ শূন্য থেকে শুরু করে, সেই দিন থেকে শুরু করে কিন্তু আজকের এই 2026। আমাদেরই কোনো পূর্বপুরুষ শুরু করেছিলেন তখন, এসে আমরা দাঁড়িয়েছি হয়তো 2026-এ। আমরা সবাই, যারা ওদিকের মানুষ, এদিকের মানুষ, সবাই তো মানুষ। কেউ ছেড়ে এসেছেন, কেউ আবার এখানে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য, কেউ আবার তিরস্কারও পেয়েছেন, কিন্তু সব কিছুর মধ্যেই নতুন করে একটা শুরু হয়েছে। যেরকম ভেঙে যাওয়ার একটা ইতিহাস আছে, ঠিক সেরকম পুনর্গঠনেরও একটা ইতিহাস রয়েছে। তাই রাজনৈতিক সীমান্ত বা ঐতিহাসিক নানান মতামত সমস্ত কিছুর বাইরেও দেশভাগ এমন কথা বলে যা কিন্তু নতুন করে শুরু করা, অনেক কষ্টের, অনেক যন্ত্রণার, অনেক কান্নার, কিন্তু তবুও নতুন করে আবার শুরু করে আবারও দাঁড়ানো যায়, এবং দাঁড়িয়ে আবারও ভাবা যায়, যাই না একবার দেখে আসি, একবার খুঁজে আসি আমার সেই দেশ, আমার সেই মাটি যাকে আমি ছেড়ে এসেছিলাম। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান শুনতে শুনতে সবাইকে বলি, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন আমাদের। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে প্রভাত বিনায় 100.1 FM গোল্ডে। আবার ফিরে আসবো 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

সুপ্রভাত, ঘড়িতে এখন সময় সকাল 8:32 হয় 32 সেকেন্ড। 100.1 FM গোল্ড শুনছেন, আজ আপনার সঙ্গে আছি গোপা। আমরা এখন শুনব মনের মেলোডি। মনের মেলোডিতে মন থেকে মনে সুর, তাল, লয়, ছন্দ সমস্ত কিছু ছড়িয়ে পড়ে, আর এই সময়টুকু মানে একেবারে সকাল 10টা পর্যন্ত গানে গপ্পে আড্ডায় জমজমাট আমাদের মনের মেলোডি। আপনার জন্য নিশ্চয়ই খোলা আছে, কিন্তু কথা হবে একটু পরে।

একটা গান শুনে একটু ফিরে আসি। গান খুঁজতে খুঁজতে একটা গান চোখে এলো, চোখের ওপর ভেসে উঠল, এবং সেই গান আমরা বহুবার শুনেছি, নানান মানুষের কণ্ঠে শুনেছি। আজ আমরা সেই গান শুনব স্বাগতর কণ্ঠে, এবং গঙ্গার কথা। গঙ্গার কথা যখন শুনবো তখন গঙ্গার কথা শুনতে শুনতে শুরু করা যাক মনের মেলোডি, তারপর বাকি কথা তো রয়েইছে আমাদের সঙ্গে। স্বাগতর গান শুনতে শুনতে শুরু করি আজকের মনের মেলোডি।

স্বাগতর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, আর গান শুনতে শুনতে ভেসে গিয়েছিলাম আমরাও কোথাও সেই গঙ্গার সঙ্গে সঙ্গে। গঙ্গার সঙ্গে সঙ্গে এগোতে এগোতে গঙ্গার পার ধরে হতে পারে, গঙ্গার উপর দিয়ে নৌকো নিয়ে হতে পারে, আমরা এগোতে এগোতে কখনো স্মৃতিতে, কখনো ভালো লাগায়, কখনো মন খারাপে ক্রমশ ক্রমশ আমরা এগোতে থাকি। এগোতে এগোতে এগোতে এগোতে অনেক কিছু আমাদের স্মৃতিতে আসে, আমাদের মনে পড়ে, আমাদের চোখের সামনে ঘটে। ঠিক এরকমই কোনো ঘটনা হয়তো কখনো গঙ্গার পার ধরে বা গঙ্গার ওপর দিয়ে ভেসে যাচ্ছি, কোনো একটা গন্ধ হঠাৎ করে হাওয়ায় ভেসে এলো। এবার সেই গন্ধ আমাদের উড়িয়ে নিয়ে যেতে পারে, আমাদের মনকে উড়িয়ে নিয়ে যেতে পারে এমন এক জায়গায়, ওই সময় এক সেকেন্ড আগেও হয়তো

বা আপনি আমরা কেউই ভাবিনি ওই একটা গন্ধে আমরা উড়ে যেতে পারি, আমাদের মন উড়ে যেতে পারে অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কিছুতে। হয়তো খুব ভালো একটা মুডে ছিলাম, এমন একটা গন্ধ এলো নাকে, আমরা ভেসে গেলাম কোনো স্মৃতিতে যেখানে হয়তো একটু মন খারাপ করা কোনো বিকেলবেলা ছিল। আবার এমন কোনো গন্ধ খুব মন খারাপের মধ্যে আমার নাকে আসতে পারে যে গন্ধ কিন্তু আমাকে সেই মন খারাপ থেকে বের করে নিয়ে গিয়ে একটা খুশির দেশে নিয়ে যেতে পারে। ফলে গন্ধ আমাদের কাছে এমনই এক জিনিস। গন্ধ নানান রকমের হয়, নানান কিছু থেকে আমরা গন্ধ খুঁজে ফিরি এবং নানান কিছু থেকে গন্ধ উড়ে আসে আমাদের কাছে। আর আজ শুরুতেই একেবারে গঙ্গায় ভাসতে ভাসতে হয়তো আমাদের নাকে এরকম কিছু গন্ধ এসছে যা আমাদের অন্য কোনো জগতে নিয়ে চলে যায়। গন্ধ আপনাকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে পারে বা কোন গন্ধে আপনি নস্টালজিক হয়ে পড়েন, সেই গন্ধের কথা আজকে কিন্তু আপনি আমাকে বলতেই পারেন। হয়তো খুঁজে ফেরেন সেই গন্ধটাই চলাফেরার পথে, এদিকে ওদিকে সেদিকে, বা যখন পারফিউম কেনেন তখনও হয়তো সেই গন্ধটাকে খুঁজতে থাকেন যে গন্ধ আপনাকে নস্টালজিক করে দেয়। কিন্তু কিছু কিছু গন্ধ আছে যেগুলো তো কিনতে পাওয়া যায় না, আবার কিনতে পাওয়া গেলেও, এখন তো সব কিছুই কেনা যায়, কিনতে পাওয়া গেলেও ঠিক যেমনটা হয়তো আপনি চান তার থেকে হয়তো এক কোণা একটু এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু তবুও গন্ধ আপনাকে নস্টালজিক করে। তাই কোন গন্ধ আপনাকে নস্টালজিক করে তোলে সে কথা অবশ্যই কিন্তু আজকে আপনি এসে আমাদের বলে যেতে পারেন 9903050992। গন্ধ নিয়ে আজকে কথা হবে না, গন্ধ বিচার ঠিক সেভাবে নয়, মানে গন্ধ নিয়েই কথা হবে, যে গন্ধ আপনাকে নস্টালজিক করে দেয়, যে গন্ধ আপনাকে নিয়ে যায় অন্য কোনো রকমের দেশে, অন্য কোনো জায়গায় যেখানে আপনার মন খুশি হয়ে যায়। আবার আপনার মনের কোনায় কোথাও একটু দুঃখ দুঃখ ভাব ফুটে উঠলেও সেখানে কোথাও একটা ঠোঁটের কোণে হাসি, এক চিলতে হাসি লেগে থাকলেও থাকতে পারে, সেরকম নস্টালজিক কোনো গন্ধের কথা আজকে আপনি এসে বলে যাবেন আমাদের। আর এই মুহূর্তে মান্না দে যে মিষ্টি গন্ধের কথা বারবার আমাদের বলেন গানে গানে, সেই গান আরও একবার শুনবো।

মান্নাদের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর মিষ্টি গন্ধ সমস্ত ঘর জুড়ে থাকে, ঘর জুড়ে থাকার থেকেও মন জুড়ে থাকে, তাই মনের সঙ্গে গন্ধের একটা বিশেষ যোগাযোগ রয়েছে। পুরনো আতরের গন্ধ যদি নাকে আসে তাহলে ঠাকুমা দিদার কথা মনে পড়ে যায়। আবার ঠিক এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, রোজে বৃষ্টি হচ্ছে, এখন আর সেই গন্ধটা পাওয়া যায় না, কিন্তু যখন প্রচণ্ড গরমের পর বৃষ্টি পড়ে আর ওই যে মাটির একটা সোঁদা গন্ধ, সেই গন্ধ অনেককেই কিন্তু মাতাল করে দেয়। আবার ধূপের গন্ধ, এক একটা ধূপের গন্ধ এক একজন মানুষকে মনে পড়ায়। নতুন বইয়ের গন্ধ, নারকেল তেলের গন্ধ, আর পুরনো কাঠের আলমারি খুললে একটা অদ্ভুত গন্ধ বেরোয়, সেই গন্ধেরও একটা অন্যরকম মজা আছে। কোনো যদি ছোট বাক্স বা কিছু চন্দন কাঠের তৈরি হয় তাহলে সেই বাক্স খুললে যে একটা চন্দনের অদ্ভুত গন্ধ, সেটাও কোথাও আমাদের কোথাও একটা যেন অন্য মায়ার জগতে নিয়ে যায়। তাই গন্ধ আমাদের কাছে খুবই অন্যরকম একটা বিষয়, গন্ধ আমাদের নস্টালজিক করে। এই যে গন্ধ আমাদের নস্টালজিক করে, এটা যে আমরা কেবলমাত্র আবেগতাড়িত হয়ে বলে ফেললাম এমনটা কিন্তু নয়, এর তার মধ্যে যে একটা বৈজ্ঞানিক দিকও আছে সেটাও নিশ্চয়ই বলবো। কিন্তু আপনি আমাকে বলবেন যে কথা, যে কোন গন্ধে আপনি নস্টালজিক হয়ে যান, 9903055992, সে কথাই শোনবার জন্য আজকে আপনার কাছে আমরা এসেছি। আর মনের মেলোডি শুনছেন আপনি 100.1 FM গোল্ডে, গোপা আছি আজ আপনার সঙ্গে, গান শুনছি আমরা নানান শিল্পীর কণ্ঠে। আর অবশ্যই আপনার কাছ থেকে শুনতে চাইছি কোন গন্ধ আপনাকে ঠিক এই মুহূর্তে নস্টালজিক করছে সে কথা। আপাতত একটা গান শুনছি, গান শুনে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে প্রচুর মেসেজ কিন্তু আসতে শুরু করেছে, কারণ গন্ধ আমাদের সকলেরই প্রিয়। আমরা আমাদের সেই গন্ধের ভালোবাসায় কেউ গন্ধকে কিনে আমরা মজুত করি, কেউ গন্ধকে আমরা খুঁজে ফিরি, এবং গন্ধ নাকে এলে সেই গন্ধকে আমরা আমাদের মাথার মধ্যে, আমাদের মনের মধ্যে বন্ধ করে রাখি।

যে রকম ভাবে মেসেজ আমার কাছে আসতে শুরু করছে, আমি পড়তে শুরু করি। যখন মাটিতে বৃষ্টি পড়ে, মাটির সেই সুদাগন্ধ আমার খুব ভালো লাগে, যেন অজানা কোনো দেশে আমি হারিয়ে যাই। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এরপর শুভ্রা ভট্টাচার্য, বাজরণী, কলকাতা 70 থেকে তিনি বলছেন, আমরা হাজার হাজার টাকার পারফিউম কিনতে পারি, কিন্তু ছোটবেলার সেই বৃষ্টি ভেজা মাটির সোঁদাগন্ধ, পুরনো বইয়ের পাতার গন্ধ কিংবা মায়ের আঁচলের গন্ধ। আমি মাকে দেখতাম আমাদের নতুন জামা কাপড় পুজোতে কেনা, সেগুলো সব ট্রাঙ্কের মধ্যে ন্যাপথ্যালিন দিয়ে রাখত। তারপর যখন ট্রাঙ্কটা খোলা হতো, একটা কী সুন্দর গন্ধ! সেই গন্ধ কি বাজারে কিনতে পাওয়া যায়? এই গন্ধগুলো অমূল্য। আমরা পারফিউমের দোকানে গিয়ে যতই খুঁজি না কেন, সেই খাঁটি নস্টালজিয়া কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। অবশ্যই এর কারণই হচ্ছে, ওই যে বলেছিলাম, আমরা যে কেবলমাত্র আবেগে ভেসে যাই বা স্মৃতিতে তাড়িত হই গন্ধের জন্য এমনটা নয়, এর সঙ্গে আমাদের শরীরের, মনের, মস্তিষ্কের গভীরভাবে একটা বৈজ্ঞানিক যোগাযোগ রয়েছে, সে কথাও নিশ্চয়ই আমরা বলবো। গন্ধ তাই আমাদের এত ভালো লাগে, সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধের আমরা প্রেমে পড়ে যাই। আর বাজে গন্ধ আমাদের মেজাজকে আরও বেশি মানে মেজাজি করে তোলে, আমাদের তখন মনে হয় ইস কি বিচ্ছিরি গন্ধ। সুতরাং এই যে গন্ধ বিচার, সেই গন্ধ বিচার এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু সেই গন্ধ বিচার আমাদের প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা আলাদা আলাদা করে দেয়। আমরা কেউ ফুলের গন্ধ ভালোবাসি, কেউ আবার কফির গন্ধ, আমাদের মাটির সোঁদাগন্ধ ভালো লাগে, কারুর বইয়ের গন্ধ ভালো লাগে, কারুর আবার নতুন জামা কাপড়ের গন্ধ ভালো লাগে। এরকমভাবে গন্ধের দিকে আমরা ছুটে মরি। তাই তো অনেকেই লিপস্টিকের মধ্যেও কিন্তু আমরা সুগন্ধকে খুঁজে ফিরি, এবং লিপস্টিকের মধ্যে কোনো কারণে যদি পুরনো কোনো গন্ধ আমরা খুঁজে পাই, তাহলে মা যে লিপস্টিক ব্যবহার করতেন বা দিদি হয়তো কোনো লিপস্টিক ব্যবহার করতেন, সেটাকে হয়তো আমরা খুঁজে পাই। কারণ লিপস্টিক তো প্রত্যেক দিনই নতুন নতুন নতুন নতুন নতুন রকমভাবে আবিষ্কার হচ্ছে, তাই গন্ধ বদলে বদলে যাচ্ছে। চারপাশের গন্ধ কীরকম বদলে বদলে যায়, কিন্তু গন্ধ যতই বদলে যাক না কেন, আমরা কিন্তু গন্ধের প্রেমেই থাকব। আর সেই জন্য গন্ধকে আমরা খুঁজতে চেষ্টা করব, আর তার সঙ্গে সঙ্গে আমরা শুনব গান। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আর অবশ্যই মেসেজ করুন 9903050992 এই নাম্বারে। আপাতত আমরা একটা গান শুনি, শুনে এক্ষুনি ফিরছি।

গান শুনতে শুনতে আবারও ফিরে আসা। এবার একটু টুক করে চলে যাব মেসেজে, কারণ অনেকগুলো মেসেজ জমা হয়ে গেছে অলরেডি। এবার যদি একটু একটু করে পড়তে শুরু না করি তাহলে আবার পরের দিকে গিয়ে সমস্যা হয়ে যাবে। অলরেডি সময় বলছে 9:15 হয়ে 5 সেকেন্ড, সেজন্য একটু একটু করে যে মেসেজগুলো বাকি রয়েছে সেগুলো পড়তে শুরু করি। যেরকম যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনি বলছেন, আমি যেহেতু গ্রামের ছেলে তাই শরতের বাগানের শিউলি ফুলের গন্ধ, হেমন্তের মাঠে পাকা ধানের এবং নতুন চালের গন্ধ আমার জীবনের ফেলে আসা নবান্নের স্মৃতির দোলা দিয়ে যায় এবং আমাকে নস্টালজিক করে যায়। এরকম নস্টালজিক করে যায় কাকে? উৎপল মুখার্জি, তিনি লিখছেন পুনে থেকে। উনি বলছেন যে, আচ্ছা, শুরুতে আজকে আমাদের প্রভাত বিনাম আমি করেছিলাম দেশভাগ নিয়ে, তো সেই অনুষ্ঠান শুনে ওনার মন ভারী হয়ে গেছে, ওনার পুরনো দিনের কথা মনে পড়েছে এবং সে কথা উনি জানিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে এই যে গঙ্গায় মা দুর্গার বিসর্জনের সময় পুজোর পর বাদ্যযন্ত্রের সঙ্গে ধূপধুনোর গন্ধ, সেইটা সেই গন্ধটা পেয়ে মনে হতো মা দুর্গা এক বছরের জন্য ফিরে যাচ্ছেন। ছোটবেলায় আমার তখন খুব কষ্ট হতো, এখনও সেই গন্ধ আমাকে নস্টালজিক করে। পুজোর সময় পুজোর প্যান্ডেলে ওই পুজোর প্যান্ডেলের কাপড়ের একটা গন্ধ, ধূপ ধুনো ফুল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যে যজ্ঞ হয় সেই যজ্ঞের সময় যে ওই ঘিটিগুলো পুরো একটা গন্ধ পেরোয়, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা গন্ধ পুজো প্যান্ডেলের, সেই গন্ধটা সত্যিই একটা অদ্ভুত নস্টালজিক গন্ধ। আর গন্ধমাতাল সমীরণে গন্ধরাজের ফুল বাগানে রজনীগন্ধা সাজের বেলা মাতায় আমার মন, নতুন বইয়ের গন্ধে ফেরে ছোট্টবেলার ক্ষণ। প্রতাপমূলা গোপীনাথপুর কুরপাই তমলুক পূর্ব মেদিনীপুর থেকে তিনি পাঠিয়েছেন আমাদের কাছে। আর পরের মেসেজ হচ্ছে অমিতাভর, মায়ের গায়ের গন্ধের এক অদ্ভুত অনুভূতি ছিল। আর এরপরে আরও বেশ কিছু মেসেজ জমা হয়ে আছে, কিন্তু একটা গান শুনবো, গান শুনে ফিরবো। আর ওই যে কথা হচ্ছিল যে গন্ধের সঙ্গে আমাদের কেবলমাত্র যে আবেগ বা স্মৃতির একটা যোগাযোগ আছে তা নয়, গন্ধের সঙ্গে সঙ্গে ওই আবেগ স্মৃতিটার যোগাযোগ কেন রয়েছে সেটা মূলত কিন্তু ওই আমাদের বৈজ্ঞানিক একটা ব্যাখ্যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে কেন আমাদের মধ্যে রয়েছে সেই বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা। সেটা আমরা একটা গান শুনে এসে তারপরে নয় বলি, আমাদের কোন কোন রিসেপ্টর, কোন কোন বাল্ব আমাদের এই যে নস্টালজিক করে তোলে এবং আমরা নস্টালজিক হয়ে পড়ি, আমরা আবেগতাড়িত হয়ে যাই, আমরা স্মৃতিমেদুর হয়ে যাই, কেন হয়ে যাই সেটা সেসব কথা নিশ্চয়ই হবে। আপনিও একটু সঙ্গে থাকুন আমাদের, আমরা একটা গান শুনে এক্ষুনি ফিরে আসছি।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবার চলে যাই আমি মেসেজে। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া বইছে। সেই হাওয়ায় চলে এলো একটা চেনা গন্ধ, চন্দনের শীতল গন্ধ। গন্ধটা খুব আত্মিক, আমার মন কেমন করা গন্ধ। সেই গন্ধ আমার মায়ের কথা মনে করিয়ে দিল, একই সঙ্গে সে আমার কাছে বহন করে আনল সুখ এবং বিষাদ। বেহালা থেকে অনিরিনা ঘোষ। আর এই চন্দনের গন্ধের সঙ্গে মায়েদের গন্ধের একটা খুব মিল থাকে। আমার যেরকম মহালয়ার ভোরটা ভীষণ মনে পড়ে, মানে মহালয়ার ভোরে ভীষণ মায়ের গন্ধ পাই আমি, কারণ মা ওই চন্দন সাবান দিয়ে চান করে চন্দন তেল মাখতেন এবং তারপরে চন্দন ধূপ নিয়ে গোটা বাড়িতে সিঁদুরের ফোঁটা দিতেন। ফলে মহালয়ার ভোরে গন্ধটা যদি নাও আসে তাহলেও কেমন যেন আমি সেই গন্ধটাকে অনুভব করি, ওই স্মৃতির মণিকোঠাতে রয়ে গেছে সেই গন্ধ। এরপরে কার কাছে যাব, এরপরে যাব, আচ্ছা আমি নিশ্চয়ই আপনার নাম বলেছি, হ্যাঁ এরপরে আমি যাব কার কাছে, আচ্ছা শেষে লিখেছেন উনি নাম। কিছু গন্ধ রয়েছে যা অনেক স্মৃতি বই আনে, যেমন যখন স্কুল কলেজে পড়তাম তখন নতুন বই খাতার একটা গন্ধ, আমার দেশ সুন্দরবনে আমরা যখনই ছুটিতে যেতাম তখন মোটা মোটা লাল আউশ চালের ফেনা ভাত আর তার সঙ্গে ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ, এ কি পড়া যায় বলুন তো। এই সকালবেলা যখন 9:22 বাজে, পেয়েছে প্রচণ্ড খিদে, আপনি তখন এইসব কথা বলছেন। যাই হোক, ভাজা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ, ভাতের ওপর বাড়ির বানানো ঘি, মনে পড়লেই বুকটা কেমন মুচড়ে ওঠে। সব তুতো ভাই বোনেরা একসঙ্গে বসে খাচ্ছি, চোখ বুঝলেই দেখতে পাই। আর আছে মায়ের গায়ের গন্ধ যা ভোলার নয়। প্রচুর গরমের পর প্রথম বৃষ্টির সেই যে মেঠো একটা সোঁদা গন্ধ, সেটাও কি ভোলা যায়। কোন্নগর থেকে মানসী বৈদ্য, ও হ্যাঁ এখন কিন্তু আর আউশ ধান পাওয়া যায় না। সত্যি আমি অবশ্য মানে

ধান বা চালের ব্যাপারে একেবারেই অজ্ঞ আমি জানি না, কিন্তু আপনার এই যে কথা আউশ ধান পাওয়া যাক বা না যাক, ওই যে আলু ভাতে মাখা এবং ঘিয়ের কথা আপনি বলেছেন, যে কোনো কিছুতে একটু ফেনা ভাত আমাকে করে দিলেই হবে, বুঝলেন, একদিন আমাকে খাওয়ান দেখি। এরপর কিশোর বালি থেকে, বালি হাওড়া থেকে, শিউলি ফুলের গন্ধ আমাকে নস্টালজিক করে দেয়, কাজের চাপে দুর্গাপুজোর কথা ভুলে যাই, কিন্তু শিউলি ফুল মনে করিয়ে দেয় পুজো আসছে। এরকম আমাদের চারপাশে অনেক কিছু আছে যা আমাদের মনে করিয়ে দেয় অনেক কিছুই আমাদের চারপাশে আছে। আর ছোটবেলায় ভাদ্র মাসে মায়ের হাতে তালের বড়ার গন্ধ, আর শীতকালে পিঠে পুরীর গন্ধে পুরো ঘর মম করত। আমার মা আলমারি খুললে ন্যাপথালিনের গন্ধ দারুণ লাগতো, সেই গন্ধের কোনো পরিপূরক নেই। এছাড়াও আরও প্রচুর গন্ধ রয়েছে যা বলে শেষ করা যাবে না। সোমেন যাদবপুর থেকে। তালের বড়া বলতেই মনে পড়ল, তালের বড়া বা তালের ক্ষীর মা যখন করতো তখন তো কলেজ থেকে হোক বা স্কুল থেকে হোক বাড়িতে ঢুকতে ঢুকতেই বুঝতে পারতাম আজকে হয়েছে তালের বড়া বা তালের ক্ষীর। এটার এমনই একটা অন্যরকম গন্ধ, পিঠে পুলির তো একটা আলাদা গন্ধ রয়েছে যেটার একটা অন্যরকম একটা লোভ, অন্যরকম একটা খাওয়ার আর্জ, কিন্তু তালের বড়ার ব্যাপারটার মধ্যে একটা কীরকম যেন মানে একটা ভাজা ভাজা বড়া বড়া ব্যাপার রয়েছে যেটা কিন্তু একদম অন্যরকম। এরকম কত খাবারের কত রকম গন্ধ যা আমাদের নস্টালজিক করে দেয়। আবার এদিক ওদিক যেতে আসতে এমন কিছু গন্ধ নাকে ভেসে আসে যা আমাদের নস্টালজিক করে দেয়। এইরকম নস্টালজিয়ায় আমরা ভুগি, কেন ভুগি, অনেকক্ষণ থেকে বলছি বৈজ্ঞানিক কারণ রয়েছে, কিন্তু এইবার ঠিক বলবো, বিশ্বাস করুন আমাকে, আমি একটা গান শুনে এক্ষুনি ফিরে আসছি, ফিরে এসেই আপনাকে সেই বৈজ্ঞানিক কারণ বলবো যে কারণে আমাদের মধ্যে গন্ধে আবেগ এবং স্মৃতি ভেসে ওঠে। অনেক রঙ কিন্তু যেমন দুনিয়ায় রয়েছে তেমন আমাদের মনের ভেতরেও রয়েছে। আপাতত একটা গান শুনে এক্ষুনি ফিরে আসছি, আমি কথা দিচ্ছি ফিরে এসেই আপনাকে, না ফিরে এসেই একটা ছোট্ট বিরতি নেব, তারপরে ঠিক আপনাকে জানাবো সেই বৈজ্ঞানিক কারণ। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আজ আপনার সঙ্গে আছি গোপা, মনের মেলোডি নিয়ে 100.1 FM গোল্ডে।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM গোল্ডে শুনছেন মনের মেলোডি। গোপা আছি আজ আপনার সঙ্গে, গোপা আছি আজ আপনার সঙ্গে নানান নস্টালজিক গন্ধ নিয়ে, যে নস্টালজিক গন্ধ আপনাকে নস্টালজিক করে তোলে মাঝে মধ্যেই। এবং বারবারই বলেছি, অনেকক্ষণ থেকে বলেছি, এর সঙ্গে একটা বৈজ্ঞানিক যোগাযোগ রয়েছে। এই নস্টালজিয়ার সঙ্গে বিজ্ঞান খুব ভীষণভাবে জড়িয়ে, এটা একদমই আমি বলছি না। যে কোনো একটা গন্ধ যখন আমাদের কাছে আসে, আমরা যখন গন্ধটা নিই, তখন আমাদের অলফ্যাক্টরি রিসেপ্টর, আমাদের নাকের মধ্যে যে রিসেপ্টর রয়েছে, সেখানে সেটা ধরা পড়ে। সেখান থেকে সেই সংকেত গিয়ে পৌঁছয় আমাদের মস্তিষ্কের অলফ্যাক্টরি বাল্বে। এবার বিশেষ ব্যাপার হচ্ছে, এই গন্ধ সংক্রান্ত যে স্নায়ু পথের সঙ্গে বেশ কিছু জিনিস, এই এই যে আমাদের নাক থেকে ব্রেনের মধ্যে যাচ্ছে এই গন্ধ, এই যে পথে যাচ্ছে, সেখানে নানা কিছু থাকে। যেমন অ্যামিগডালা থাকে, যেখানে আবেগ আছে, হাইপোক্যাম্পাস, যদি আমি খুব ভুল না করি, হাইপোক্যাম্পাস রয়েছে, যেখানে স্মৃতি ধরে রাখা থাকে। এই যখন গন্ধ যেতে থাকে, তখন এই গন্ধের সঙ্গে আবেগ, স্মৃতি, এগুলো সমস্ত একাকার হয়ে যায়। তাই কোনো গন্ধ যখন হঠাৎ করে আমরা পাই, তখন হঠাৎ করেই আমরা পুরনো স্মৃতিতে চলে যেতে পারি। আবার কখনো কখনো কোনো গন্ধ আমাদের হাসিয়ে দেয়, কখনো কখনো কোনো গন্ধ আমাদের কাঁদিয়ে দেয়। তার কারণ, আবেগের সঙ্গেও ওই গন্ধের একটা যোগাযোগ রয়েছে। আর নানানভাবে আমাদের কাছে গন্ধ আসে, এবং সেই গন্ধ আমাদের এই নাক থেকে আমাদের যখন ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে ব্রেন পর্যন্ত পৌঁছয়, সেখানে নানা কিছু কাণ্ড কারখানা ঘুরতে করতে অনেক কিছু কথা মনে করিয়ে দেয়, যে কথা হয়তো সবসময় আমাদের মনে থাকে না, কিন্তু পার্টিকুলার কোনো একটা গন্ধে দুম করে সেই কথাটা মনে পড়ে যায়। আর এর সঙ্গে একটা বিশেষ শব্দ, প্রুস্ট ফেনোমেনন। এইটা যেমন ভীষণভাবে এই শব্দটা আমাদের জড়িয়ে থাকে, যে শব্দের মধ্যে এই যে প্রুস্ট ফেনোমেনন, এইটা অনেক সময় হয় না, কোনো একটা গন্ধ পেলাম, কোনো একটা গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো কিছুর একটা কথা মনে পড়লো, কোনো কিছুর একটা কথা বলবার সঙ্গে সঙ্গে কারুর একটা কথা মনে পড়লো, এবং কারুর একটা কথা মনে

হওয়ার সঙ্গে সঙ্গে কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা মনে পড়ল। এই যে গোটা ঘটনাটা ঘটতে থাকে, এইটা এই প্রুস্ট ফেনোমেনন। এখানে যেখানে একটা স্বাদ, একটা গন্ধ অতীতের অনেক অনেক অনেক কিছু যা হয়তো ঘুমিয়ে রয়েছে বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে, তা কিন্তু হঠাৎ করে জাগিয়ে দিতে পারে। সুতরাং গন্ধ যে কেবল আমাদের নস্টালজিক করে তোলে এমনটা নয়, গন্ধের সঙ্গে আমাদের আবেগ, গন্ধের সঙ্গে আমাদের স্মৃতি, সমস্ত কিছুই জড়িয়ে থাকে। আর আমাদের চারপাশে এমন কিছু প্রাণীরা তো থাকেই যারা কিন্তু একেবারে গন্ধ বিচার করেই কিন্তু তাদের জীবনটা চলে। হ্যাঁ, আমাদের চারপাশের, বিশেষ করে আমাদের একেবারে কাছাকাছি যারা থাকে, বিড়াল, কুকুর, এরা কিন্তু গন্ধ দিয়েই সমস্ত কাজ করে। আবার আমি এটাও লক্ষ্য করে দেখেছি যে সমস্ত গরুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না, সেখানে হয়তো কিছু কোনো জায়গায় বিস্কিট রয়েছে, কোনো জায়গায় রুটি রয়েছে, কোনো জায়গায় পেঁয়াজ মাছ টাছ এরকম ধরনের কিছু নোংরাপত্র হয়তো পড়ে রয়েছে, ওরা কিন্তু ঠিক গন্ধের মাধ্যমে, গন্ধ বিচার করে ওরা কিন্তু ঠিক বিস্কিট বা রুটি বা ওই ধরনের খাবার দাবারই খাবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি। আর আমাদের চারপাশে যারা রয়েছে সেই চারপেয়েদের কথা তো হবেই, নিশ্চয়ই হবে, গন্ধের কথা যখন হচ্ছে তাদের কথা হবে না এমনটা তো হতে পারে না। আমি কিন্তু কথা দিয়েছিলাম যে আমি একটা বিরতি নেব, বিরতির পর মানে একটা গান শুনে একটা বিরতি নিয়ে ফিরে এসে কিন্তু আপনার কথাই বলবো। এবার আবারও কথা দিচ্ছি, ফিরে এসে আমি আপনার মেসেজটাই পড়বো, কিন্তু একটা গান এবার আমাকে শুনতে হবে। গানটা শুনে এক্ষুনি চলে আসছি, আপনি সঙ্গে থাকুন একটু।

শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে এবার একটু চলে যাই আবার মেসেজের দিকে, কারণ অনেকগুলো মেসেজ জমা হয়ে গেছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, আমাদের মস্তিষ্কের গন্ধ নেওয়ার জায়গাটি সরাসরি আবেগ এবং স্মৃতির সঙ্গে যুক্ত।

তাই রান্নার মিষ্টি সুবাস বা বৃষ্টির ভেজা মাটির গন্ধ পলকেই আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। এই গন্ধগুলো আমাদের শৈশব, প্রিয় মানুষ এবং হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করায়। এই প্রসঙ্গে বলে, আমি যখন হালিশহরে আশ্রমে যেতাম তখন অনেক সময় ঠাকুরের উদ্দেশ্যে জুঁই ফুলের মালা নিয়ে যেতাম। সেই জুঁই ফুলের মালার গন্ধে চারিদিক মম করত। সেই গন্ধের শরীর এবং মন দুই ভালো হয়ে যেত সেই গন্ধে। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, কোথাও হয়তো কিছু একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ধের শরীর গন্ধে সেই গন্ধে শরীর এবং আচ্ছা আচ্ছা আচ্ছা সেই গন্ধে শরীর এবং মন, আসলে গন্ধে আর শরীরটা একসঙ্গে হয়েছে বলে আমি তাড়াতাড়ি পড়তে গিয়ে বুঝতে পারিনি, ক্ষমা করবেন। সেই গন্ধে শরীর এবং মন দুই ভালো হয়ে যেত। এখনও যখন সেই জুঁই ফুলের গন্ধ পাই তখন আমার সেই সব ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়। গন্ধ শুধু ইন্দ্রিয়ের বিষয় নয়, এটি অনুভূতির গভীর জানলা। একটিমাত্র সুবাস চোখের পলকে আমাদের সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে, আর একেবারেই অনুভূতি আবেগ এবং স্মৃতির সঙ্গেও জড়িয়ে থাকে। এরপর আমি চলে যাব পরের মেসেজে। আচ্ছা, উনি একটু অন্যরকম গন্ধের কথা বলছেন। ১৯৯৮ সালে মহালয়ার দিন ওনার সেজো কাকা মারা যান। যখন কাকাকে দাহ করা হয়েছিল তখন লক্ষ্য করেছিলাম দাহ করার ধোঁয়ায় বাতাসে গঙ্গার উপর দিয়ে ভেসে যাচ্ছে। সেই সময় মানুষ খেয়া পারাপার করছিল, তাদের যেন মাথার উপর দিয়ে কিছুটা ধোঁয়া ভেসে যাচ্ছে। তখন ইলেকট্রিক চুল্লি ছিল না, এই গন্ধ কিন্তু কিছুটা আমরাও অনুভব করি। আর এখন সব জায়গাতেই যেহেতু ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, ফলে সেই জায়গাটা থাকে না। কিন্তু একটা সময় যখন ওই গঙ্গার পাড়ে বা কোনো জলাশয়ের জায়গায়, বিশেষ করে গঙ্গার পাড়েই যখন মৃতদেহ দাহ হতো তখন সত্যি একটা অন্যরকম গন্ধ থাকতো। কিন্তু এখনও ইলেকট্রিক চুল্লিতে দাহ হলেও সেই গন্ধ কিন্তু ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। ওই যে বললাম গন্ধ এমনই এক জিনিস, কোন গন্ধ কাকে কোথায় নস্টালজিক করে, কাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায়, সে তো একমাত্র সেই জানে। এরপর আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ওনার বাড়িতে, কারণ সেই গন্ধে আমিও নাকি নস্টালজিক হয়ে যাব। আমার বাড়িতে বিশেষ করে এই বর্ষায় আসলে তুমি যে গন্ধ পাবে তা সারা জীবন তোমাকে নস্টালজিক করে তুলবে। মানুষ এতটাই অসচেতন যে বারবার বলা সত্ত্বেও বাড়ির পাশে কি জঙ্গল করে রেখেছে, আর যেখানে রয়েছে নোংরা, আর একটু দূরেই রয়েছে বিখ্যাত ভাগাড়। সেই গন্ধে বিভোর হয়ে অন্য সব গন্ধ ভুলে গেছি। নন্দা রায়, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে তিনি পাঠিয়েছেন। এরপর আমার প্রিয় গন্ধ হলো প্রথম কালবৈশাখীর বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ, আমাকে খুব নস্টালজিক করে। রমা রায়, দাসনগর, হাওড়া 5। এরপর হচ্ছে নিশাকরধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। তিনিও ওই কথাই বলেছেন যে প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির সোঁদা গন্ধে মন ভালো হয়ে যায় এবং অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। সুকুমার রায়ের গন্ধবিচার থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক, সেখান থেকে FM গোল্ডের অনুষ্ঠান। যখন শুনছি তখন বাইরে বৃষ্টি ভেজা মাটির গন্ধ আর রান্নাঘরে মাছ ভাজার গন্ধ পাচ্ছি। তবে গোয়েন্দারা যে রহস্যের গন্ধ পান সেটা কি? মৈনাক ব্যানার্জি, শ্রীরামপুর, হুগলি। এরকমভাবেই কে পাঠিয়েছেন, কার্তিক মণ্ডল, দাউদপুর গ্রাম, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমার কাছে দুটি গন্ধ যা আমাকে পাগল করে দেয় তা হলো বাতাবি লেবুর ফুলের গন্ধ, এর সঙ্গে হারানো শৈশব এবং গ্রামের গন্ধ জড়িয়ে আছে। দ্বিতীয় গন্ধ হচ্ছে অসহায় ভাগ্য বিড়ম্বনার শিকার আমার প্রয়াত বাবার নীরব এবং গোপন দীর্ঘশ্বাসের গন্ধ, যা আমি আজীবন বয়ে চলেছি। গন্ধ এমনই জিনিস যা কখনো আমাদের মন ভালো করে দেয় ভীষণভাবে, আবার কখনো আমাদের কোথাও একটুখানি নিয়ে যায় এমন একটা জায়গায় যেখানে মনটার মধ্যে একটু কেমন যেন করে ওঠে। গন্ধের ব্যাপারে আমার প্রাকৃতিক যে অনুভূতি হয় ফুলের গন্ধ, তার মতন আর কিছু মন প্রাণকে অনুভূত করে না। প্রতিটি মরশুমে যে ফুলের গন্ধ পাই তা মন প্রাণকে উচ্ছ্বসিত করে। তপন কুমার রায়চৌধুরী, বাগুইয়াটি, জোড়া মন্দির। অনেকগুলো মেসেজ একসঙ্গে পড়েছি, এবার একটা গান শুনবো, শুনে এক্ষুনি ফিরে আসবো।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে শুনতে আরও অনেকগুলো মেসেজ এসে জমা হয়েছে। এরপর আমাকে না পড়লে সেই মেসেজগুলো থেকে যাবে, তখন আবার সমস্যা হবে, আপনি আবার রাগ করবেন, কিন্তু আমি চট করে পড়ে ফেলি। যখন বাড়িতে কোনো পুজো হয় তখন আমরা ধূপধুনো দিয়ে থাকি, ওই ধূপধুনোর মিষ্টি সুগন্ধ বেশ দীর্ঘ সময় ঘর মাতিয়ে রাখে। ওই ধূপধুনোর মিষ্টি সুগন্ধ আমাকে নস্টালজিক করে। উত্তম দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি। এরপর কার কাছে যাব, এরপর যাব, বৃষ্টির এই আবেশ যখন মাটিতে ঝরে পড়ে, মাটির এই গন্ধে যেন হৃদয় আকুল করে। আকাশের বুকে বাজে যখন আগমনীর সুর, শিউলির গন্ধে হৃদয় হারায় দূর বহু দূর। বসন্তের ছোঁয়া লাগে যখন এই প্রাণের পরে, পলাশের গন্ধ ছড়ায় মনের এই ঘরে। পায়েল ব্যানার্জি, বেলঘড়িয়া থেকে। এরপর হচ্ছে কার কথা, কার কথা, কার কথা, রাজা বলেন মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ, মন্ত্রী বলেন এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। দুর্ভাগ্য আমার প্রায় সর্দি থাকে বলে কোনো গন্ধ পাই না, ঐশী সরকার চিনার পার, এ তো মহা মুশকিল। এরপর হচ্ছে দুগ্ধপোষ্য, আচ্ছা অস্বাভাবিক সব বানান, দুগ্ধপোষ্য শিশুর গায়ে একটা মিষ্টি গন্ধ আছে। হ্যাঁ একদম ঠিক কথা, মানে একদম সদ্য জন্মানো বাচ্চার গায়ের একটা অদ্ভুত গন্ধ, সেটা কিন্তু সত্যি খুব মিষ্টি। আশিস দত্ত, সল্টলেক থেকে। আমার এক আত্মীয় খুব সুগন্ধি জর্দা খেতেন, সেই গন্ধে তার উপস্থিতি টের পেতাম। লক্ষ্মী দে, সুভাষগ্রাম থেকে। আমার এক

গন্ধ নিয়ে বলে দিতে পারতেন কোনটা কোন খাবার বাসি, কোন খাবার টাটকা, সুতপাবোস দমদম, দমদম পার্ক থেকে। এরকম তো অনেকেই রয়েছে, কোন খাবার ঠিক, কোন খাবার একটু নষ্ট হয়ে গেছে সেটা গন্ধে বলে দিতে পারেন। আর যে সমস্ত যারা গন্ধ নিয়েই যাদের যারা থাকেন আর কি, সেই সমস্ত চারপে আমাদের আশেপাশের যারা রয়েছে, কে এসেছে তার নিজের এলাকা ওটা কি না, অন্য প্রাণী যদি এসে থাকে তাহলে তার পরিচয় কি হতে পারে, কোন খাবার তাকে দেওয়া হচ্ছে এবং সে খাবার নিরাপদ আছে কি না, যারা এসছে নতুন তারা কেউ অস্বাভাবিক কি না, বা তাদের গা থেকে তাদের গায়ের ও ভয়ের হরমোন তাদের গা থেকে বের হচ্ছে কি না, সমস্ত কিছু কিন্তু তারা ঠাউর করে নিতে পারে। আর আমাদের চারপাশে দেখবেন অনেককে দেখেই, আমাদের যে রাস্তায় যে সমস্ত সারমেয়রা থাকে, যে সমস্ত কুকুররা থাকে, তারা ঘেউ ঘেউ করে। সবাই বলে হয়তো কুকুর ঘেউ ঘেউ করছে, আসলে কি হয় আমরা যখন ভয় পাই তখন আমাদের গা থেকে একটা গন্ধ বেরোয়, হরমোনের গন্ধ, যে হরমোনের গন্ধ আমরা পাই না কিন্তু ওরা পায়, কারণ ওদের রিসেপ্টর আরও অনেক বেশি শক্তিশালী। সেই জন্য ওরা ভাবে এ যখন আমাকে ভয় পাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। যেমন আমি যদি আপনাকে থেকে ভয় পাই তখন আপনার মনে একটা সন্দেহ তৈরি হবে, গোপার নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। তো সেই জন্য ওদের ক্ষেত্রেও তাই হয়, আমি যদি ওদের থেকে ভয় পাই তো হরমোনের সেই গন্ধটা বেরোয় এবং সেই গন্ধটা ওরা পায়, তখন ওদেরও মনে হয় এর মধ্যে কিছু গন্ডগোল আছে, তখন ওদের আর কোনো উপায় নেই, ওরা কেবলমাত্র ওই ঘেউ ঘেউ ঘেউ ঘেউই করতে পারে, তখন আমরা বলি যে ও চেঁচাচ্ছে, আসল কারণটা হয় এইটাই। সুতরাং ওদের যদি আমরা যারা ভয় পাই তারা ভয় পাই, কিন্তু আমরা যারা ভয় পাই না গোটা বিশ্বের সারমেয়রা কিন্তু তাদের বন্ধু হয়ে যায়। তো যাই হোক, সেটাই তো গন্ধ বিচারের ব্যাপার, গন্ধের ব্যাপার, আরও অনেক কিছু গন্ধের মধ্যে থেকে যায়। কিন্তু সব কিছুর আগে আর একটা গান আমরা শুনে আসি, গানে গানে, তারপরে আবার বাকি কথা।

তপন রায়ের গান আমরা শুনছিলাম, আর এই গান শুনতে শুনতে কত রকম নেশা যে লাগে গন্ধে, সে তো কেবল গন্ধ জানে এবং যার লাগে সে জানে। যে কথা হচ্ছিল আমাদের চারপাশে সারমেয়দের কথা হচ্ছিল, ডগির কথা হচ্ছিল, বেড়ালদের কিন্তু এমন একটা অর্গান রয়েছে যা এই গন্ধ থেকে রাসায়নিক সংকেত বিশ্লেষণ করতে পারে। ভাবুন, ভেবে দেখুন, তাই তো ভাবি ভূত ওরকম জানলার উপর উঠে নাক দিয়ে কি শোকে। তার মানে জানলার উপর উঠে ভূত যখন ওরকম নাক দিয়ে বড় বড় নিঃশ্বাস নেয়, ও তখন গন্ধ বিশ্লেষণ করে, বিচার নয়, এটা আমি এতদিনে বুঝলাম। আর ডগিরা আমরা যেরকম চোখ দিয়ে দেখি বা চোখ দিয়ে একটা জায়গার একটা সেট আপ তৈরি করি, ঠিক সেরকম গন্ধের মানচিত্র তৈরি করে কিন্তু কুকুররা। ফলে গন্ধ কেবলমাত্র মানুষেরই যে সম্পত্তি এমন নয়, গন্ধে কিন্তু ওরাও নস্টালজিক হতে পারে, ওরাও কিন্তু অন্যরকম জায়গায় ভেসে যেতে পারে। যে মানুষ নেই, যে মানুষ চলে গেছে, সেই মানুষ যদি ওদের খুব প্রিয় হয়, তাহলে তার জামাকাপড়ের গন্ধ, তার যে গন্ধ বাড়ির মধ্যে ছড়িয়ে থাকে, ওরা তো অনেক বেশি করে পায়, তখন কিন্তু ওরা মনে মনে একটু উদাস হয়েই যায়। আচ্ছা, ছাতিম ফুলের গন্ধ, তালের বড়ার গন্ধ কোনোদিন ভোলা যাবে না, ভুলু সাহা তিনি পাঠিয়েছেন এই কথা। এরপরে আমি চলে যাব আর কার কাছে, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। হাসনুয়ানার গন্ধ আমার প্রিয়, তোমার কোন গন্ধ প্রিয় একটু বলে দিও। আমার চন্দন ভীষণ ভালো লাগে, জুঁই বেল সমস্ত কিছুই ভালো লাগে, আর ভালো লাগে আমার ছানাদের গায়ের গন্ধ। আমার যে বিড়ালরা রয়েছে, যে ডগিরা রয়েছে, সেই ছানাদের গায়ের গন্ধ আমার খুব প্রিয়, এবং প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আমি ভীষণভাবে বুঝতে পারি। আর এরপরে রয়েছে আরেকটি মেসেজ আমার কাছে আছে, গন্ধের একটা প্রভাব যে আমাদের মধ্যে আছে সেটা আমরা সবাই বুঝতে পারি, শুধু আমাদের মধ্যেই নয়, সমস্ত প্রাণীকুলের মধ্যে এটা বিরাজমান। আবার পশুদের মধ্যেই ঘ্রাণ শক্তির প্রভাব বেশি দেখা যায়। ধূপধুনোর গন্ধ আমাদের মনে করিয়ে দেয় এবার পুজো শুরু হয়েছে, মন্দিরে যেতে হবে, প্রিয়জনদের গায়ের মিষ্টি গন্ধে আমরা অভিভূত হই। আর একথাই তিনি জানিয়েছেন, প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে। সুতরাং গন্ধ নিয়ে আজকে নানান রকম, না গন্ধ বিচার নয়, গন্ধ নিয়ে একটু নস্টালজিক হওয়া, এবং কোন গন্ধে সবচেয়ে বেশি নস্টালজিক হয়ে যায়, কোন গন্ধ আমাকে কোথায় নিয়ে যায়, সে কথাই আপনি আমাকে জানিয়েছেন 9903055992 এই নাম্বারে। কিন্তু সময় তো আর বেশি হাতে নেই, সেজন্য একটা গান শুনতে শুনতে আমরা সবাই বলবো, গন্ধে গন্ধে আমরা ভালো থাকি, গন্ধে গন্ধে আপনার সম্পদ দেখি, গন্ধে গন্ধে আমরা নস্টালজিক হই, গন্ধ নিয়ে সবাই ভালো থাকে। আর ওই যে কিছু কিছু গন্ধ, যে গন্ধ একেবারে সাংঘাতিক রকম জায়গায় পৌঁছে দেয় আমাদের, সাংঘাতিক দুর্গন্ধ, সেই গন্ধগুলোকে যত তাড়াতাড়ি সরিয়ে ফেলা যায় ততই ভালো। সুগন্ধ আমাদের ভরিয়ে রাখুক, সুগন্ধে আমরা ভরে থাকি। মৌসুমী ভৌমিকের এই গান, না গন্ধের সঙ্গে এই গানের কোনো সম্পর্ক নেই, কিন্তু স্বপ্নের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, তাই স্বপ্ন দেখতে দেখতে আমরা চলে যাব গান শুনতে শুনতে। ভালো থাকুন, গোপা ছিলাম আপনার সঙ্গে, আবারও কথা হবে, আবারও দেখা হবে।

0: আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় নির্বাচন বিষয়ে সচেতনতার জন্য ইলেকটোরাল লিটারেসি ক্লাবের আনুষ্ঠানিক সূচনা করবেন। নতুন দিল্লিতে আগামীকাল ব্রিক্স দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠক বসছে। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে 7 মহিলা তীর্থযাত্রীর মৃত্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর FC-র বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ব্যাংকিং ক্ষেত্রের সক্রিয় ভূমিকা সহ এই কমিটি দেশের উন্নয়নে ব্যাংকের ইতি কর্তব্য বিষয়ে সুপারিশ করবে। নতুন দিল্লিতে আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির দুদিনের সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন।
1: Will hopefully provide that substantive meat for the committee to also look at. So the committee would probably have that material before them, even as they deliberate. And even as they deliberate to give us their thoughts and also the recommendations, which will help us to clearly understand where the committee wants India to go towards Vikasit Bharat, and in that, the role of banks.
0: এই সম্মেলনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ আধিকারিকরা আগামী দিনে দেশের ব্যাংকিং ক্ষেত্রে অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় করবেন। লাদাখ এবং জম্মু কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় আজ থেকে জনগণনার জন্য স্বগণনা বা সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই এলাকায় মূল তথ্য সংগ্রহের কাজ চলবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় ইলেকটোরাল লিটারেসি ক্লাব ELC 2.0 আনুষ্ঠানিক সূচনা করবেন। দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথা মাথায় রেখে ELC 2.0 সূচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে দেশজুড়ে 15 লক্ষ বিদ্যালয়, 70,000 কলেজ এবং 1,420 বিশ্ববিদ্যালয়ে এই ক্লাব গঠন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, তরুণ প্রজন্মকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করাতে নির্বাচন কমিশন 2018 সালে প্রথম ইলেকটোরাল লিটারেসি ক্লাব চালু করে। ভারত আগামীকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে। বৈঠকের প্রাক্কালে আজ পরিবেশ বিষয়ক এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের সভাপতিত্বে এবারের ব্রিক্স বৈঠকের মূল থিম হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক দফতরের সচিব সুধাকর দালেলা আজ নতুন দিল্লিতে ব্রিক্স সিভিল ফোরাম 2026-এর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ভারত জনকেন্দ্রিক সুসংহত উদ্যোগের ওপর জোর দিয়ে থাকে। তিনি বলেন, ব্রিক্স দেশগোষ্ঠীর কাজে উদীয়মান অর্থনীতির দেশগুলির ক্রমবর্ধমান গুরুত্ব এবং যৌথ উদ্যোগের প্রতিফলন ঘটে। বহুপাক্ষিকতার নীতিতে গঠনমূলক আলোচনার মঞ্চ হিসেবে ভারত এই গোষ্ঠীকে কাজে লাগাতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
2: While our economic, technological and sustainability goals are indispensable, the ultimate resilience

0: strength of the BRICS partnership depends on the invisible threads of trust and mutual respect that bind our societies together. Civil society engagement is therefore not a secondary track, it is a primary and an enduring mechanism for building lasting partnerships and friendships.
1: ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়ার কথা ঘোষণা করেছে এনটিএ। পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আগামী 9ই সেপ্টেম্বর ইংরেজি এবং বাণিজ্যের পরীক্ষা হবে, পরদিন 10ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে 7 মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার জলাভিষেকের জন্য সেখানে বহু ভক্ত সমাবেশ হয়েছিল। এই ঘটনায় আরও 10 জন গুরুতর আহত হয়েছেন। এদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বিদ্যুতের স্তম্ভ উপড়ে তার ছিঁড়ে পড়ার গুজবে ভক্তদের মধ্যে চাঞ্চল্য এবং ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এর ফলেই ঘটনাস্থল থেকে বেরোতে গিয়ে বহু মানুষ পদপিষ্ট হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় ভক্তদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারের কাজ চালানোর জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষার অনিয়মের প্রতিবাদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ 24 দিনে পড়ল। সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুর 2টায় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডেকেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তারা পিএসসি এবং এসএসসি পরীক্ষা বাতিলের দাবি জানান। আগামী 20শে আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। খবর শুনছেন এফএম প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। দমকল ও পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে 22 জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে 11 জনকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফরেন্সিক দলকে। হোটেলটিতে ফায়ার লাইসেন্স কী অবস্থায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, আজ ভোররাতে 4তলায় ওই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছু মানুষ অগ্নিদগ্ধ হন। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। এছাড়াও রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর। সংস্থার প্রায় 4,000 কোটি টাকার এই বিনিয়োগে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার 2026 প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 5-এর নির্দেশিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। একটি ব্যাংক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে 17টি ব্যাংক যারা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলি তুলে ধরবে। ভারতীয় সেনাবাহিনীর একটি দল ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী পঞ্চদশ 2026 অংশ নিতে সেদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল 2 সপ্তাহের এই সামরিক মহড়া শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভারত ও থাইল্যান্ডের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রসংঘের সনদ অনুসারে জঙ্গলে যৌথভাবে সন্ত্রাসবাদ ও জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা সহ দুদেশের সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতেও এই মহড়া বিশেষ ভূমিকা নেবে। উভয় দেশেরই 85 জন করে সেনাকর্মী এই মহড়ায় অংশ নেবেন। মার্কিন মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গতকাল হামাস প্রধানের সঙ্গে এক বৈঠক করেছেন। গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতির লক্ষ্যে এই কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করতে পারেন কুশনার। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন 15 দফার রূপরেখাটি পুনরুজ্জীবিত করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। 12 দিনব্যাপী বার্ষিক শ্রী বুরা অমরনাথ যাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে আজ শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার রাজপুরা গ্রামে অবস্থিত প্রাচীন বাবা বুরা অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা এই যাত্রায় অংশ নিচ্ছেন। প্রতিবছর শ্রাবণ মাসে ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত প্রাচীন বাবা বুদ্ধ অমরনাথ মন্দিরে হিন্দু পুণ্যার্থীদের এই বার্ষিক যাত্রা অনুষ্ঠিত হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ মহান বিপ্লবী মদনলাল ধিংরার আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় অধ্যক্ষ বলেন, মদনলাল ধিংরার জীবন অদম্য সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ওম বিড়লা বলেন, মদনলাল ধিংরার এই চরম আত্মত্যাগ ভারতের তরুণ প্রজন্মের মনে স্বাধীনতার চেতনা, আত্মমর্যাদা এবং দেশপ্রেমের শিখাকে আরও তীব্র করে তুলবে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
4: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

ঘড়ি বলছে 1:15 হয়ে 59 সেকেন্ড, 1:16 আর আজকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে তোমায় গান শোনাবো অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু কোয়েল হাজির হয়েছি। শুরুতেই শুনলাম শ্রীকান্ত আচার্যর কণ্ঠে গান, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন ধীরা ভট্টাচার্য দমদম পার্ক থেকে। আমরা শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান শুনছিলাম লীলাময় পাত্রর কথায় এবং জয় সরকারের সুরে। আজকে সত্যিই বাইরেটা একেবারে পুরোপুরি শ্রাবণময় হয়ে আছে, সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি। তো বন্ধু অনুরোধ করেছেন, তাই অগত্যা শোনাতেই হলো। এরপরে আমরা চলে যাব কার গানে, এরপরে আমরা চলে যেতে পারি লোপামুদ্রা মিত্রর কণ্ঠে গান। শুনতে চেয়েছেন কে বলে দেব, আগে গানটা শুনে আসি। লোপামুদ্রা মিত্র

লোপামুদ্রা মিত্রর কণ্ঠে আমরা গান শুনছিলাম। এই গানের জন্য অনুরোধ করেছিলেন সুমিত রায় দমদম থেকে। লোপামুদ্রা মিত্রর কণ্ঠে শুনতে চেয়েছিলেন এই রবীন্দ্রসঙ্গীত। আমরা একটু চলে যাই এবার পরের অনুরোধে। আমাদের সুভাষ চক্রবর্তী অনুরোধ করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, মান্নাদের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। শুনে নি মান্নাদের কণ্ঠে এই গান সুভাষ চক্রবর্তীর অনুরোধে। বেশ তো, তাই হোক।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

এটা বোধ হয় অনেকের মনের কথা যে একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা। বৃষ্টিতে ভিজতে না আমরা সকলেই অল্প বিস্তর ভালোবাসি। তো যাই হোক, আজকেও হয়তো সারা শহর জুড়ে বা শহরের বাইরেও কোথাও যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই কেউ না কেউ ওই ছাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে ভিজতে ভিজতে ঘরে গিয়ে ঢুকছেন অথবা কাজের জায়গায় ঢুকছেন। আমিও ইনফ্যাক্ট প্রায় ভিজতে ভিজতেই এসেছি আজকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য। তো এই যে একটা বর্ষা মেদুর হয়ে আছি আমরা, এই এই এই এই জায়গাটাকে খুব সুন্দর করে খুব চেরিশ করে আমরা আজকে খুব এনজয় করছি আর কি, বন্ধুরাও করছেন আমাদের সাথে সাথে। তো এই মেদুরতাটা একটু জিয়ে রাখতে চাইছি, কেমন? তো সেই কারণে পরবর্তী গান আমরা হৈমন্তী শুক্লার কণ্ঠে একটু শুনব। হৈমন্তী শুক্লার কণ্ঠে গানের অনুরোধ করেছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য। আমরা শুনি হৈমন্তী শুক্লার কণ্ঠে সেই গান

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: তিনি হলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয় যার কথা বলছি, তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918, এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা।

0: 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন।
1: ওকে,
0: তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে, 1925 এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
2: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
2: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে ছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
3: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

সুবীর সেনের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর এই গানের জন্য কে অনুরোধ করেছেন সেটাও বলবো। সুদিন দাশগুপ্তর কথা এবং সুরে শুনছিলাম এই গান। আর কে মুখার্জি যাদবপুর থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য। এর পরবর্তী গানে আমরা চলে যাই, এরপর শুনবো কার গান শোনা যায়। বনশ্রী সেনগুপ্ত, বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে গান শুনতে চেয়েছেন বিশ্বনাথ গায়েন, কবিতা গায়েন, বিলারা হাওয়াখানা হুগলি থেকে। শুনে নি বনশ্রী সেনগুপ্ত।

হ্যাঁ, এটা ঠিক কথাই যে টুপটাপ টুপটুপ করে সারা দিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে একটু মনটা কেমন কেমন উদাসীন হয়ে যায় ঠিকই। তবে হ্যাঁ, এই শ্রাবণ যখন আপনাকে ছেড়ে চলে যাবে এই আর কটা দিন পরে, তখন কিন্তু আপনার মনটা আবার সেই বৃষ্টির জন্যই কেমন কেমন করবে। তবু কি করা যাবে বলুন, ছেড়ে তো যেতে হবেই, ছেড়ে যেতে হবে সব। আমি বলছি না, শ্যামল মিত্র বলছেন। শ্যামল মিত্রর এই গানের জন্য আমাদেরকে অনুরোধ করেছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না। আমরা শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি শুনব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুরে। পরবর্তী শিল্পী শ্যামল মিত্র।

সময় আমাদের জানান দিচ্ছে, এবারে একটু একটু করে আমাদেরও এই অনুষ্ঠান ছেড়ে যেতে হবে। কিন্তু তার আগে আশা করি আর একটা বা দুটো গান হয়তো শোনাতে পারবো যদি সময় থাকে। পরবর্তী গান আমরা চলে যাব গায়ত্রী বসুর কণ্ঠে। গান শুনতে চেয়েছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে। শুনে নি গায়ত্রী বসুর কণ্ঠে এই গান। এই গান আমরা শুনছি আবারও সুধীন দাশগুপ্তের কথায় এবং সুরে।

হরি বলছে সময় একেবারেই শেষ, আমরা শেষ গান শুনবো আজকের। এই গানের জন্য অনুরোধ করেছেন অনুভব চ্যাটার্জি আজাদগড় থেকে। আর শুভমিতার কণ্ঠে এই গানে গানে বিদায় বলছি এই অনুষ্ঠান থেকে। কোয়েল ফিরে আসছি আবারও 2:30 মিনিটে শরীলা সফর নিয়ে। সবাই সঙ্গে থাকবেন কিন্তু।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন। আজ

শুরু হয়ে গেল আজকের সুরেলা সফর, আর আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু কোয়েল হাজির হয়েছি আজকের এই সুরেলা সফরে। কিন্তু আজকের সুরেলা সফর সুরেলা তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে একটু সেলিব্রেশন মোডেও আমরা থাকব। মানে আজকে একজনের জন্মদিন, সেই জন্মদিন পালন করব, তারই একটি ছবির কথায় থাকব, সেই ছবিরই গানে গানে থাকব। তবে এই এত কিছুর ডিটেলসে বলার আগে সবার আগে গান শুনব। যে গানটা শুনব সেই গানটা শুনলেই কিন্তু কিছুটা আপনাদের ধারণা হয়ে যাবে যে আমরা আজকে কোন ছবির কথায় থাকছি। যশপাল সিং এবং তার সঙ্গে অন্যান্য শিল্পীরা। আগে গানটা শুনে আসি।

গানটা শুনতে শুনতেই কিন্তু একটা ছোট্ট ধারণা সবার হয়েই গেছে যে আজকে আমরা কোন ছবি নিয়ে কথা বলবো। আজকে সিলভার স্ক্রিন সোমবার, সুরেলা সফরে আজকে আমরা সিলভার স্ক্রিনে থাকি, তার মানে কোনো একটি ছবি বা দুটি ছবি, যাই হোক সে ছবির সম্পর্কে আমরা কথা বলি, তার অভিনয়, তার গল্প, তার গান, তার সব কিছু নিয়েই আমাদের আজকে আড্ডা হয়, কথা হয়। তো আজকেও তাই হবে। গান শুনে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরে গেছেন যে গীত গাতা চল ছবি থেকে এই সাউন্ডট্র্যাকটা আমরা শুনছিলাম, তাই আজকে সে ছবিটা নিয়েই কথা হবে। এ আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু যেটা বলার অপেক্ষা রাখে সেটা হচ্ছে কেন আজকে গীত গাতা চল নিয়ে কথা বলা হবে। তার একটা বিশেষ কারণ আছে। ওই যে প্রথমেই বললাম যে আজকে আমরা শুধুমাত্র সুরে সুরে একটা সফর করব এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা আজকে একটা জন্মদিন পালন করব। কার জন্মদিন? গীত গাতা চলের সেই শ্যাম সচিন পিলগাঁওকর, আজ তার জন্মদিন। সচিন পিলগাঁওকর আজকের দিনে, 1957 সালের আজকের দিনে তার জন্ম। পরবর্তীতে গীত গাতা চল ছাড়াও আরও বহু ছবিতে, বহু ছবিতে তাকে আমরা অভিনয় করতে দেখেছি, কোনোটায় নায়কের চরিত্রে, কোনোটায় পার্শ্ব চরিত্রে, চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন জায়গায় তাকে আমরা কাজ করতে দেখেছি। কিন্তু আজকে যেহেতু সিলভার স্ক্রিন এবং আজকে যেহেতু আমরা গীত গাতা চল ছবি নিয়েই কথা বলছি, সুতরাং আজকে কিন্তু সেই ছবিতে সচিন পিলগাঁওকর কেমন ছিলেন

0: সেটা নিয়েই কথা হবে, কারণ পুরো ছবিটা জুড়েই কিন্তু সচিন পিলগাঁওকার, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি স্বমহিমায় রয়েছেন। তবে এই সব কিছুর আগে, সিলভার স্ক্রিনে ঢোকার আগে বা গীত গাতা চাল নিয়ে আরও অনেক কথা বলার আগে, তার গল্প বলার আগে, আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা আমাদের একটু সেরে আসতে হবে, সেটা আগে একটু সেরে নিই।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
0: বাইরে বৃষ্টি হচ্ছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমাদের একটা ছোট্ট ওয়েদার ওয়ার্নিং আছে, সেটা একটু বলে নিতে হবে। পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা ঘরের বাইরে রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে, এবং যারা ঘরেও রয়েছেন সতর্ক থাকবেন, এই সতর্ক বার্তা কিন্তু সকলের জন্যই। সুতরাং পূর্ব বর্ধমান সতর্ক থাকুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
0: ঠিক যেমনটা আমরা একটু আগে শুরু করেছিলাম, গীত গাতা চাল ছবিটি নিয়ে কথা বলছিলাম আজকে সিলভার স্ক্রিনে, একটু গল্পটা অল্প অল্প করে এগোনো যাক। আসলে গীত গাতা চাল বললে না আমার আরও দুটো ছবির কথা ভীষণভাবে মনে পড়ে যায়, আমাদের বাংলা ছবি অবশ্যই, একটা অতিথি এবং অন্যটা পলাতক। অনেকটা এক ধরনের সে ছবি দুটি, কিন্তু সবটা এক নয়, একেবারেই এক নয়। তার পরিণতি আলাদা, তার ভেতরের ঘটনা প্রবাহ আলাদা। তবে অতিথি ছবিটির সঙ্গে, অতিথি ছবিটি 1965 ছবি তপন সিনহার, আমরা জানি রবীন্দ্রনাথের অতিথি গল্প অবলম্বনেই এই ছবি তৈরি ছিল, সেই ছবিটা অনেকটাই গল্পের সঙ্গে মিল ছিল। আবার সেই ছবির সাথে গীত গাতা চাল ছবিরও বেশ খানিকটা মিল আছে, পরিণতিটা ছাড়া। গীত গাতা চাল অনেক পরের ছবি, 1975 ছবি। 63-তে যখন পলাতক হয় আংটি চাটুর্যের ভাই গল্প অবলম্বনে, সেটাও অনেকটা এই ধরনের, এই ধাঁচের ছিল, কিন্তু তার ঘটনা প্রবাহ একেবারেই অন্যরকম। তুলনায় অতিথি এবং গীত গাতা চালটা একটু কাছাকাছি। সুতরাং যারা দর্শক, যারা আমাদের শ্রোতাবন্ধু, তারা সকলেই মোটামুটি এই ছবিটা সম্পর্কে কিন্তু কম বেশি ওয়াকিবহাল। তো আলাদা করে গল্পটা খুব বড় করে বলবার হয়তো প্রয়োজন নেই, কিন্তু তবু আমরা একটু ছোট করে গল্পটায় যাই। শ্যাম একটি অনাথ ছেলে বলা যায়, তার বাবা মা বা তিন কুলে কেউ নেই। সে ছেলেটি ওই পথই আমার ঘর, পথে পথে বেড়াই ঘুরে, পথই আমার ঘর করে সে রোজই কিন্তু পথে বেরিয়ে পড়ে। তার কাঁধে একটা ঝোলা থাকে, কোমরে একটা বাঁশি থাকে, সে গান গায়, ঘুরে বেড়ায় মনের আনন্দে। সে এরকমই পথে পথে ঘুরতে ঘুরতে সে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, বিভিন্ন মানুষের সঙ্গে তার আলাপ হয়, তাদের সঙ্গে তাদের তার সম্পর্ক তৈরি হয়, ভালো হোক মন্দ হোক। এবং তারপরে সে আবারও কোনো না কোনো একটা পথের বাঁক ধরে এগিয়ে চলে যায়। মানে তার জীবনটা এরকমই একটা ছন্ন ছাড়া, বাঁধনের মধ্যে থাকতে সে খুব একটা ভালোবাসে না। তো এই হেন শ্যাম একদিন ঘুরতে ঘুরতে, আমরা শুরুতেই দেখি, মানে ছবির একদম শুরুতেই দেখি, এই যে গানটি আমরা শুনছিলাম, এটা কিন্তু টাইটেল কার্ডের সঙ্গেই এই টাইটেল ট্র্যাকটাও যাচ্ছিল। শ্যাম গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে, যেমন বাঁশি বাজিয়ে বাজিয়ে গান গাইতে গাইতে সে যায়, সেরকমই যাচ্ছে। তো যেতে যেতে সে এসে পৌঁছয় একটা একটা নাট্য কোম্পানি আর কি, যেখানে একটা যাত্রা দল বা নাটকের দল, যারা কিনা একটা স্টেজে পারফরমেন্স হবে তাদের,

তো সেখানে শ্যাম এসে উপস্থিত হয়, সে দর্শক আসনেই বসেছিল। তো এদিকে আমরা দেখতে পাই যে বাঁকে বলে একজন আর্টিস্ট, মানে সে নাটকের দলেরই আর্টিস্ট আর কি, সে খুব একদম পন করে বসে আছে যে সে কিছুতেই আজকে স্টেজে নামবে না, নাকি তার টাকা যদি না বাড়ানো হয়। তো সেই কোম্পানির যিনি মালিক তিনি তো ভীষণ চিন্তায় পড়ে গেছেন, কারণ ফার্স্ট বেল সেকেন্ড বেল দুটোই পড়ে গেছে, এবার থার্ড বেল পড়ে গেলে তো সঙ্গে সঙ্গে আর্টিস্টকে তো ঢোকাতে হবে স্টেজে, কি করবে। সে তো হাতে পায়ে ধরছে প্রায় মাকে কে যে বাবা তুমি চলো, তুমি একটু অভিনয়টা করে দাও, আর সে কিছুতেই যাবে না। ওদিকে ওই দলেরই আরেকটি মেয়ে তখন এসে বলে যে ঠিক আছে তুমি এক কাজ করো, এক কাজ করুন আপনি, আপনি বাঁকে তিন টাকা বাড়িয়ে দিন, তিন টাকা বাড়িয়ে দিলে ও কাজ করে দেবে। বাঁকে তাতেই রাজি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার তিন টাকা বাড়িয়ে দিলে আমি কাজ করে দেব। কোম্পানির মালিক তখন বলতে থাকে না এক টাকা, মাকে বলে তিন টাকা, কোম্পানির মালিক বলে এক টাকা। এই তিন আর এক, তিন আর এক করতে করতে বেশ একটা গোলযোগ তৈরি হয় তাদের মধ্যে। যাই হোক, তবু এই গোলযোগের মধ্যেই নাটকটা কিন্তু শুরু হয়ে যায়। তো নাটক চলছে, গান বাজনা হচ্ছে, সব কিছুই চলছে। তো এই গানটা চলাকালীন যেটা ঘটে সেটা হচ্ছে গানের শেষের দিকে মাকে এক জায়গায় ওই তিন এক তিন এক ঝামেলা করতে করতে ডায়াসের পাশে ওই কার্টেনের পাশে মালিকের সাথে তিন এক চোখাচুকিতে একটা ঝামেলা হতে হতে গানের একটা অংশ একটা জায়গা সে মিস করে যায়। তখন সেই জায়গাটা দর্শক তো বুঝতে পারে, এবং একটা অঘটনও ঘটে তার সাথে, তার যে জামাকাপড়টা পরেছিল সেই জামাকাপড় খুলে গিয়ে, মানে একটা সে সাংঘাতিক অবস্থা। তো সেই সময়ে কিন্তু দর্শক আসন থেকে সেই গানের শেষ যে অংশটা সেটা ধরে ফেলে শ্যাম, এবং তারপরেই কিন্তু একটা হই হই পড়ে যায় শ্যামকে নিয়ে। কিরকম আমরা গানটা শুনি বুঝতে পারবো।

এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পরে কিন্তু শ্যামকে নিয়ে একটা হই হই পড়ে গেল, এবং শ্যামকে সবাই একেবারে পাজাকোলা করে তুলে সেই কোম্পানির মালিকের ঘরে নিয়ে চলে গেল যে এত ভালো গান গায় বাবা, এ তো সাংঘাতিক, একে তো দলে না নিলেই নয়। তো এই যে শ্যামের দলে এন্ট্রি হয়ে গেল, এতে করে বাঁকে একটু বিপদে পড়ে গেল। বাঁকেকে তখন মালিক বলল, তুমি এত ওই যে 3 টাকা বাড়ানো নিয়ে সে অত ঝামেলা করেছিল, তখন বাঁকেকে বলল, তুমি ভাই এসো, তোমাকে দিয়ে আমি আর কাজ করাবো না, আমি নতুন লোক পেয়ে গেছি, আমি তাকে দিয়েই কাজ করাবো। তো বাঁকে তখন খুবই হাত জোর করছে, পায়ে ধরছে, না না আমার চাকরিটা চলে যাবে, আমার কাজটা চলে যাবে, এরকম আমার সঙ্গে করবেন না। তো এই কথোপকথনটা শ্যাম কিন্তু পর্দার আড়াল থেকে শুনতে পেয়ে যায়। ইতিমধ্যে শ্যামের সাথে ওই কোম্পানিরই আরেও একজন অভিনেত্রীর, তার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়েছে, তাকে সে দিদি বলে ডেকেছে। তো

এই সব কিছু মেটার পর যখন শ্যাম শুনতে পায় যে বাকের চাকরিটা চলে যাচ্ছে, সে আর মায়না করি পাবে না, তার সংসার চলবে না, তার মা আছে, বয়স্ক মা আছে, এই সব কিছু শুনে কিন্তু শ্যামের মনের মধ্যে খুব কষ্ট হয়। কারণ প্রথম থেকেই শ্যাম যে চরিত্রটি, সে চরিত্রটিকে দেখাচ্ছে সে অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত সেন্সিটিভ, মানে সে তার আশেপাশের মানুষজনকে সবসময় খুশি দেখতে চায়, ভালো দেখতে চায়। তো যাই হোক, যথারীতি সে এটা জানতে পেরে ওই কোম্পানি ছেড়ে দিয়ে সেই রাতেই কিন্তু সে চলে যায় ওখান থেকে, উধাও হয়ে যায়। এই উধাও হয়ে গেল ব্যাস, তখন পরের দিন সকালবেলা উঠে কোম্পানির লোকজন যখন তাকে খুঁজে পেল না, তখন কিন্তু সবাই বুঝতেই পেরে গেল যে যেহেতু বাঁকের কাজটা চলে যাচ্ছিল, তাই শ্যাম তাকে তার কাজটা ফিরিয়ে দেওয়ার জন্যই ওই কোম্পানি ছেড়ে চলে গেছে। এবং শ্যাম তারপরে চলে যায় ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আবার নিরুদ্দেশে। এবং এই ঘুরতে ঘুরতে সে এক জায়গায় একটা মেলা চলছিল, একটা তীর্থক্ষেত্র, একটা মেলা চলছিল, সেখানে সেই মেলায় এসে সে ঢুকে পড়ে। এবং সেই মেলাতেই তার সঙ্গে কিন্তু আলাপ হয় রাধার। এই শ্যাম আর রাধার প্রথম আলাপ। শ্যাম দোকানে দোকানে ঘুরছিল, রাধা একটা মুখোশ পরে দাঁড়িয়েছিল, এবং মুখোশের আড়ালে যখন সে রাধাকে দেখতে পায়, সে একটু হেসে ফেলে, সেই নিয়ে রাধা তার উপরে রাগ করে। এবং তারপরে রাধা যখন একটি ওই চলন্ত ওই ঘোড়া বা মেরি গোরাউন্ড টাইপের ঘূর্ণি যেগুলো, সেগুলোতে উঠতে চায় একটা বাচ্চাকে নামিয়ে দিয়ে, সেটাও শ্যামের খুব খারাপ লাগে, কেন একটা ছোট বাচ্চাকে নামিয়ে দিয়ে সে ওটাতে উঠতে চাইছে। সে তখন সেখানেও রাধাকে বাধা দেয়। এই নিয়ে দুজনের মধ্যে বেশ একটা খুনসুটি হচ্ছিল। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে, শ্যাম ঘটনাচক্রে রাধারই মাকে একটি ওই পাগলা ষাঁড়ের হাত থেকে বাঁচায়। ওই পাগলা ষাঁড়টি মেলায় ঢুকে পড়েছিল, সে সবাইকে সব দোকানপত্র ভেঙে দিয়ে মানুষের ওপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছিল। তো শ্যাম সেই পাগলা ষাঁড়ের হাত থেকে কিন্তু রাধার মাকে বাঁচায়। আমরা এই গানটা শুনব, ফিরে এসে আবারও এই গানের গল্পটা বলবো, ফিরে আসবো কিন্তু 3:10 আপনারা সঙ্গে থাকবেন, কারণ আরও অনেক কথা রয়েছে। তো এই গানটায় শুনতে শুনতে আমরা চলে যাই সংবাদ বিরতিতে, ফিরে আসছি সংবাদ বিরতির ওপারে কোয়েল আপনাদের সঙ্গে সুরেলা সফর নিয়ে।

0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: তিনি হলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয় যার কথা বলছি, তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির।
1: হ্যাঁ,
0: এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918, এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন।
1: ওকে,
0: তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বাকি আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
3: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
3: আর ইলেকট্রিক বিলের?
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্যঘর।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
6: ফিরেলাম আবারও সিলভার স্ক্রিন নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু কোয়েল রয়েছি। আজকে আমরা গীত গাতা চল ছবিটির কথায়, কারণ আজ সচিন পিলগাঁওকরের জন্মদিন আর তাঁরই অভিনীত ছবি গীত গাতা চল, তাই আজকে আমরা এই ছবিটির কথাতেই থাকব। আমরা ছিলাম শ্যামের কথায়, যেখানে শ্যামের সাথে রাধার আলাপ পরিচয় হলো এবং তারপরে শ্যামের মাকে সে একটি পাগলা ষাঁড়ের হাত থেকে রক্ষা করলো, ফলে শ্যামের মায়ের, এই রাধার মায়ের তার প্রতি একটা খুব স্নেহ তৈরি হলো এবং রাধার মা তাকে পান্থশালায় নিয়ে গেলেন, মানে যেখানে তারা উঠেছিলেন তীর্থ যাত্রা করতে, এসে সেখানে নিয়ে গিয়ে নিজের হাতে খাওয়া দাওয়া করাচ্ছেন। এর মধ্যেই রাধা এসে ঢুকে দেখেছে শ্যাম বসে খাচ্ছে। তো এই জায়গাটা থেকে রাধা এবং শ্যামের খুনসুটিটা কিন্তু শুরু হয় এবং এই খুনসুটিটা পুরো ছবিটা জুড়েই কিন্তু আমরা দেখতে পাই। তো এই খুনসুটিটা কী দিয়ে শুরু হয়? না, শ্যামকে তার মা, রাধার মা বলেছেন যে দুপুরবেলা তুমি আমাদের সঙ্গেই খাবে। তো শ্যামের যে ডালের বাটিটা ছিল সেই বাটিতে রাধা বেশ অনেকটা লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়, যাতে সে খেয়ে তার ঝাল লাগে এবং সে জব্দ হয় আর কি, তাকে জব্দ করার পরিকল্পনা। কিন্তু ব্যাপারটা একদমই উল্টো হয়ে যায়। সেই ডালের বাটি যখন মা পরিবেশন করেন, তখন শ্যামের জন্য যে ডালের বাটিটা রাখা ছিল সেটা রাধার পাতে পড়ে যায় এবং সে রাধা নিজেই তখন সেই ঝালটালকে একদম অবস্থা তার খারাপ হয়ে যায়। তো এইভাবে নানা রকম ছোটোখাটো ছোটোখাটো খুনসুটি কিন্তু তাদের মধ্যে চলছিলই। কিন্তু ইতিমধ্যে শ্যামের, রাধার মা কিন্তু শ্যামের প্রতি অদ্ভুত স্নেহাসক্ত হয়ে পড়েছেন, ভীষণ স্নেহ করেন, তাকে ছেলের মতন ভালোবাসতে শুরু করেছেন এবং একটা সময় তিনি সিদ্ধান্ত নেন যে তীর্থযাত্রা থেকে যখন তিনি বাড়ি ফিরবেন তখন শ্যামকে তিনি সঙ্গে নিয়ে ফিরবেন এবং শ্যামকে তিনি নিজের ছেলের মতন করেই রাখবেন, কারণ তার বাবা মা নেই, সে পথে পথে ঘুরে বেড়ায়, তাকে ওরকমভাবেই তিনি রাখবেন। আমরা বিরতিতে যাওয়ার আগে যে গানটা শুনছিলাম, ধরতি মেরি মাতা পিতা আসমান, ওই গানটি কিন্তু সেই সময় যখন শ্যামকে নিয়ে তিনি তার বাড়িতে ফিরে যাচ্ছেন। তো শ্যাম তো গেল রাধার বাড়িতে, সেখানে ওঠার পরে রাধার এক পিসি রয়েছে সেখানে, সেই পিসিও বেশ জাঁদরেল পিসি, সেও কথায় কথায় ভীষণ এদিক ওদিক করে সবাইকে, মানে মুখ চালিয়ে চালিয়ে কথা বলেন। তো সেই পিসি, এর মধ্যে কিন্তু শ্যাম এবং রাধার খুনসুটিটা কিন্তু চলছেই, মানে রাধা যে করে হোক চাইছে শ্যামকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। মানে এরকমও ঘটনা ঘটেছে যে স্নানের জলের মধ্যে বিছুটি পাতা গুলে রেখে দিয়েছে বাথরুমে, যাতে শ্যাম সেই জলে চান করলে তার সারা গায়ে চুলকানি হয় এবং সে পালায় আর কি সেই জায়গা ছেড়ে। এরকম নানা রকম দুষ্টু বুদ্ধি রাধা তার মাথা থেকে বার করছে এবং এটা সে করছে বাড়ির আরেকজন, মানে ভৃত্য আর কি, আরেকজন চাকর তার সঙ্গে কথাবার্তা বলে পরিকল্পনা করে। তো যাই হোক, সেই স্নানের জলে শ্যাম আলটিমেটলি চান করে না, সে বাইরে কুয়োর জলে গিয়ে চান করে এবং সেই স্নান, বাথরুমে সেই স্নানের জলে চান করে রাধার পিসির গায়ে, সারা গায়ে চুলকুনি শুরু হয়ে যায়। কিছুতেই রাধা আর শ্যামকে জব্দ করতে পারছে না কোনোভাবেই। আর ইতিমধ্যে রাধার পিসিও যে খুব একটা শ্যামকে মন থেকে মেনে নিতে পেরেছে এমনটাও নয়, কিন্তু যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে একদিন সন্ধেবেলা তাদের একটি মন্দির ছিল রাধার বাড়ি, তারা জমিদার সেখানকার, জমিদার বাড়ির যে মন্দির সেখানে পিসি বসে আছেন অপেক্ষা করছেন কখন ঠাকুরমশাই আসবেন এবং রামলীলা পাঠ করে শোনাবেন আর কি। তো ঠাকুরমশাই সেদিনকে আসতে পারলেন না। রাধার মা এসে বললেন যে ঠাকুরমশাই আজকে আসতে পারছেন না জিজি, তাহলে এখন কি উপায়? আমাদেরই তাহলে এখন রামলীলা কথন পড়ে নিতে হবে, পাঠ করে নিতে হবে। তখন পিসি বলছেন, এটা কি করে সম্ভব? আমরা কি আর ঠাকুরমশাইয়ের মতন অত সুন্দর করে পাঠ করতে পারবো? তো এই সব কথোপকথন যখন হচ্ছে, শ্যাম সেখানে উপস্থিত, সে সেই মন্দিরের চাতালেই বসেছিল। হঠাৎই শ্যামের যেরম স্বভাব সুলভ ভঙ্গি, সেই ভঙ্গিতেই সে কিন্তু এই চপাইয়াটা গেয়ে উঠলেন।

0: এলাকার যত মানুষজন ছিলেন তখন সেই সময় সন্ধেবেলায় সবাই কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেল এই শ্যামের গান শুনে, এবং পিসি, রাধার পিসি এবং তার মা, তার বাবা, বাড়ির প্রত্যেকটা মানুষ শ্যামের প্রতি একটা অদ্ভুত তাদের ভালোবাসা তৈরি হয়ে গেল এই গান শোনার পর, মুগ্ধ হয়ে গেলেন সবাই। এবং সবথেকে আশ্চর্যের যে বিষয়টা সেটা হচ্ছে রাধা নিজেও শ্যামের এই গান শুনে ঘরে আর বসে থাকতে পারলো না, সেও ছুটে মন্দির চাতালে চলে এলো এবং সে আড়াল থেকে শুনতে থাকলো রামের এই এই শ্যামের এই গান। এবং এখান থেকেই কিন্তু একটু একটু করে শুরু হলো রাধার শ্যামের প্রতি একটা অদ্ভুত টান, একটা ভালো লাগা, যে ভালো লাগাটা হয়তো পরে গিয়ে ভালোবাসায় পরিণত হলো। তো এই রাধা আর শ্যাম এদের কথায় আমরা আছি আজকে সুরেলা সফরে। আমরা রয়েছি সচিন পিলগাঁওকরের জন্মদিন উপলক্ষে সিলভার স্ক্রিনে গীত গাতা চল ছবিটি নিয়ে। আমাদের একটু ছোট্ট একটা বিরতি নিতেই হবে, বিরতির ওপারে আবারও ফিরে আসব আমরা এই গল্পে এই কথায়। সঙ্গে থাকুন সবাই।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
0: আমাদের ছোট্ট কিছু ওয়েদার ওয়ার্নিং রয়েছে, সেগুলো একটু বলে দিতে হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ, যেটি গতকাল ঘনীভূত হয়েছিল, বর্তমানে আজ সেটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যে মৌসুমি বায়ুটি তৈরি হয়েছে সেটি আপাতত ফিরোজপুর, মুজাফফরনগর, পাটনা, উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং এরপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব দিকে উত্তর পশ্চিম উত্তর পূর্ব বঙ্গোপসাগর অতিক্রম করবে। আর এই যে আবহাওয়া পরিস্থিতিটি, এর পরিপ্রেক্ষিতে এই আগামীকাল মানে 18 আগস্ট, আজ এই ঘটনাগুলি ঘটতে পারে এবং আগামীকাল 18 আগস্ট 2026 পর্যন্ত, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বা একটি বা দুটি জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেই সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। এছাড়াও আরও একটি ঘোষণা রয়েছে, আগামী 2-3 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া জেলায়, পশ্চিম বর্ধমানে এবং বাঁকুড়াতে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া, 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এর সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে। এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং মেদিনীপুর, এই জেলাগুলিতেও কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে একই রকমভাবে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে

0: ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আজকে কিন্তু আবহাওয়া খারাপই বলবো সারা পশ্চিমবঙ্গে, কলকাতায় তো বটেই, আজকে আবহাওয়া কিন্তু যথেষ্ট খারাপ রয়েছে। তাই সকলে সতর্ক থাকবেন এবং নিজের নিজের জায়গায় চেষ্টা করবেন থাকবার। আর আপাতত আবহাওয়া সংক্রান্ত এই ঘোষণাটি শেষ হলো।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
0: ফিরলাম আবারও আমরা সিলভার স্ক্রিন নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু কোয়েল। আজকে গীত গাতা চাল আমাদের সিলভার স্ক্রিনের আজকের আলোচ্য ছবি, কারণ আজ আমরা পালন করছি সচিন পিলগাঁওকরের জন্মদিন। আমরা ছিলাম শ্যাম আর রাধার খুনসুটি পর্ব থেকে প্রেম পর্বে ঢোকার ওই অংশটিতে। তো যাই হোক, তারপরে তো মন্দিরে সেই চৌপাইয়া গাওয়ার পরে রাধা যখন একটু একটু করে শ্যামের প্রেমে পড়া শুরু করেছে, তখন তারই এক প্রতিবেশী ছিল, তার নাম মীরা। মীরার সাথে কিন্তু ইতিমধ্যেই শ্যামের আলাপ হয়ে গেছে। শ্যাম যেদিন এখানে রাধার বাড়িতে এসেছিল সেদিনই মীরা গাছ থেকে আম, কাঁচা আম পারছিল, পারতে পারছিল না, শ্যাম তাকে সাহায্য করে। এবং তারপরে মীরা বলে যে তার মা আচার বানাবে, শ্যাম বলে আমি তো আচার খেতে খুব ভালোবাসি। তখন মীরা বলে বেশ ঠিক আছে, মা আচার বানানো হয়ে গেলে আমি তোমার জন্য নিয়ে আসব। ফলে মীরার সাথে শ্যামের একটা বন্ধুত্ব কিন্তু হয়ে গেছে। তো ওদিকে আবার মীরার সাথে রাধারও বন্ধুত্ব আছে। রাধা মীরাকে ডেকে আনে, তাকে বলে যে চল নিয়ে যাব, তোর সঙ্গে একজনের আলাপ করিয়ে দেবো। এবার আলাপ করাতে নিয়ে এসে রাধা দেখে যে ইতিমধ্যেই মীরা আর শ্যামের পরিচয় হয়ে গেছে, তাদের আলাপ হয়ে গেছে। এইটা কিন্তু রাধার ঠিক ভালো লাগে না। সে একটু হিংসা করতে শুরু করে আর কি, তার একটু জ্বলন হতে শুরু করে। তো যাই হোক, এই যখন এরকম জ্বলন হচ্ছে, এরপরে আরও নানা রকম ঘটনা ঘটে, যেখানে রাধা দেখে যে মীরা তার জন্য আচার নিয়ে আসছে। এর মধ্যে আবার আরও কিছু ঘটনা ঘটে, যেমন শ্যামকে রাধার বাবা মা চায় যে শ্যাম পড়াশুনো করুক। রাধার পড়াশুনোয় একদমই মন ছিল না, তাকে গুরুমশাই পড়াতে এসে বেশ কয়েকবার ব্যর্থ হয়ে ফিরে গেছেন, কারণ রাধা তাকে প্রচণ্ড জ্বালাতন করেছে। তো এখন ফাইনালি তার রাধার বাবা মা ঠিক করেছেন যে তাহলে রাধার তো পড়াশুনো করতে চাইছে না, ওকে ছেড়ে দিই, শ্যামকে বরং পড়াশুনো করানো যাক। গুরুমশাই এসেছেন। এবারও কিন্তু রাধা বিভিন্নভাবে শ্যামকে বিরক্ত করতে থাকে। এবং এই যে ছোটো ছোটো ঘটনাগুলো, এই যে গুরুমশাইয়ের, মাস্টারমশাইয়ের টুপির মধ্যে একটা ব্যাং ঢুকিয়ে দেওয়া, সেটা নিয়ে গুরুমশাইকে উত্তক্ত করা, বা তাদের টেবিল উল্টে ফেলে দেওয়া, পড়াশুনোর টেবিল উল্টে ফেলে দেওয়া, এই সব ঘটনাগুলোর মধ্যে দিয়ে একটু একটু করে আমরা দর্শকরা কিন্তু বুঝতে শুরু করি যে স্বামীর প্রতি রাধার একটা অমোঘ টান তৈরি হচ্ছে। এবং এই টানটা থেকেই কিন্তু সে বারবার শ্যামকে বিরক্ত করছে এবং চাইছে শ্যাম কিছু একটা রিয়্যাক্ট করুক। কিন্তু সে একটা সময় পর দেখছে যে শ্যাম কোনোভাবেই কোনো রিয়্যাকশন দিচ্ছে না। সে রেগে গেছে, শ্যাম রেগে গেছে, কিন্তু রেগে গিয়েও তাকে কিছু বলছে না। এই যে শ্যামের চুপ হয়ে যাওয়াটা, এই চুপ হয়ে যাওয়াটা কিন্তু রাধাকে একটা সময় পর খুব কষ্ট দিতে শুরু করে। এবং সেই কষ্টটা থেকে সে বেরোতে পারে না কিছুতেই। এবং একটা সময় এমনও হয়, শ্যাম গেছে নদীতে স্নান করতে, সে তার জামাকাপড় নিয়ে গাছের ডালে উঠে বসে থাকে, বলো যতক্ষণ না আমার কথা শুনবে, যতক্ষণ না আমার কথার উত্তর দেবে, ততক্ষণ তোমার জামাকাপড় ফেরত দেবো না। এরকম নানান রকমের খুনসুটি কিন্তু সে শ্যামের সঙ্গে করতে থাকে। কিন্তু ফাইনালি যখন সে দেখে যে মীরার সাথে শ্যামের একটা খুব ভালো বন্ধুত্ব হয়েছে, এবং রাধা একবার শ্যামকে বলেছিল তুমি আমাকে বাঁশি বাজিয়ে শোনাও, তখন শ্যাম তাকে বাঁশি বাজিয়ে শোনায়নি, এবং কিন্তু সেই বাঁশি সে মীরাকে বাজিয়ে শোনাচ্ছে, সেটা রাধা ঘর থেকে শুনতে পায়। এবং শুনতে পেয়ে রাধা বেরিয়ে এসে শ্যামের হাত থেকে বাঁশি কাড়িয়ে নেয়, সে বাঁশিটা সে ভেঙে দেয়। এটা শ্যামকেও খুব কষ্ট দেয়, মীরাকেও খুব

কষ্ট দেয়, রাধা তো কষ্টে ছিলই। তো এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা লঘু করে দেওয়ার জন্য ছিল এই গান। রবীন্দ্র জৈনের মিউজিক আমরা জানি, অসাধারণ সেই মিউজিক আমরা এবারে শুনব। যশপাল সিং, যশপাল সিং এই ছবির প্রত্যেকটি গানে রয়েছেন। এই গানে যশপাল সিংয়ের সঙ্গে আমরা আরতি মুখোপাধ্যায়কেও পেয়েছি, সেই বিখ্যাত গান।

এই গান আমরা গাইতে শুনি মীরাকে, ওই একই মন্দিরে, রাধা গোবিন্দর মন্দিরে দাঁড়িয়ে মীরা গাইছে এই গান, মীরা এবং শ্যাম গাইছে এই গান, এবং রাধা তখন অন্তরালে, এবং রাধা বুঝতে পারে এই গানের প্রত্যেকটি কথার অন্তর্নিহিত অর্থ, যেটা যেটা আসল মানে সেটা সে বুঝতে পারে। এবং শ্যাম কা দিওয়ানা তো সারা ব্রিজ ধাম, লোগ করে মীরা কো ইউঁ হি বদনাম, এবং সে তখন ছুটে এসে মীরাকে জড়িয়ে ধরে, মীরার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই এইটা শ্যামও দেখে, এবং সে তখন কিন্তু আবারও রাধার প্রতি তার যে অভিমানটা বা যে রাগটা হয়েছিল সেটা কিন্তু শ্যামেরও কমে যায়। তো এরপরে ঘটনা এগোতে থাকে, ঘটনা এগোতে থাকে, একটা সময় গিয়ে আমরা দেখি যে রাধা কিন্তু পুরোপুরিভাবে শ্যামকে ভালোই বেসে ফেলেছে, এবং সে তাকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখাও শুরু করেছে। তো এরকম যখন পরিস্থিতি, তখন রাধার জন্য বিয়ের সম্বন্ধ আসে, এবং সেই বিয়ের সম্বন্ধ যারা দেখতে আসছে তাদেরকেও, আবার রাধার মাথায় দুষ্টবুদ্ধি সারাক্ষণই খেলা করতো, সেটা আমরা প্রথম থেকেই দেখেছি। এবার সেই যে ছেলের বাড়ির থেকে তাকে দেখতে আসবে, সেই ছেলের বাড়ির লোকেদেরকে তাড়াবার জন্যও সে নানান রকমের দুষ্টু ফন্দি আঁটতে থাকে আর কি, এবং সেই অনুযায়ী সে কাজও করে ফেলে। আর সে ছেলের বাড়ি ঘড়ির সময় পিছিয়ে দেওয়া থেকে, ছেলের বাড়ি যাতে যাতে স্টেশনে টাঙ্গা গাড়ি পাঠাতে দেরি হয় সেই ব্যবস্থা সে করে ঘড়ির সময়টা পিছিয়ে দিয়ে, তারপরে যখন ছেলের বাড়ির লোকজন রাস্তা দিয়ে আসছিল সে নিজেই সেই রাস্তায় বসে থেকে নিজের নামেই নানা রকমের আবোল তাবোল কথা বলে, যাতে ছেলের বাড়ির লোক কোনোভাবেই তাকে আর দেখতে না যায়। কিন্তু ইতিমধ্যেই শ্যাম সেখানে উপস্থিত হয়, টাঙ্গা গাড়ি নিয়ে শ্যাম এবং দেওয়ান কাকা উপস্থিত হন, তারা ছেলের বাড়ির লোককে বাড়িতে নিয়ে চলে যান। সেখানেও সে লাড্ডুর মধ্যে, শরবতের মধ্যে ভাং মিশিয়ে রেখে দেয়, যাতে কিনা ছেলের বাড়ির লোকজনের খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে, এবং তারা কোনোভাবেই যেন বিয়েটা না ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থাটা একদম পাকাপাকিভাবেই রাধা করার চেষ্টা করে। এবং এই সবটুকুই রাধা কিন্তু করছে, শুধুমাত্র বিয়েটা ভেস্তে দেবে বলে শুধু নয়, তার সঙ্গে সঙ্গে এটাও যে শ্যামের প্রতি তার একটা অদ্ভুত টান তৈরি হয়েছে, একটা অদ্ভুত দুর্বলতা তৈরি হয়েছে। তো এই জায়গাটা আর কারোর চোখে পড়ুক বা না পড়ুক, এই জায়গাটা কিন্তু চোখে পড়ে একজনের। তিনি ছিলেন রাধার বাবা, যে জমিদার মশাই, তার অভিন্ন হৃদয় বন্ধু কর্নেল, কর্নেল চাচা, মদনপুরীকে আমরা যে চরিত্রে দেখেছি সেই কর্নেল চাচার চোখে কিন্তু পড়ে যে রাধা এবং শ্যাম এদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। তখন তিনিই প্রস্তাব দেন যে এটা করলে কেমন হয়, শ্যামের সাথে যদি রাধার বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে শ্যাম তো এই বাড়ির ছেলের মতোই আছে, সেও এই বাড়িতেই থেকে যাবে, রাধাকেও বিয়ে হয়ে অন্য কোথাও চলে যেতে হবে না, এবং তারা দুজন সুখে থাকবে, একসাথে এই পরিবারের লোক হয়েই থাকবে। তো এই প্রস্তাবটা রাধার বাবা মায়ের বেশ মনে ধরে। রাধার পিসি একটুখানি চিন্তিত ছিলেন এই বিষয়টা নিয়ে, কিন্তু পরে তিনিও মেনে নেন সব কথা শোনার পরে। তো এরকমই একটা যখন পরিস্থিতি, তখন রাধার পিসি একদিন রাধাকে ডেকে বলেন যে এত হইচই করে বেড়ালে হবে, এবার তো বিয়ের পিঁড়িতে বসতে হবে। তো রাধা তখন তার পিসিকে উত্তর দিচ্ছে কোনোভাবেই সে বিয়ের পিঁড়িতে বসবে না, সেটাই সে বলতে চাইছে। তখন পিসি বলছে আর যদি সে পাত্র শ্যাম হয় তাহলেও তুই বসবি না, তখন সে লজ্জা পেয়ে যায়। তো এই যে পরিস্থিতিটা, সেই সময় আবারও আমরা আরতি মুখার্জিকে পাই, একটা অদ্ভুত সুন্দর গান সেইখানে ছিল, একটু আমরা গানটা শুনে আসি, ছোট্ট গান, একটু চট করে শুনে আসি।

0: আগামী 2-3 ঘন্টার মধ্যে আবারও একটি ওয়েদার ওয়ার্নিং আছে, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতেও এই সতর্কতা রয়েছে। সুতরাং সকলে সেখানেও সতর্ক থাকবেন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
0: আমরা ছিলাম সিলভার স্ক্রিনে, আজকে গীত গাতা চল ছবিটি নিয়ে আমরা কথা বলছি। এইখানে মে ওয়াহি দর্পণ ওয়াহি গানটিতে কিন্তু একদম পুরো তখন রাধা পরিপূর্ণভাবে তৈরি এবার শ্যামকে তার নিজের করে পাওয়ার জন্য। তাদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়, কিন্তু শ্যাম কিন্তু সেই কথাটা তখনও জানে না, তাকে কেউ জানায়নি। একদিন তাকে রাধার বাবা নিয়ে গিয়ে ক্ষেতের তাদের ক্ষেত খামার তাদের যত সম্পত্তি আছে সব দেখাতে থাকে। একদিন দেওয়ান কাকা তাকে বলে, নাও তুমি এবারে এই সব জমিদারির সমস্ত দায়িত্ব বুঝে নাও, এরপর তো সব তোমাকেই সামলাতে হবে। শ্যাম তখন মনে মনে ভাবে, আমাকে কেন সামলাতে হবে, সবাই এরকম বলছে কেন? তখন সে জানতে পারে, দেওয়ান কাকাই তাকে বলে যে, কেন রাধা বেটির সঙ্গে তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো শ্যাম তো সেটা জানতো না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেই সময়। রাধা একটা খাঁচায় করে একটি টিয়া পাখি আনে, সে টিয়া পাখিকে সে খুব খাওয়াচ্ছে দাওয়াচ্ছে যত্ন করছে, এবং শ্যাম এসে দেখে যে টিয়া পাখিটা খাঁচায় বন্দি। প্রথম থেকেই শ্যামের জীবনে কিন্তু এই বন্দি দশাটা তার কোনোদিনই পছন্দ ছিল না, সে বরাবরই উন্মুক্ত আকাশে পাখির মতো উড়তে ভালোবাসে। তাই যখন খাঁচায় সে পাখিটিকে দেখে, সে বলে যে, ও ওই পাখিকে তোমরা খাঁচায় বেঁধে রেখেছো কেন, ওকে ছেড়ে দাও। তখন বলে, না না, কাজের লোক যে ছিল জয়রাম, জয়রাম ছিল সবসময়ের সঙ্গী রাধার। জয়রাম বলে, না না, একে তো ছাড়া যাবে না, এ তো রাধা বিটিয়ার খুব পছন্দের, একে এখন খাইয়ে দাইয়ে আমরা এই খাঁচাতেই রাখবো। এইবার আস্তে আস্তে শ্যামের মনের পরিবর্তন শুরু হতে থাকে। তখন তার মনে হয়, তাহলে সেও কি আবারও সেই খাঁচায় বন্দি পাখির মতো হয়ে গেল? এবং যেদিন তাদের বিয়ের দিন, বিয়ের তোড়জোড় হয়ে গেছে, সাজ গোজ সব

কিছু হয়ে গেছে। সেই দিনই ভোরবেলা শ্যাম কিন্তু ঘর ছেড়ে পালায়, সে থাকতে চায় না, সেই বন্ধনে আবদ্ধ হতে চায় না। রাধা তাকে তার আগে বাঁশি, নতুন বাঁশি কিনে এনে দিয়েছিল, তার হাতে ধরিয়ে দিয়েছিল, সবই সে ভালোভাবেই মেনে নিয়েছে। কিন্তু বিয়েটা হলে তার মনে হয় সে হয়তো আবারও আটকা পড়ে যাবে, তার জীবনটা বন্দি জীবন হয়ে যাবে। সে পাখির মতো উড়ে পালিয়ে যায় এবং উড়ে পালাতে পালাতে সে পৌঁছে যায় আবার তার সেই পুরনো জায়গায়, যে নট কোম্পানিতে সে আগে কাজ করেছিল কয়েকবার, সেই নট কোম্পানির লোকেদের কাছে, সেই দিদির কাছে যে দিদির সাথে তার প্রথম আলাপ হয়েছিল। এদিকে রাধা তার স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে থাকে, তাকে সবাই বলে এগিয়ে যেতে, সবাই বলে তার অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হোক, কিন্তু রাধার তাতে মত নেই। সে কিন্তু স্বামীর নামের মাথায় সিঁদুর পরেই দিন কাটাতে থাকে আর অপেক্ষা করতে থাকে।

এরমভাবেই দিন কেটে যায়, সময় চলে যায়, আর রাধার অপেক্ষা চলতেই থাকে। অবশেষে শ্যাম কিন্তু একটু একটু করে রাধার অভাবটা বোধ করা শুরু করতে থাকে, এবং শেষে গিয়ে দেখি আমরা একদম শেষে যে নাট্য কোম্পানিরই একটি নাটক, সেটাও রাধাকৃষ্ণ লীলার ওপরেই ছিল সেই নাটক, সেই নাটক যখন চলছে স্টেজে, মঞ্চস্থ হচ্ছে, সেখানে শ্যাম অভিনয় করছে, এবং শ্যাম সেই অভিনয় করতে করতে প্রত্যেক মুহূর্তে কোথাও গিয়ে রাধাকে মিস করছে, তার বারবার রাধার মুখটা মনে পড়ছে, সে ওই মঞ্চের রাধার মধ্যে নিজের রাধাকে খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজে পাচ্ছেও। তো এরকম যখন পরিস্থিতি, তখন ওই যে দিদি, সেই নাট্য কোম্পানির যে দিদি, সে তাকে বলে যে তুমি যাও, তুমি রাধার সঙ্গে দেখা করো, তাকে বলো যে তুমি ভুল করে ফেলেছো, তার কাছে ক্ষমা চাও, তার সাথেই তুমি

তার আগে মীরার সঙ্গেও শ্যামের দেখা হয়েছিল। মীরাও তাকে বলেছে যে তুম পাত্থর দিল হো, তোমার মন পাথরের মতো, তুমি এত কষ্ট রাধাকে কি করে দিলে। সব মিলিয়ে শেষটা মিলনাত্মক এই ছবির। এই ছবির শেষে আমরা দেখি শ্যাম ফিরে আসে এবং ক্লাইম্যাক্স দৃশ্যটা একদম অন্যরকম। শ্যাম অভিমানী যে গানটি আমরা এখন শুনবো, শুনতে শুনতে বিদায় নেব, সেই গানের শেষের দৃশ্যেই শ্যাম সমস্ত সাজ পোশাক খুলে ফেলে পাগলের মতন ছুটতে ছুটতে রাধার কাছে ফিরে আসে। এই ছবি এক অদ্ভুত ছবি, হীরেন নাগের পরিচালনায় এই ছবি, 1975-এর ছবি। অসাধারণ মিউজিক রবীন্দ্র জৈনের এবং অসাধারণ অভিনয় সচিন পিলগাঁওকর, সারিকা, রাধার চরিত্রে আমরা সারিকাকে পেয়েছি, ছোট্ট চরিত্র মীরা, খ্যাতিকে পেয়েছি তার সেই চরিত্রে, উর্মিলা ভাটকে পেয়েছি গঙ্গা চরিত্রে, মদনপুরী, লীলা মিশ্রা, হ্যাঁ নানান রকম সুন্দর সুন্দর চরিত্র এবং অসাধারণ অভিনয়, তার সাথে একটা অদ্ভুত সুন্দর ভালোবাসার গল্প। আজকে সিলভার স্ক্রিন জুড়ে আমরা থাকলাম গীত গাতা চাল নিয়ে আপনাদের সঙ্গে। ছিলাম আমি কোয়েল, সবাই সঙ্গে থাকবেন 100.1 FM গোল্ডের। আর আরও একবার সচিন পিলগাঁওকরকে হ্যাপি বার্থডে, সবাই ভালো থাকুন আজকের মতো।

0: originally intended for Tina Turner, as confirmed by David Coverdale on the 20th anniversary edition of Whitesnake's album. And Is This Love has been a mainstay in Whitesnake's live shows since 1987. Time for a short break on 100.1 Akash Bani FM Gold. Stay tuned.
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিমবঙ্গে নতুন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জায়কা সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন তিনি। জায়কা জল প্রকল্পের জন্য জাপান সরকারের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। প্রায় 1,173 কোটি টাকা খরচে এই প্রকল্পে পুরুলিয়ায় 87,271টি পরিবার জন প্রতি 70 লিটার পানীয় জল পাবেন। বিগত সরকারের জল জীবন মিশনের আওতায় কেন্দ্রীয় সরকারের টাকা দিলেও তা নিয়ে দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
1: দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি সরকারে আসার পরে ভারত সরকারের জলশক্তি মন্ত্রী সিআর প্যাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে।
0: তিনি বলেন, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নে 1,600 কোটি টাকা ব্যয় করা হবে। বাচ্চাদের সমস্ত স্কুলে ইলেকট্রিক ফ্যান, অ্যাকোয়াগার্ড, স্যানিটারি

স্যানিটারি ন্যাপকিন মেশিন লাগানোর জন্য বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8। নমুনা সংগ্রহ করতে হোটেলে ফরেন্সিক টিম পৌঁছেছে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতদের মধ্যে 5 জন মেঘালয়ের ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 7 জন, মোট 28 জনকে উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন তিনি। এদিকে আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীর সংখ্যা বাড়বে। এই সময় যাতে কোনো অঘটন না ঘটে তাই আগাম সতর্কতা অবলম্বন করতে 9 সদস্যের একটি বিশেষ ফায়ার অডিট কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন রামপুরহাটের মহকুমা শাসক। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। রাজ্যে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আজ শুরু হয়েছে। নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, 17 থেকে 20 অগস্টের মধ্যে প্রথম দফায় 1,45,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। এই পর্যায়ে মোট 4,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1946 সালের অগস্টের কলকাতা হত্যাকাণ্ডের কারণ ও পরিণতি নিয়ে ভাষণ দেবেন। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করার উদ্দেশ্যেই এই স্মারক অনুষ্ঠানের আয়োজন। পাকিস্তানের নাগরিক রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে ঘিরে তদন্তে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। ধৃতের নাম ইমরান হোসেন, তাকে আজ বারাসাত আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের অভিযোগ, রানা রৌফকে ভুয়ো ভারতীয় নথি তৈরি করে দিতে সাহায্য করেছিলেন ইমরান। উল্লেখ্য, গত 12 অগস্ট উত্তর 24 পরগনার হাবড়া থেকে রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। এদিকে ভাঙড় থেকেও 2 জঙ্গি গোষ্ঠীর 2 জনকে আটক করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সমাজ মাধ্যমে ভারত বিরোধী প্রচার এবং ছোট ছোট এলাকায় খাওয়া দাওয়া, সভা এবং মাদ্রাসাগুলির আড়ালে দেশবিরোধী চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল ধৃত 2 জন। এছাড়া কোচবিহারের দিনহাটা সাহেবগঞ্জ থেকেও এসটিএফ আইএসআই এর চরবৃত্তির অভিযোগে মিঠুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত জালনোট কারবারের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখন উত্তর পশ্চিমে এগোচ্ছে। এর ফলে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টি ধীরে ধীরে কমার সম্ভাবনা। এদিকে গতরাত থেকে দফায় দফায় বৃষ্টিতে কলকাতার নানা অংশে জল জমার খবর পাওয়া গেছে। জমা জল সরানোর কাজে সবকটি নিকাশি পাম্প চালু রাখা হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দলের জাতীয় স্তরে একাধিক পদাধিকারীর নাম ঘোষণা করেছেন। বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব বৈজন সিং পাণ্ডা, সর্দার মনপ্রীত সিং বাদল, রেখা ভার্মা এবং পশ্চিমবঙ্গে ডক্টর মধুচন্দা কর সহ 13 জন সর্বভারতীয় সহসভাপতির নাম ঘোষণা করেছেন শ্রী নবীন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েলকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বিএল সন্তোষের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিনোদ তাওড়ে, সুনীল বানসাল, স্মৃতি ইরানি, বিপ্লব কুমার দেব এবং বিজেপি সাংসদ মনোজ টিগ্গা সহ 8 জনকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবারে রাজ্যের শৈব তীর্থগুলিতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ জলপাইগুড়ির জলপেশ, কোচবিহার, বানেশ্বর, বাঁকুড়ার এক্তেশ্বর এবং নদিয়ার শৈব তীর্থ, শিবনিবাস এবং রাঘবেশ্বর মন্দিরে জল ঢালতে আসছেন। মনসা পুজো উপলক্ষে আগামীকাল 18 অগস্ট বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সরকারি দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশেষ অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।

0: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, 100.1 FM गोल्ड।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুরুলিয়ার মানবাজারে 1,173 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছেন। তাঁত দ্রোগটার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে পিএম সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত, পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 6 জন, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি। তারাপীঠে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলি কিভাবে পারমিট পেল সেই প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এ ব্যাপারে ভিডিও কলে কথা হয়েছে বলে মন্ত্রী জানান। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফরেন্সিক দলও হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। এর প্রেক্ষিতে জেলা শাসক তারাপীঠের প্রত্যেক হোটেলে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছেন। রামপুরহাটের মহকুমা শাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটিকে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ভিত্তিতে হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
1: আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা যাতে আর না হয়। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি, এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ উদ্ধার কাজে যাতে কোনোরকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়।

0: তিনি আজ রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাকে বারবার ফোন করে পরিস্থিতির বিস্তারিত খোঁজ খবর নেন। বীরভূমের পুলিশ সুপারকেও মুখ্যমন্ত্রী ফোন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তাঁর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারাপীঠের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যত্রতত্র এই ধরনের হোটেল গজিয়ে উঠেছিল, বর্তমান সরকার এর বিরুদ্ধে যথাসম্ভব ব্যবস্থা নেবে।
1: দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে।
0: আগেই জানানো হয়েছে, আজ ভোররাতে চারতলা ওই হোটেলটিতে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন। আগুন যখন লাগে তখন বেশিরভাগই ছিলেন ঘুমন্ত অবস্থায়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। এদিকে আলিপুরদুয়ারের যে তিনজনের তারাপীঠে পুজো দিতে গিয়ে মৃত্যু হয়েছে, তারা হলেন সুবীর সাহা, অমিত পাল ও কমল রায়। নিউটাউন ও তপসিখাতা এলাকায় আজ তাদের মৃত্যুর খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই তারাপীঠে রওনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বাধীনতার 80 বছর পেরিয়ে গেলেও পুরুলিয়া বাঁকুড়ার মতো এরাজ্যের জেলাগুলিতে মানুষের জলের দাবি মেটাতে না পারা অত্যন্ত দুঃখজনক। তিনি আজ পুরুলিয়ার মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন। জাইকা প্রকল্পের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতাও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। প্রায় 1,173 কোটি টাকা খরচে এই প্রকল্পে পুরুলিয়ার 87,271 পরিবার জনপ্রতি 70 লিটার জল পাবে। বিগত সরকারকে জল জীবন মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার টাকা দিলেও তা নিয়ে দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন।
2: দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি সরকারে আসার পরে ভারত সরকারের জলশক্তি মন্ত্রী সিআর প্যাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে।
0: কুর্মালী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কুর্মী বোর্ডের উন্নয়নের জন্য 50 কোটি টাকা দেওয়া হয়েছে। পরে রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। রাজ্যে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আজ শুরু হয়েছে। নবানে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, আজ থেকে 20 আগস্টের মধ্যে প্রথম দফায় 1,45,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। এই পর্যায়ে মোট 4,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পে রাজ্যের প্রথম রোগী হিসেবে এই প্রকল্পে নিবন্ধিত একজন নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বাঁকুড়ার কোতুলপুরের বেসরকারি মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ওই রোগী ভর্তি হয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে গতকালই শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাঁত টোকরার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই পিএম সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রেও রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র 2 মাস আগে পিএম সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্যালয়ের অধিকর্তা নিখিল পবন কল্যাণ জানিয়েছেন, রাজ্যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রদানের সুবিধে চালু করা হয়। গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। শ্রী কল্যাণ আরও জানান, স্বগণনা পোর্টালে রাজ্যে প্রায় 53

0: Facts with Farmers. Farm Facts with Farmers. Farm Facts with Farmers.
1: আমরা সবাই জানি উদ্ভিদ মাটিতেই হয়, মাটি থেকে খাবার গ্রহণ করে, বড় হয়, ফুল হয়, ফল হয়, মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এই যে বেড়ে ওঠা, এক্ষেত্রে মাটির রয়েছে এক বিশাল ভূমিকা। কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে পরামর্শ পেতে হলে কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগাযোগের মাধ্যমগুলো।
2: একেবারেই মাধ্যম তো অনেকগুলো আছে, আপনারা জানেন যে আমাদের একটা তো আছে টেলিফোন নাম্বার 2248-8085, আরও একবার 2248-8085। এই নাম্বারে আপনারা সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন আপনার প্রশ্নের ঠিক কী উত্তর চান। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং যে নাম্বারটাতে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ দুটোই করে নিতে পারেন, নাম্বারটা 9903059992, আরও একবার 9903059992। এই নাম্বারেও কিন্তু আপনি দুভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর টেক্সট মেসেজ করতে পারেন, বিষয়টা একই। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা বসবো আর কি বিশেষজ্ঞের সঙ্গে, সেই নিয়ে আপনার যাবতীয় প্রশ্ন আপনার নাম লোকেশন সহ কিন্তু পাঠিয়ে দেবেন। এছাড়াও আরও একটা জায়গা আছে, আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলেও কিন্তু লাইভ এই প্রোগ্রামটি দেখানো হবে, সেখানেও কিন্তু আপনি কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন নিয়ে আসতেই পারেন। তাছাড়া আমাদের FM গোল্ড 100.1 FM গোল্ডের ফেসবুক পেজেও কিন্তু আজকে এই অনুষ্ঠানে একটা পোস্টার রাখা হয়েছে, এবং এই পোস্টারের নিচেও কিন্তু কমেন্ট সেকশনে আপনি আপনার প্রশ্ন

0: আসতে পারেন এবং অবশ্যই নাম লোকেশন সহ। তাহলে এতগুলো মাধ্যম যখন, তখন নতুন করে বলার অপেক্ষা রাখেন, আপনার অনেক প্রশ্ন থাকবে এবং সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আপনি আসবেন, তাই তো?
1: একদম। আর আজকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের আজকের হ্যালো ফার্মারের অতিথির সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহ কৃষি অধিকর্তা উলুবেড়িয়া সাব ডিভিশন শ্রী সৌগত দত্ত। আজ আমরা আলোচনা করব গাছের সুষম পুষ্টিতে মাটির ভূমিকা নিয়ে।
2: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার। হ্যালো ফার্মার,
0: তাহলে আমরা তো আগেই বলে দিয়েছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, কে আছেন স্টুডিওতে উপস্থিত আছেন, কৃষি বিশেষজ্ঞ কৃষি অধিকর্তা উলুবেড়িয়া সাব ডিভিশনের শ্রী সৌগত দত্ত। নমস্কার সৌগতবাবু, আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত। বিষয়টা যখন মাটি নিয়ে, তখন আমাদের প্রশ্নটা স্বাভাবিকভাবে যেটা আসে আর কি, আমাদের এবং আমাদের সকল শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন যে আমরা গাছের সুষম পুষ্টি বলতে আমরা বা চাষি ভাইরা কী বুঝব?
3: দেখুন, গাছের থেকে যখন আমরা প্রথমেই সব, এই গাছের তো শখ সবারই থাকে, কিন্তু গাছের যখন আমরা ঠিক মতো বার বৃদ্ধি করতে চাই, তখন আমাদের প্রথমেই জেনে রাখা দরকার যে গাছের সুষম বৃদ্ধিতে প্রায় 16টি খাদ্য উপাদান লাগে। প্রাকৃতিকভাবে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই যে তিনটে মৌল উপাদান রয়েছে, এটা আমাদের আলাদা করে কখনো মাটিতে দিতে লাগে না, এটা গাছ সরাসরি নিজেই নিয়ে নিতে পারে। মূল যে খাবার, তাহলে যে বাকিটা 13 যেগুলো রইল, তার মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এটা আমরা মূলত সকলেই জানি, এটা আমরা গাছের পুষ্টির ক্ষেত্রে মুখ্য মৌল উপাদান বা আমরা প্রাইমারি ফুড এলিমেন্ট বলেই মনে করি। এরপর দ্বিতীয় যেগুলোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং সালফার। তাহলে আমরা 6টা আর 3টে যেটা মাটি ইয়ে থেকে পেলো, বাতাস থেকে পেলো, এই মোট 9টা খাদ্য উপাদান পেলাম, যেটা আমরা প্রাইমারি ফুড এলিমেন্ট এবং সেকেন্ডারি ফুড এলিমেন্ট বলেই মনে করছি। কিন্তু এর বাইরেও যদি আমরা ঠিক মতো গাছের পুষ্টি পেতে পারি, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি গড়ে তুলতে পারি, বা যে ফলন আমরা যেটা পাই তার থেকে আরও বেশি আকাঙ্ক্ষিত ফলন, সেটা ফুল হলে, যার ফুল হিসেবে যিনি চাষ করছেন তিনি ফুল হতে পারেন, যিনি ফল হিসেবে চাষ করছেন তার ক্ষেত্রে ফল হতে পারে, বা যিনি আমাদের শস্য হিসেবে চাষ করছেন তিনি শস্য হতে পারে, সেখানে কিন্তু আরও যে 7টা মৌল উপাদান রয়েছে যেটাকে আমরা বলি খুব কম পরিমাণে লাগে কিন্তু লাগে, সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস। এর মধ্যে আবার ভাগ আছে যেটা আমরা মূলত জিঙ্ক, বোরন এবং মলিবডিনাম, এই তিনটে আমাদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করতে হয়, বাকি আরও 4টি আছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে এই যে 16টা খাদ্য উপাদানের মধ্যে গাছ নিজেই 3টে নিয়ে নিচ্ছে বাতাস থেকে, বাকি যে 13টা আছে সেটা কিন্তু আমাদের ঠিক ব্যালেন্স ওয়েতে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা গাছের থেকে যেটা আমাদের কাঙ্ক্ষিত জিনিস সেটা আমরা পেতে পারি।
1: আচ্ছা, এই যে গাছের খাদ্য মাটি থেকে নিচ্ছে গাছ, তো গাছের যে মুখ্য খাদ্য, গৌণ খাদ্য বা অনুখাদ্যের কথা আমরা বলি, এর যথোপযুক্ত প্রয়োগকে কি আমরা সুসংহত বা সুষম উদ্ভিদ পুষ্টির ব্যবস্থাপনা, যেটা INM বলছে, সেটা করতে পারি?
3: সেটা করতে পারি, কিন্তু যেটা আমি, যেটা আমরা, আপনি বললেন আমাকে মুখ্য খাদ্য উপাদান বা গৌণ খাদ্য উপাদান বা অনুখাদ্য, এটা হচ্ছে ব্যালেন্স নিউট্রিশন, এটা গাছের ক্ষেত্রে এটা দিলে গাছ পর্যাপ্ত ফলন দেবে, কিন্তু এই যে ফলনের মধ্যে যেটা আসছে এই পুরোটাই আমরা প্রয়োগ করি মাটিতে। তাই মাটি একটা মাধ্যম, যে মাধ্যম থেকে গাছ পর্যায়ক্রমে খাবারগুলো গ্রহণ করছে। তো মাটি যদি আমরা ঠিকমতো তার গঠন ঠিক রাখতে পারি, তবে পর্যাপ্ত পরিমাণে খাবার মাটি থেকে গাছ পাবে, এবং গাছ যদি মাটি থেকে ঠিকমতো খাবার পেতে পারে, সেই জায়গা থেকেই এসে পরিপূরক হিসেবে কাজ করছে। তাই আমরা যদি ঠিকমতো কাঙ্ক্ষিত ফলন পেতে চাই, প্রথমেই আমাকে মাটির স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যদি আমরা মাটির স্বাস্থ্য ঠিকমতো ব্যবহার করতে পারি, সেখানে কিন্তু আমাদের পর্যাপ্ত জৈব সারের ব্যবহার করতে হবে। এতক্ষণ যে খাবারগুলো আমি বললাম সেগুলো পুরোটাই আসছে অজৈব আমরা সোর্স থেকে পাচ্ছি, কিন্তু এই জায়গায় যদি মাটির স্বাস্থ্য ঠিক রাখি, মানে জৈব দিয়ে বা জৈব সার প্রয়োগ করে যদি মাটির স্বাস্থ্য ঠিক রাখতে পারি, তাহলে যে মাধ্যমের মাধ্যমে গাছ শিকড় দিয়ে খাবার পাচ্ছে সে পর্যাপ্ত খাবার দিতে পারবে। তো অনেকটা এটা হচ্ছে মাটি এবং গাছের মধ্যে একটা সুস্থ ব্যবস্থাপনা তৈরি করা, যাতে মাটি পর্যাপ্ত খাবার গাছকে দিতে পারে, এই সমস্ত ব্যবস্থাপনা ঘটনাটা হচ্ছে ইন্ট্রিগেটেড নিউট্রিয়েন্ট।

0: ম্যানেজমেন্ট বা সুসংগত উপায়ে উদ্ভিদ পুষ্টির ব্যবস্থাপনা, যেখানে আমাদের মাথায় রাখতেই হচ্ছে মাটির ভূমিকা, পাশাপাশি রাখতে হচ্ছে গাছের খাদ্য উপাদান গ্রহণের। এই জায়গায় কিন্তু জৈব সারের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ।
1: এই জৈব সারের, এই জৈব সার সংক্রান্ত অনেক প্রশ্ন আছে। আমি জানি যারা একটু গাছ ভালোবাসেন, ছোটো টবেও গাছ করতে চান, তারা কিন্তু জৈব সারটা অনেক কমফোর্টেবলি করেন, করে ফেলা যায় বাড়িতে। এই নিয়ে জানতে চাইবো, তবে আছে ছোট্ট একটা বিরতি।
2: প্রধানমন্ত্রী কিষাণ

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मानधन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: कृषि दुनिया ऑन एयर 100.1 FM गोल्ड सुनछेन। हेलो फार्मर, हेलो फार्मर।
4: একেবারেই 100.1 AIR FM গোল্ডে আপনারা শুনছেন এই মুহূর্তে হ্যালো ফার্মার।
5: স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি, কিন্তু আমাদের অতিথি যেমন আছেন আমরা আছি
4: একদম। আমি কল্পলাল মজুমদার
5: আর আমি সুস্মিতা,
4: আর আমাদের সঙ্গে রয়েছেন, যেটা আমরা আগেও বলেছিলাম, যে সহ কৃষি অধিকর্তা উলুবেরিয়া সাব ডিভিশন শ্রী সৌগত দত্ত। আপনার কাছে আবারও আমরা একটি প্রশ্ন নিয়ে আসব, সেটা হচ্ছে INM এর অঙ্গ হিসেবে জৈব সার, কেঁচো সারের প্রয়োগ কিভাবে মাটির গঠন বা স্বাস্থ্য সহায়ক হয়ে ওঠে, মানে এই যে জৈব সার কেঁচো সারের প্রয়োগটা কিভাবে আমাদের এই মাটির গঠনে স্বাস্থ্য সহায়ক হয়ে ওঠে, এই সম্পর্কে যদি একটু আলোচনা করেন।
6: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যেটা আমরা প্রথমে আলোচনা করলাম যে খাবার যেগুলো রয়েছে, প্রায় 16টা খাদ্য উপাদান নিয়ে আলোচনা করলাম, ওটা গাছের খাবার নিয়ে বললাম, কিন্তু মাটির স্বাস্থ্য ঠিক রাখতে, যেটা আমরা সয়েল হেলথ বলি, সেটা ঠিক রাখতে গেলে পর্যাপ্ত জৈব সারের যে প্রসঙ্গটা এলো, তো সেটা আমাদের যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে। জৈব সার বলতে প্রথমেই আমাদের যেটা মাথায় আছে সেটা হচ্ছে গোবর সার, তারপরে আসছে কেঁচো সার। এর বাইরে কিন্তু কৃষক যারা রয়েছেন তারা ব্যবহার করেন বেশ কিছু খোল আছে, সেই সব ব্যবহার করেন, সর্ষের খোল, বাদাম খোল, মহুয়া খোল, এইগুলো তারা ব্যবহার করে থাকেন। কিন্তু এর বাইরেও যেগুলো রয়েছে, জীবাণু সার আমরা ব্যবহার করতে পারি, সবুজ সার ব্যবহার করতে পারি। যদি কৃষকের কথা ভেবে আমরা বলি তাহলে কিন্তু এই সারগুলো অনেকটা কম দাম। আবার ধরুন যারা অর্নামেন্টালস করেন, কিছু কিছু মানুষ আছেন তো শহরের দিকে যারা শখে করেন, তারা কিন্তু ওই ইকোনমিটা তাদের কাছে অতটা যখন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না, তখন কিন্তু তারা একটু কস্টলি কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের যেহেতু টার্গেট গ্রুপ রয়েছেন কৃষকরা, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো জৈব সারের ব্যবহার করতে গেলে ওই গোবর সার বা খামার সার, কম্পোস্ট, এই জাতীয় সার যদি আমরা ব্যবহার করি তাহলে মাটির স্বাস্থ্য বা মাটির আমরা যে ভৌত গঠন সেটা অনেকটা পরিবর্তন করতে পারি, যাতে করে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করতে পারে, পর্যাপ্ত জল চলাচল করতে পারে, সেই জল যাতে শিকড়ের মাধ্যমে গাছ গ্রহণ করে, এবং যত সুন্দর মাটির ভৌত গঠন হবে এবং বাতাস এবং জল, তার সাথে যত বেশি শিকড়ের বাড় বৃদ্ধি হবে তত ভালো মাটি থেকে গাছ খাবার নিতে পারবে। এবং এই জায়গায় জৈব সার যেটা বলতে বোঝাই আমরা, মূলত যেগুলো আমরা বললাম সেইগুলো কিন্তু ব্যবহার করতে আমরা কৃষকদের খুব বেশিভাবে বলবো যে মাটির গঠনটা আগে দেখুন, তারপরে কিন্তু অন্য ধরনের রাসায়নিক সারের দিকে তারা আসবেন। সেই ক্ষেত্রে আমাদের জৈব সারের বিরাট ভূমিকা রয়েছে মাটির ভৌত গঠনের জন্যই।
5: এখন তো অনেক কৃষকের বাড়িতে গরু আর নেই, তো গোবর সারের যে সহজলভ্যতা ছিল একসময় সেটাও এখন অনেক কম, কেঁচো সার যথেষ্ট ব্যয়বহুল, সেক্ষেত্রে মাটিতে জৈব সার প্রয়োগের সহজলভ্য সমাধান কী হতে পারে?
6: খুব ভালো প্রশ্ন, আমি বুঝতেই পেরেছি। যখনই আমি গোবর সার বলছি তখনই আপনি এই ব্যাপারটাই তুলে নিয়ে আসবেন যে বাড়িতে এখন তো অনেকেরই গরু থাকে না, গোবর কোথায় পাবো, বড় প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। কিন্তু এই জায়গা থেকে আমরা যে অল্টারনেটিভ যেটা করতে পারি, খুব কম খরচে আমরা যদি জৈব সার তৈরি করতে পারি, সে জায়গায় সব থেকে ধনচের কোনো বিকল্প হয় না। ধনচে চাষ হচ্ছে একটা সবুজ সার,

0: আমরা ব্যবহার করি, যেটা 30 থেকে 35 দিন যদি আমরা সুযোগ পাই, এই যেমন এখন ধরুন আমনের সমস্ত জায়গায় হয়তো রোয়া হয়ে গিয়েছে, যখন যারা বীজতলা ফেলেন, কৃষকদের কাছে খুব কমন টার্ম বীজতলা, সেইটা যখন ওনারা তৈরি করেন, সেই সময়ে যদি যে জমিতে গিয়ে চারা রোপণ করবেন সেই জায়গায় যদি ধনচে চাষ করে দেন, তাহলে 30 থেকে 35 দিন বাদে ধনচে গাছ মোটামুটি 3 ফুট বা 3.5 ফুট উচ্চতার হবে, এবং সেই সময় যদি আমরা একবার পাওয়ার টিলার দিয়ে ওটাকে পুরো মাড়াই করে দিতে পারি বা পচানোর ব্যবস্থা করতে পারি, পর্যাপ্ত জৈব সার আমরা কিন্তু ধনচে চাষের মাধ্যমে পেতে পারি, এবং এই চাষের জন্য খরচ অত্যন্ত কম। 1 কেজি বীজেই আমাদের মোটামুটি 1 বিঘে জমি হয়ে যাবে, তার সঙ্গে কিছু ফসফেট সার দিয়ে যদি আমরা 30-35 দিন আমরা এই ধনচের গাছ লাগিয়ে তারপর যদি 7 দিন তাকে পচানোর ব্যবস্থা করতে পারি, তাহলে দেখা গেছে জমিতে প্রায় বিঘা প্রতি 20-25 কুইন্টাল পর্যন্ত জৈব সার জমিতে যুক্ত হবে। একবার যদি 3টে সিজন যদি আমরা ধরে নিই, ক্রপ সিজন, 1 বছরের মধ্যে 3 বার তো চাষ করা যায়, অনেক ক্ষেত্রে 4 বারও যারা চাষ করেন, একবার যদি ধনচের জন্য 30-40 দিন জমিতে ব্যবহার করতে পারেন, সারা বছরের জৈব সার খুব কম খরচে কৃষক কিন্তু গ্রহণ করতে পারবেন।
1: শুনছেন হ্যালো ফার্মার, আমাদের সঙ্গে রয়েছেন সহ কৃষি অধিকর্তা উলুবেড়িয়া মহকুমা হাওড়ার সৌগত দত্ত। আর আপনারা কোথায়, আপনাদের তো আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসতে হবে। জানি এটা এমন একটা বিষয়, সেটা কিন্তু শুধুমাত্রই চাষি ভাইদের জন্য নয়, শুধুই চাষের জমির জন্য নয়, আমরা প্রত্যেকেই আজকাল আমাদের বাগানে, ছাদে, বারান্দায় প্রচুর গাছ করছি, শখে সব রকম গাছ আমরা টবই করছি, সেখানেও কিন্তু সেই মূল বিষয় মাটি। মাটি যদি ঠিকঠাক রাখা যায়, ঠিক ফলন করানো যায়, তার জন্য বিরাট ক্ষেতের জমির প্রয়োজন হয় না। তেমন যারা গাছ ভালোবাসেন, গার্ডেনিং করেন, তারাও আপনাদের প্রশ্ন নিয়ে চলে আসুন। আমাদের মাধ্যমগুলো আবারও বলে দিই, 2248-8085, এছাড়া 9903-05999-2 আমাদের হোয়াটসঅ্যাপ করুন, টেক্সট মেসেজ করুন। আমাদের ফেসবুক পেজে আজকের এই অনুষ্ঠানে, হ্যালো ফার্মার অনুষ্ঠানের একটা পোস্টার দেওয়া হয়েছে, তার নিচের কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন। আর জানেনই তো, পুরো অনুষ্ঠানটা লাইভ স্ট্রিমিং যাচ্ছে আমাদের আকাশ বাণী কলকাতার ইউটিউব চ্যানেলে, সেখানেও কমেন্ট সেকশনে আসুন, প্রশ্ন করুন, সৌগতবাবু আছেন সমস্ত উত্তর নিয়ে।
2: একেবারেই। আর এতগুলো মাধ্যম যখন, তখন এক্সপেক্ট করব আপনারা অনেক প্রশ্ন নিয়ে আসবেন, কিন্তু তার আগে আমাদের মনে একটা প্রশ্ন কিন্তু খুব জানতে ইচ্ছে করছে আমাদের আজকে যিনি এক্সপার্ট রয়েছেন, সেটা হচ্ছে জীবাণু সার। ইদানিংকালে এই বিষয়টা খুব শোনা যাচ্ছে, এই জীবাণু সার মানে ব্যাপারটা কী? এটা কি কোনো লিভিং মাইক্রো অর্গানিজম, বা গাছের পুষ্টিতে জীবাণু সারের ভূমিকাটা ঠিক কীরকম, সেটা একটু জানতে চাইব।
0: এটা একদম লিভিং মাইক্রো অর্গানিজম, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে জমিতে অটোমেটিক তারা তৈরি হতে থাকে, কিন্তু দীর্ঘদিন জমিতে জৈব সারের ব্যবহার অনেক কমে আসছে, যেটা ওই একটাই সমস্যা, গরু নেই, আমাদের সহজলভ্য গোবর সার পাওয়া যায় না। যত বেশি জমিতে জৈব সার কমতে থাকবে, এই জৈব যে আমাদের জীবাণু সার যেটা রয়েছে, তারা কিন্তু জমি থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে, এই কারণেই জৈব সারটাই হচ্ছে তাদের খাবার। এখন জীবাণু সার বলতে যেগুলো রয়েছে আমাদের, বলতে পারি যেগুলো আমাদের ডাল শস্য চাষ করার জন্য যে জীবাণু সার আমরা ব্যবহার করি, বিভিন্ন স্ট্রেন আছে, তার মধ্যে রাইজোবিয়ামটা সবথেকে ভালো। আর পালস ছাড়া বা ডাল শস্য ছাড়া অন্যান্য ক্ষেত্রেও আমরা জীবাণু সার ব্যবহার করতে পারি, এবং এগুলো খুব সহজলভ্য এবং সহজেই বাজারে পাওয়া যায়। তার মধ্যে রয়েছে অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলাম, অ্যাসিটোব্যাক্টার, এগুলো মূলত নাইট্রোজেন বাতাস থেকে টেনে নিয়ে এসে মাটিতে আবদ্ধ করে, এবং গাছ সেই নাইট্রোজেন সহজেই গ্রহণ করে। এইটা একটা হচ্ছে নাইট্রোজেনের আমাদের মাধ্যম, যেখান থেকে জীবাণু সার ব্যবহার করে আমরা নাইট্রোজেন পেতে পারি। এরকম আবার অনেক ব্যাকটেরিয়া রয়েছে, ছত্রাক রয়েছে, বা কিছু অ্যাক্টিনোমাইসিস রয়েছে, যেগুলো সমস্তই লিভিং, তারা মাটি থেকে যখন আমরা ফসফেট সার দিয়ে দিই, একটা সময় পর কি ফসফেট সার মাটিতে গিয়ে ফিক্সড হয়ে যায়। এই মাইক্রো অর্গানিজমগুলো বা জীবাণু সার গুলো তারা সেই ফসফেটগুলো যেগুলো ফিক্সড হয়ে আছে সেগুলোকে বের করে সলুবল করে দেয় শেকড়ের কাছে, যার জন্য শেকড়ের ভালো বাড় বৃদ্ধি হয়। তো এই জীবাণু সার ব্যবহার করে এটা আমরা বীজের সাথে মাখিয়েও ব্যবহার করতে পারি, অথবা একদম মূল জমিতে পাউডার হিসেবে যখন আমরা কিনি বাজার থেকে, তখন সেটাও আমরা মাটিতেও ব্যবহার করতে পারি। শুধু কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রে কিছু রকমের একটু সতর্কতা আছে, সেইগুলো কৃষক বন্ধু বা যারা শ্রোতা রয়েছেন তাদের কিন্তু সেটা মাথায় রাখতে হবে।
1: আমাদের কিন্তু লাইভে আমাদের আকাশবাণী কলকাতার যে ফেস লাইভ যাচ্ছে ইউটিউব লাইভ, সেখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন এসেছে, মাজরা দমনে কি দেব খাস ধান?
0: মাজরা পোকা তো ধানের ক্ষেত্রের একটা মূলত সমস্যার হয়, তো সেক্ষেত্রে যখন আপনার জমিতে, যদিও এই বিষয়টা আমাদের যে আলোচ্য বিষয় তার থেকে বাইরে গিয়ে, মাজরা পোকা দমন করার জন্য প্রোফাইল্যাকটিক হিসেবে যেটা সবথেকে ভালো হতো, যখন আপনি চারা বীজতলা থেকে ভাঙছেন সেই সময় যদি কোনো একটি দানাদার কীটনাশক বীজতলায় দিতেন তাহলে একটা প্রোটেক্টিভ কভারের কাজ করত গাছের ক্ষেত্রে যখন তারা মূল জমিতে বসিয়েছিলেন। মোটামুটি 3 সপ্তাহের মধ্যেই আমরা মাজরার উপদ্রব দেখতে পারি, যেটা হয় শীষগুলোকে সাদা হতে থাকে যখন গাছ বড় হতে থাকে। এই মুহূর্তে তো মাজরা আসার কথা নয়, তবুও দেখবেন একটা কস্ট ইকোনমি দেখতে হবে যে আমাদের কতগুলো ধানের শীষ সাদা হচ্ছে বা কতগুলো আমাদের ধান আমাদের মাজরার জন্য নষ্ট হচ্ছে, সেই ধানের যদি আমরা কস্ট দেখি, তার জন্য যে আমরা কীটনাশক দেব তার যে যদি আমরা কস্ট দেখি, আমাদের কখনোই দেখতে হবে যেন ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের যেন উপরে চলে না যায়। যে পয়সা আমরা কীটনাশকের জন্য খরচা করছি, যে শস্যটা আমরা দানাটা আমরা সেখান থেকে বাঁচাতে গেলাম, দেখলাম হয়তো তার দাম কম, সেটা মাথায় রেখে আপনি যে কোনো কীটনাশক ব্যবহার করবেন। মূলত যে কোনো দানাদার কীটনাশক যেটা আছে সেইটা মাঠে আপনি ছড়াবেন। আমি কোনো স্পেসিফিক নাম কিছু বলছি না, কিন্তু দানাদার কীটনাশক যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই জাতীয় কীটনাশক আপনি মাঠে প্রয়োগ করবেন।
1: একদম। আমাদের সঙ্গে রয়েছেন কোনো লিসেনার, দেখি এখন আছেন কিনা।
2: 8085 কে রয়েছেন, নমস্কার। সরাসরি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
3: স্যার কো নমস্কার।
0: স্যার
3: বলছি আমার বয়স 67 বছর বয়স আমার, কিন্তু আগে যে চাষ হতো কোনো রাসায়নিক সার লাগতো না, কোনো ওষুধও লাগতো না, আর পৌষ মাসে ধান ওঠার সময় তখন মাটি মাঠ দিয়ে না চলা যেত না, খালি পায়ে কেঁচো কেঁচো মাটি একেবারে গুপো গুপো হয়ে বেরিয়ে থাকতো, খালি পায়ে চলা যেত না এমন অবস্থা। এখন তো মাঠে কেঁচোই নাই, কোনো কিছু নাই, এখন খালি জগ মানে ঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছে, এখন খালি কেঁচো দেখতেই পাওয়া যায় না এখন, মানে গ্রামগঞ্জে মানে পাড়া গ্রামেও দেখতে পাওয়া যায়
0: নাকি। আপনার স্পেসিফিক কি প্রশ্নটা বলুন?
3: কেঁচো যারা বাড়িতে উড়ে যাচ্ছিল এখন আর কেঁচোই দেখতে পাওয়া যাচ্ছে।
1: আপনার প্রশ্নটা সঠিক,
3: কি ব্যাপার এটা,
2: মানে এই সিচুয়েশনটা মানে এরকম কেন হয়,
1: কিছু দেখতে পাওয়া যাচ্ছে না?
0: যেটা আপনাকে আমি প্রথমেই আলোচনায় আমরা বলছিলাম, যেটা গোবর সারের অভাব থেকে আমরা জৈব সারের পর্যাপ্ত ব্যবহার অনেক কমিয়ে ফেলেছি, এই জায়গা থেকে আমাদের মাটিতে যে বসবাসকারী যে জীবাণুগুলো রয়েছে তারা, তার মধ্যে আপনার ভাষায় যদি সেটা কেঁচো হয় সেও মাটিতে রয়েছে, কিন্তু তার খাবারটাই তো কমে যাচ্ছে যেহেতু আমরা মাটিতে জৈব সারের ব্যবহার কমিয়ে ফেলেছি। আপনি যে সময়কার মানুষ আপনি তো জানেন যে একটা সময় 4 গাড়ি 5 গাড়ি পর্যন্ত, গাড়ি বলতে গরুর গাড়ি, 4 গাড়ি 5 গাড়ি পর্যন্ত গরুর গাড়ির আমরা গোবর সার মাটিতে প্রয়োগ করতাম, এখন কি দেখতে পাচ্ছেন আমরা গোবর সার পাই? এই যে জৈব সারের ব্যবহারটা অত্যন্ত কমে গিয়েছে, এর কারণেই মাটিতে বসবাসকারী জীবাণুগুলো বা উপকারী যে জীবাণুগুলো রয়েছে বা আপনি কেঁচো বলতে পারেন, এদের সংখ্যা কিন্তু খাবারের অভাবে দিনকে দিন কমে যাচ্ছে। আরও একটা জিনিস যেটা দেখবেন আপনি এখন দেখতে পান, যে গাছ ধান গাছ কাটার পরে যে অংশটা পড়ে থাকে যেটা আমাদের কৃষকের ভাষায় আমরা নাড়া বলি, সেই নাড়াগুলো কিন্তু প্রচুর জায়গায় মানুষ পুড়িয়ে দিচ্ছে, নাড়া পোড়া যেটা বলা হয়। এর ফলে কি, মাটির যে উপরের যে লেয়ারটা রয়েছে অত্যন্ত গরম হয়ে যাচ্ছে, যেহেতু ওটা ধানটাকে পুড়িয়ে দিচ্ছে, এই যে উপরের লেয়ারে যে উপকারী জীবাণু বা কেঁচো যারা সব রয়েছে তারা কিন্তু মারা যাচ্ছে। এক হচ্ছে খাবারের অভাব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের অদূরদর্শী ব্যবহারের জন্য যে স্টাবল বার্নিং বা আমরা যেই ধানের নাড়াগুলো পুড়িয়ে দিচ্ছি এর জন্য কিন্তু কেঁচো বা এই জাতীয় যে উপকারী জীবাণুগুলো রয়েছে সেগুলো একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা ওই জন্য জোর দিচ্ছি যে জৈব সারের পর্যাপ্ত ব্যবহার করার জন্য। এই প্রসঙ্গে একটা কথা বলি, অতি সম্প্রতি যে আমাদের রাজ্য সরকার এসেছেন এবং কেন্দ্রীয় সরকার রয়েছেন, তারা ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এই সংক্রান্ত একটি প্রকল্প আমরা অলরেডি আমরা কৃষকের কাছে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে এই নিয়ে আমরা আরও বেশি প্রচার করব, যেখানে মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব সারের ব্যবহার এবং রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার কমিয়ে নিয়ে আসার দিকে আমরা জোর দেবো, এবং সেই জায়গায় আমাদের স্বাস্থ্য রক্ষার্থে বা মাটিতে উপকারী জীবাণুগুলো রাখার জন্য আমরা ক্রমশ ন্যাচারাল ফার্মিংয়ের দিকেও এগোবো।
2: আচ্ছা, আমাদের ফেসবুক পেজে যে সমস্ত শ্রোতারা আছেন তারা কিন্তু অনেক প্রশ্ন করছে, যেমন এই মুহূর্তে তপন চক্রবর্তী সিঙ্গুর বাস

0: বাটি থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা জানাই বিশেষজ্ঞ মহাশয়কে এবং আর্যদয়কে। প্রশ্ন, গাছের সুষম পুষ্টিতে বা সুষম বৃদ্ধিতে জৈব সারের অবশ্যই প্রয়োজন, কিন্তু গবাদি পশুর সংখ্যা কমছে, গোবর সার নেই, তাহলে বিকল্প কি? এখন তো মৃত্তিকা দূষণেও জেরবার।
1: আমরা কিছুটা আলোচনা
0: ছিলাম
1: এর আগে।
0: হ্যাঁ হ্যাঁ, গোবর সারের কথা
2: এই আলোচনাটা আমরা বলেছি যে এই জায়গায় আপনি সব থেকে কম খরচে ধনচে চাষ করতে পারেন। আর যদি আপনার বাড়িতে কোনো রকম পিট বা গর্ত বানাতে পারেন, বা যদি আপনার দৈনিক যে ব্যবহার হচ্ছে আলুর খোসা, বা যদি কোনো কচুরিপানা জোগাড় করতে পারেন, কোনো ফসলের খোসা জোগাড় করতে পারেন, সেগুলো যদি পচিয়ে ঘরের মধ্যেই, যেটা খামার সার বলি আমরা বা কম্পোস্ট সার বলি, সেখানে যদি কিছুটা ফসফেট আর একটু যদি ইউরিয়া দিয়ে দেয়, আমরা যদি সেটাকে ঢাকা দিয়ে মাঝে মাঝে ঘেঁটে দিয়ে করতে পারি, সেই জায়গায় আমরা কম্পোস্ট বা সুপার কম্পোস্ট সার ঘরে বসেই তৈরি করতে পারি। আরও বিস্তারিত জানতে আপনার ব্লকে যে সহকৃষি অধিকর্তার অফিস রয়েছে সিঙ্গুর ফার্মের মধ্যে একটু যোগাযোগ করবেন। আপনাকে জৈব সার ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তৈরি করতে হয় আপনি সম্যক ধারণা সেখানে গিয়ে পাবেন।
1: আমাদের 9903055992 কিছু মেসেজ এসেছে, মানে জাস্ট টেক্সট মেসেজ। রমিত দাস উলুবেরিয়া থেকে লিখছেন, ন্যাচারাল ফার্মিংয়ে ফসফরাসের উৎস হিসেবে কোনো ফসল চাষ করার আগে ভারী সার হিসেবে উড ডাস্ট 75% ও তার সাথে 25% গোবর মিশিয়ে কি ব্যবহার করা যাবে, ও তার সঙ্গে কি এটি একটি ভালো মালচিংয়ের কাজ করতে পারবে?
2: না, উড ডাস্ট যেটা বলছেন আপনি সেইভাবে কিন্তু আমরা এটার কথা কখনো বলছি না। প্রাকৃতিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং বলতে আমরা প্রথমেই যেটা বলছি, প্রাকৃতিকভাবে যেগুলো আমরা পাচ্ছি সেইগুলোকেই ব্যবহার করে আমরা গাছের সারও তৈরি করব, এবং কীটনাশক বা কীট নিয়ন্ত্রণ করার জন্য যেগুলো আছে, যেমন ধরুন নিমাস্ত্র, আমরা তার ব্যবহার করব। মালচিংয়ের ব্যাপার যেটা থাকবে সেটা আমরা প্রধানত জোর দেব যে যদি ছোট চারা হয় সেক্ষেত্রে খড় বিছিয়ে আমরা মালচিং করে সয়েল ময়েশ্চারটাকে কনজারভেশন করব। এর বাইরেও যদি পালস জাতীয় বা যেগুলো আমরা লেগুনস যেগুলো মাটির মধ্যে ছড়িয়ে বিস্তার লাভ করে সেরাম গাছ আমরা চাষ করে আমরা সেখানে মালচিংয়ের আমরা সেটা ব্যবস্থা করব।
0: আচ্ছা, আমাদের টেক্সট মেসেজ করেছেন 9903055992 থেকে করেছেন বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ লিখেছেন, আমি ঝিঙে গাছ বসিয়েছি কিন্তু ফল ধরে, ফল বেঁকে যায় আর ঝিঙে লঙ্কার মতো হচ্ছে, কি করব?
2: হ্যাঁ, এই জায়গায় যেটা আমরা প্রথমেই একটা ওই 13টা মৌল উপাদান নিয়ে আলোচনা করেছিলাম যে গাছের সুষম পুষ্টির জন্য যে খাবারগুলো খুব কম পরিমাণে লাগে কিন্তু দিতে লাগে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। এই জায়গায় আমরা হয়তো সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে আসি বা না জানার জন্য ব্যবহার করি না। জিঙ্ক, বোরন, এই দুটো মূল মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এর সাথে যদি মলিবডিনাম, যেহেতু ঝিঙে গাছ বলছেন মলিবডিনামের ব্যবহারের প্রয়োজন নেই, আমার যতটা মনে হচ্ছে আপনার জিঙ্ক এবং বোরনের একটা ব্যবহার করুন। জিঙ্ক এবং বোরন দুটোই পাউডার ফর্মে পাওয়া যায় এবং সরকারি স্তরে বিনামূল্যে সহকৃষি অধিকর্তা দপ্তর থেকে আপনি পাবেন। এর ব্যবহার যেটা আছে, যদি আমরা ট্যাঙ্ক ধরি 16 লিটারের ট্যাঙ্ক, সেক্ষেত্রে জিঙ্ক 16 গ্রাম এবং জিঙ্ক 8 গ্রাম এবং বোরন 16 গ্রাম, এটা মিশিয়ে একবার 3 সপ্তাহ বাদে আর একবার 6 সপ্তাহ বাদে আপনি স্প্রে করুন, আপনার যে সমস্যা রয়েছে আশা করি দূর হবে।
1: আরও একটা মেসেজ, কৃষ্ণেন্দু হালদার কুলপি 24 পরগনা থেকে বলছেন, সূর্যমুখীতে কি দাঁড়ানের জৈব সার দেব?
2: দাঁড়ানে?
1: হ্যাঁ, লিখছেন তো DRANER লিখছেন,
2: আমি এটা ঠিক বুঝতে পারলাম না,
1: আমার মনে হয়েছে। আচ্ছা, না
0: আর কিছু,
1: ঠিক আছে, এগুলো এখন অবধি যেগুলো পেয়েছি আমরা।
2: সূর্যমুখী যেটা উনি বলছেন, এই সময় তো সূর্যমুখী এখন তো মাঠে নেই।
0: আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা রয়েছেন, 2248805 এর সরাসরি কথা বলি, নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, হ্যাঁ, কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার ডাক্তার, আমি শ্যাওলা
0: থেকে অশোক দত্ত বলছি। বলুন অশোক বাবু।
3: আচ্ছা শুনুন না, আমি বাড়িতে অনেক রকম চাষ করেছি, যেমন ইঞ্চের শাক, গ্রামি শাক, কুলেখাড়া, ঝিঙে, লাউ, কিন্তু লাউ গাছটা একটু কম বাড়ছে। আমি ওই আনাজের খোলা বললেন, আর ওই আনাজের খোলা এবং গোবর একটু এনে ওইগুলো একটু দিয়েছি, কিন্তু ঝিঙে গুলো হচ্ছে, ঝিঙে অনেক হচ্ছে কিন্তু কিছু ঝিঙে বেঁকে যাচ্ছে, এতে কি কোনো ওষুধ দিতে হবে?
2: কিছু ঝিঙে কি বললেন?
0: বেঁকে যাচ্ছে।
2: বেঁকে যাচ্ছে, আচ্ছা,
0: আগের প্রশ্ন। হ্যাঁ,
3: আর লঙ্কা গাছ হয়েছে, মানে লঙ্কা অনেক সময় হচ্ছে, একবার লঙ্কা হলো হয়ে সব পড়ে গেল, এবার আবার

0: লঙ্কা কোন এই বর্ষার জল পেয়ে লঙ্কা গাছটা দু বছরের বড় গাছ তা দাঁড়িয়েছে। তাই এই বেগুন গাছ লঙ্কা গাছে কি রকম সার দিলে ভালো হয় একটু বলবেন।
1: যেটা আপনি বলছেন যে আপনার লঙ্কাগুলো হয়তো পুড়ে যাচ্ছে গাছ থেকে, আপনি একটু বোরনের ব্যবহার করুন। আর ঝিঙে যেটা আপনার, আমার মনে হচ্ছে যদি পরাগ মিলনের কোনো অসুবিধে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: अरे अरे अरे, क्या कर रहा है? इधर इधर इधर, हम बोल रहे हैं तेरे बीजू का।
7: पुतला बोल रहे?
6: पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं?
7: मतलब?
6: देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी, माटी भी तंदुरुस्त और लोग भी। अब पहली वाली बात कहाँ,
7: परम तो सभी डाले हैं।
6: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, पर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
7: सच है?
6: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
7: ठीक है भाई, मैं भी आज तो जैविक खेती शुरू करूंगा।
8: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।
9: ছোট দুটো বিজ্ঞান পূর্ণ বিরতির পর আবারও ফিরে এলাম হ্যালো ফার্মার অনুষ্ঠানে।
10: একেবারে তাই। আর আপনারা শুনছেন 100.1 FM গোল্ড। আমাদের সঙ্গে রয়েছেন আজ বিশেষজ্ঞ সৌগত দত্ত। ছোট্ট একটা প্রশ্ন, আমাদের সময় ভীষণ কম, যে প্রতিটি অনুখাদ্যের যখন গাছের পুষ্টিতে আলাদা আলাদা একটা ভূমিকা আছে আমরা জানি, সেক্ষেত্রে কৃষক বন্ধুরা অনুখাদ্যগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং তার প্রয়োগই বা কিভাবে করবেন, সেটা যদি একটু
9: ছোট করে শুনবো।
11: তার ক্ষেত্রে আমার মনে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এনারা কিন্তু খুব বেশি অনুখাদ্যর ব্যবহার করেননি। সব থেকে সহজে অনুখাদ্য দেওয়ার সবথেকে উপায় হচ্ছে, কৃষি দপ্তর তো বিনা পয়সায় জিঙ্ক বোরন দিচ্ছে এবং সেটা পাওয়াও যায়। সহজলভ্যভাবে জিঙ্ক বোরন যে মিক্সচার হিসেবে পাওয়া যায় সেটা পাউডারও পাওয়া যায়, সেটা গ্রেড ওয়ান বলা হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার গ্রেড ওয়ান। যদি তরল পাওয়া যায় মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার গ্রেড টু। জিঙ্ক বোরন দুটোর ওখানে মিক্সচার করা আছে। আরেকটা যেটা লাগে মলিবডিনাম, খুব ভালো কাজ করে যে কোনো সবজিতে। যারা সবজি চাষ করেন তাদের ক্ষেত্রে আমরা বলবো সরকারি স্তরে যে জিঙ্ক বোরন এবং মলিবডিনাম অবশ্যই ব্যবহার করুন। সেক্ষেত্রে গ্রেড থ্রি রয়েছে এই জিঙ্ক বোরন মলিবডিনাম মিক্সচার, পাউডার হিসেবে পাওয়া যায়। একই ব্যাপার এই তিনটের মিক্সচার আবার লিকুইড হিসেবে পাওয়া যায়, সেটা গ্রেড ফোর। যদি গিয়ে দোকানে বলেন যে আমার গ্রেড থ্রি বা গ্রেড ফোর লাগবে, তাহলে সেই মাইক্রোনিউট্রিয়েন্টের মিক্সচার পাবেন এবং গাছের বয়সের 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যেই সেটা ব্যবহার করা যাবে। 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জল থেকে সেটা প্রায় 5 গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন।
9: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, সময় ভীষণ কম অথচ অনেক প্রশ্ন। একদম শেষে জানতে চাইব একটা ছোট্ট টেক হোম মেসেজ প্রত্যেকের জন্য, যারা গাছ ভালোবাসেন, মাটিতে গাছ করতে চান, তাদের জন্য
11: একদম মাটি আপনাকে প্রথমেই দেখতে হবে, মাটির স্বাস্থ্য যেন ঠিক থাকে। যারা মাটি চাষ করেন তারা সহজলভ্যভাবে যেগুলো আমি সারের কথা বললাম সেগুলো করুন। যারা ঘরোয়া পদ্ধতিতে অর্নামেন্টাল করতে চান, শখের ফুল ফল করতে চান, তারা তো অত জৈব সার দিলে আপনার পট ভারী হয়ে যাবে, সেক্ষেত্রে কিছুটা কোকোপিট ব্যবহার করবেন, তার সাথে সয়েল যেটা থাকবে সেটা 50% ব্যবহার করে বাকিটা বালি দেবেন। কিন্তু যদি আশানুরূপ ফলন পেতে চান তাহলে দুটো জিনিস মাথায় আমাদের রাখতেই হবে, একটা হচ্ছে মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য জৈব সার এবং পর্যাপ্ত ফলন, সেটা ফুলও হতে পারে ফলও হতে পারে, আবার আমাদের ধরুন দানা শস্য যেটা সেটা হতে পারে, সেখানে কিন্তু ওই নিউট্রিয়েন্টের কিন্তু মিক্সচার আপনাকে ব্যবহার করতে হবে যাতে সুষম বা ব্যালেন্স নিউট্রিশন গাছ পেতে পারে।
9: অনেক ধন্যবাদ সৌগতবাবু আমাদের হ্যালো ফার্মার অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য। আজ স্টুডিওতে আমাদের অতিথি ছিলেন শ্রী সৌগত দত্ত, সহ কৃষি অধিকর্তা। আমরা কথা বললাম গাছের সুষম পুষ্টিতে মাটির ভূমিকা নিয়ে। আগামী সোমবার

0: আরও রাত 8:10 শুনবেন 100.1 FM গোল্ডে হ্যালো ফার্মার। এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
1: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM Gold এ শুনছেন হ্যালো ফার্মার।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ, হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
3: হান্ড্রেড পয়েন্ট ওয়ান FM গোল্ডে এখন হিয়ার মাঝে, হিয়ার মাঝে মানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর কবিকে নানানভাবে আবিষ্কারের চেষ্টা, বিভিন্ন দিক দিয়ে তাকে নতুন করে দেখার একটা প্রচেষ্টা, যদিও সে কাজে সহায়ক হয় তাঁরই গান, তাঁরই কবিতা, তাঁরই জীবন। আর আজ আমাদের অনুষ্ঠানের বিষয়,
4: আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আলোকবর্তিকা রবীন্দ্রনাথ।
3: স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা,
4: আমি কল্পলাল। আসলে কিছু মানুষ তাদের সময়কে ছাপিয়ে যান, তাদের জীবন শেষ হয়ে যায় কিন্তু তাদের চিন্তা শেষ হয় না, তাদের কণ্ঠ থেমে যায় কিন্তু তাদের কথা বাড়ি বাড়ি ফিরে আসে আমাদের জীবনে। একদমই ঠিক ধরেছেন, তেমনই একজন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর।
3: তিনি শুধু কবি নন, শুধু সাহিত্যিক নন, শুধু গীতিকার নন, তিনি ছিলেন এক বিশাল চিন্তার জগৎ। তিনি ছিলেন শিক্ষক, দার্শনিক, নাট্যকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী, সমাজ ভাবুক এবং সর্বোপরি একজন গভীর মানবতাবাদী। তাই আজকের অনুষ্ঠান শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার অনুষ্ঠান নয়, আজ আমরা খুঁজব সেই রবীন্দ্রনাথকে যিনি অন্ধকারের মধ্যে আলো দেখিয়েছিলেন, যিনি বলেছিলেন,
4: চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। আসলে এই নিয়ে তো আজকে আমাদের অনুষ্ঠান, আলোকবর্তিকা রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথের কাছে আলো শুধু সূর্যের আলো ছিল না, আলো ছিল জ্ঞানের, মুক্তির, মানবতার। আর সেই কারণে তাঁর সৃষ্টি আজও আমাদের অন্ধকার সময়ে পথ দেখায়। রবীন্দ্রনাথকে আমরা নানা পরিচয়ে চিনি, কবি রবীন্দ্রনাথ, গীতিকার রবীন্দ্রনাথ, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ।

ভাবা এমনটা তো নয়। দেশপ্রেম মানে শুধু অন্য দেশকে ঘৃণা করা নয়, ধর্ম মানে শুধু আচার নয়, সভ্যতা মানে শুধু অর্থনৈতিক উন্নতি নয়, মানুষের ভিতরকার মানুষটিকে জাগিয়ে তোলাই ছিল তার বড় স্বপ্ন। এই কারণেই রবীন্দ্রনাথকে বলা যায় সত্যি একজন আলোকবর্তিকা।

0: 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম রবীন্দ্রনাথের। বাড়িটি ছিল যেন এক সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। সেখানে সাহিত্য আছে, গান আছে, নাটক আছে, দর্শন আছে, সমাজ সংস্কারের আলোচনা আছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে প্রচলিত স্কুল শিক্ষার সঙ্গে রবীন্দ্রনাথের খুব একটা সখ্য তৈরি হয়নি। তিনি প্রকৃতির কাছ থেকে শিখতে চেয়েছিলেন। পরবর্তীকালে সেই অভিজ্ঞতাই তাঁর শিক্ষা ভাবনার ভিত তৈরি করে। তিনি বুঝেছিলেন শিশুকে চার দেওয়ালের মধ্যে বন্দি রেখে শিক্ষা সম্পূর্ণ হয় না, শিশুকে আকাশ দেখতে দিতে হবে, গাছ চিনতে দিতে হবে, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। এই চিন্তা থেকেই পরবর্তীকালে শান্তিনিকেতনে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল।
1: একেবারেই তাই।

এবং আমরা একটু আগে তেমনই একটি গান শুনছিলাম। আসলে শান্তিনিকেতন যে শুধু একটি বিদ্যালয়ের নাম এমনটা তো নয়, এটি ছিল রবীন্দ্রনাথের স্বপ্নের একটি নাম, একটি এমন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক হবে বন্ধুত্বের, যেখানে প্রকৃতি হবে শিক্ষার অংশ, যেখানে পৃথিবী হবে শ্রেণীকক্ষের সীমানার বাইরে। তাই তো রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে শিক্ষা মানুষের মনকে মুক্ত করবে।

0: রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা মানুষের মনকে মুক্ত করবে। শিক্ষা যদি মুখস্থ করায় তাহলে তা তথ্য দিতে পারে না, কিন্তু মানুষ তৈরি করতে পারে না। তাই তাঁর শিক্ষা ভাবনায় ছিল স্বাধীনতা। তিনি চেয়েছিলেন শিশুর কৌতূহল বেঁচে থাকুক। আজ আমরা যখন শিশুদের পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ, প্রতিযোগিতার চাপ নিয়ে কথা বলি, তখন রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি যেন আমাদের প্রশ্ন করেন, শিক্ষা কি আমাদের শুধু চাকরির জন্য প্রস্তুত করবে, নাকি জীবনের জন্যও প্রস্তুত করবে?
1: পাশাপাশি রবীন্দ্রনাথ এবং প্রকৃতি, এই দুটি শব্দকেও কিন্তু আমরা আলাদা করতে পারিনি। যেমন প্রকৃতির কেন্দ্রে শিক্ষার কথা তিনি বারে বারে বলেছেন, তেমনি এই রবীন্দ্রনাথের সঙ্গে প্রকৃতি যে কতটা একাত্ম ছিল সেটা তার লেখনীর সঙ্গে আমরা যারা প্রতিনিয়ত পরিচিত হই আমরা নতুন করে ভাবাই, মানে ভাবি আর কি, ভাবতে শেখায় আমাদের বর্ষা, বসন্ত, শরৎ, শীত। প্রকৃতির প্রতিটি ঋতুকে তিনি সমানভাবে অনুভব করেছেন মানব মনের সঙ্গে মিলিয়ে। তার কাছে গাছ শুধু গাছ নয়, নদী শুধু নদী নয়, আকাশ শুধু আকাশ নয়, প্রকৃতির মধ্যে তিনি খুঁজে পেয়েছেন জীবনের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক। আজ যখন পরিবেশ সংকট, জলবায়ুর পরিবর্তন, গাছ কাটা, দূষণ এসব নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, তখন রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম আমাদের নতুন করে ভাবায়।

0: ব্যাপার, সেই প্রকৃতির কথা। আসলে আমরা দুজনেই গানে মোহিত হয়ে ফুল দিয়ে কুসুম দিয়ে শুরু করতে চলেছিলাম।
1: আর রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ, আমাদের অন্তরে এতটা জাগরুক যে মানে ওই গানের শেষে দুজনেই উদ্বিগ্ন আর কি, যে কিছু একটু বোধহয় নিজেদের মধ্যে থেকে যদি বেরিয়ে না আসে তাহলে বোধহয় অনুষ্ঠানের ভীষণ অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু ঘড়ির কাঁটা কি বলছে এই মুহূর্তে একটু দেখে নিই।
0: স্টুডিওর ঘড়ি বলছে আমাদের তো আপাতত একটা গানে গানে অবশ্যই ছোট্ট একটা গান শুনতে শুনতে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে সংবাদ বিরতিতে যেতে হবে, ফিরবো ঠিক রাখতে 10:10। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি কল্পলীলা সুস্মিতা 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে, আজ আলোকবর্তিকা রবীন্দ্রনাথ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250-এরও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। কাতার থেকে ভারতের মধ্যে UPI ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রান করে এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12 আগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির STF এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, IED এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,500-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনো কাজ চলছে।
1: ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম মে 106 প্রজেক্টস অপ্রুভ হো চুকে হ্যায়। ইন এই প্রজেক্টস মে 69,548 করোড় ইনভেস্টমেন্ট আ রা হ্যায় অর 2.5 লাখ লোগোঁ কো টোটাল ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মিলা কে ইন ফ্যাক্টরিজ মে এমপ্লয়মেন্ট মিলেগা। জিস স্কিম মে 31 প্রজেক্টস অপ্রুভ হুয়ে হ্যায়। বহুত তেজি সে ইন্ডাস্ট্রি নে আপনা ইনভেস্টমেন্ট লগা কর 38 প্রজেক্টস মে ম্যানুফ্যাকচারিং অলরেডি চালু কর দি হ্যায় ও 16 প্রজেক্টস অভি আন্ডার কনস্ট্রাকশন চল রহে হ্যায়।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করেছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধির পরিবর্তন করা হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকা জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গে 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধুচন্দা কর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পাণ্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন সিনবীন। ডক্টর হেমাঙ্গ যোশীকে যুব মোর্চা, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, নবনিযুক্ত এই দল সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে এবং মানুষের স্বার্থে কাজ করবে। তাঁত ডোকরার মতো বাংলার

0: ঐতিহ্যবাহী লোকশিল্পগুলির প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই পিএম সেতু প্রকল্পের আয়তে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র দুমাস আগে পিএম সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। আইটিআইগুলিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সেখানে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া যায় এবং বড় শিল্পগোষ্ঠীর কাছে সেই প্রতিষ্ঠানগুলির ওপর আস্থা তৈরি হয়।
1: সবই সেক্টরস মে জো মাইগ্রেশন হোনা ফ্রম ট্রেডিশনাল সেক্টর টু নিউ অপরচুনিটি वो सिर्फ स्किलिंग के बल पे ही पॉसिबल। और एआई को जो उन्होंने एक बड़ा टारगेट दिया कि एआई स्किल्स के यूथ के लिए एक नई स्कीम की बात उन्होंने वहाँ से की, तो ये सब दिखाता है कि सर्वोच्च स्तर पे एक क्लैरिटी है इस विषय को लेकर। वहीं इंडस्ट्री के लोग भी लगातार स्किल गैप को लेकर चिंतित हैं, और जो एक फ्लक्स ग्लोबल इकोनॉमी में आ रहा है उसके लिए।
0: আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জয় চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ নাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 6 জন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি।
2: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারত বা বেরিয়ে যেতে পারত, সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
0: তারপরে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলো কিভাবে পারমিট পেল সেই প্রশ্নও তোলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদী। বিশিষ্ট চিত্র সাংবাদিক রাজীব বসু প্রয়াত আজ বিকেলে কলকাতা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। তিনি সানমার্ক আন্তঃবাজার পত্রিকায় কাজ করেছেন। প্রেস ক্লাব কলকাতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাকিস্তানি নাগরিক রানা রৌফ ওরফের ওহাব আলমকে ঘিরে তদন্তে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এসটিএফ। ধৃতের নাম ইমরান হোসেন, তাকে আজ বারাসত আদালতে তোলা হলে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ পূরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারের ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুযোগ পাবেন। অনুরূপভাবে অন্য দেশের ডাক বিভাগের সঙ্গে যৌথ ভিত্তিতে ইউপিআইয়ের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের দেশে অর্থ প্রেরণের সুবিধা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল নিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানে বন্যা দুর্গতদের আবাসন নির্মাণের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা সংক্রান্ত সে দেশের সরকারি সিদ্ধান্তে বিশ্বব্যাংক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তানে বন্যা দুর্গতদের জন্য বহু কোটি টাকার আবাসন তহবিল পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রদেশের মানুষের দুর্দশা বৃদ্ধি পাবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। তামিলনাড়ির জন্য কাবেরী নদী জল ছাড়ার বিষয়ে কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিডব্লিউএম এর নির্দেশ মেনে চলার জন্য সুপ্রিম কোর্ট কর্ণাটকের নির্দেশ দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল ঝাড়খণ্ড থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা ও উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি শান্তিনিকেতন থেকে দক্ষিণ প্রান্তের কাছাকাছি বাঁকুড়া থেকে 70

0: কিলোমিটার এবং পুরুলিয়া থেকে 130 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এতে প্রাথমিকভাবে উত্তর পশ্চিম ও তারপরে পশ্চিম উত্তর পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড বিহারের দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান। গলে প্রথম ক্রিকেট টেস্টে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 178 রান এগিয়ে গেছে। আজ ম্যাচের তৃতীয় দিনে সকালে ভারতের প্রথম ইনিংস 462 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে। আটক 250-এরও বেশি। গোয়ালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রান করেছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
2: সংবাদ বিরতির পর ফিরে এলাম আবারও হিয়ার মাঝে নিয়ে 100.1 FM Gold-এ কল্পলাল আর সুস্মিতা। আজ আমাদের আলোচনার বিষয় আলোকবর্তিকা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় পরিচয়গুলির একটি, তিনি ছিলেন মানুষকে ভালোবাসার কবি। তিনি মানুষকে ধর্ম, জাতি, ভাষা কিংবা দেশের সীমানায় আটকে দেখতে চাননি। তিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় তার মানবিকতায়। তাঁর সাহিত্য জুড়ে তাই বারবার এসেছে মানুষের মুক্তি, মর্যাদা এবং আত্মপরিচয়ের প্রশ্ন। গোড়ায় আমরা দেখি পরিচয় ও জাতীয়তার প্রশ্ন, ঘরে বাইরেতে দেখি দেশপ্রেম, রাজনীতি ও ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, চণ্ডালিকায় দেখি জাতপাতের বিরুদ্ধে এক শক্তিশালী মানবিক প্রতিবাদ। অর্থাৎ রবীন্দ্রনাথ শুধু কবিতা লেখেননি, তিনি সমাজের আয়নার সামনে সমাজকেই দাঁড় করিয়েছেন।
3: একেবারেই তাই, রবীন্দ্রনাথ দেশকেও ভালোবাসতেন গভীরভাবে। তার লেখা যে অমর সৃষ্টি, দেশকে ভালোবাসার জন্য যে লেখনী তার হাত থেকে বেরিয়েছে, যে লেখা তার হাত থেকে বেরিয়েছে, তা সত্যিই আমাদের উদ্বুদ্ধ করে। দেশকে ভালোবাসতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। ভারতের জাতীয় সঙ্গীত তেমনই এক সমন্বয়ের সঙ্গীত, যেখানে প্রত্যেকটি মানুষের সঙ্গে মানুষের একাত্মতার কথা বলা হয়। কিন্তু তার দেশপ্রেম কখনো অন্ধ ছিল না, তিনি দেশকে ভালোবাসতেন, কিন্তু মানুষের উপরে দেশকে তিনি বসাননি। তিনি সতর্ক করেছিলেন উগ্র জাতীয়তাবাদের বিপদ সম্পর্কে। এই জায়গাতে রবীন্দ্রনাথ আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশকে ভালোবাসা আর অন্যকে ঘৃণা করা কিন্তু এক জিনিস নয়।

0: সালটা 1919। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডে সমগ্র দেশ স্তম্ভিত। রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড বা স্যার উপাধি ফিরিয়ে দেন। এটি ছিল তাঁর প্রতিবাদের এক ঐতিহাসিক দৃষ্টান্ত। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, সম্মান তখনই সম্মানের যখন মানুষের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। ক্ষমতার কাছ থেকে পাওয়া উপাধির চেয়ে মানুষের পাশে দাঁড়ানো অনেক বড়।
1: কখনো সত্যের পথে মানুষকে একাই হাঁটতে হয়, কেউ সঙ্গে থাকবে না, সমর্থন থাকবে না, সমালোচনা থাকবে না, তবু থামা যাবে না। রবীন্দ্রনাথ লিখলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। না, এই গানটি শুধু একটি গান নয়, এ যেন আত্মবিশ্বাসের মন্ত্র। আজও যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই, তখন এই গানই আমাদের মনে করিয়ে দেয়, সবাই পাশে না থাকলেও সত্যের পাশে দাঁড়ানো যায়।

0: রবীন্দ্রনাথের প্রেমের গান বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে, কিন্তু তার প্রেম শুধু নারী পুরুষের প্রেম নয়, প্রকৃতির প্রতি প্রেম, জীবনের প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, বিশ্বের প্রতি প্রেম, সবই তার সৃষ্টিতে এসেছে। তার প্রেম কখনো আনন্দের, কখনো অপেক্ষার, কখনো বিরহের, কখনো আত্মসমর্পণের। এই কারণেই রবীন্দ্রসঙ্গীত মানুষের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে এত সহজে মিশে যায়।
1: রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে একের পর এক প্রিয়জনকে তো হারিয়েছেন, এটা আমরা রবীন্দ্রনাথের লেখনী বা তার ঠাকুরবাড়ির সঙ্গে আমরা যারা নানানভাবে লেখার সঙ্গে যুক্ত আছি তা আমরা জানি যে কিভাবে প্রিয়জনকে হারিয়ে তবুও নিজেকে শক্ত রেখেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তার লেখার মাধ্যমে। শোক তার জীবনকে স্পর্শ করেছে গভীরভাবে, কিন্তু তার সৃষ্টিতে আমরা দেখি তিনি শোকের মধ্যে ও জীবনের অর্থ খুঁজেছেন। এখানেই তো তার শক্তি, তিনি আমাদের শেখান দুঃখ ও জীবনকে থামিয়ে দিতে পারে, কিন্তু দুঃখের মধ্যে দিয়েও মানুষ নতুন আলো খুঁজে নিতে পারে।

0: এবার আসি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ স্বপ্নের কাছে। তিনি এমন একটা দেশ চেয়েছিলেন যেখানে মানুষের মন ভয় শূন্য, যেখানে জ্ঞান মুক্ত, যেখানে মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজও আমরা কি সেই পৃথিবী তৈরি করতে পেরেছি? ভয় আছে, বিভাজন আছে, অসহিষ্ণুতা আছে, অজ্ঞতা আছে। তাই রবীন্দ্রনাথের স্বপ্ন এখনও অসম্পূর্ণ, আর সেই কারণেই রবীন্দ্রনাথ এখনও প্রয়োজনীয়।
1: প্রশ্ন থাকতেই পারে, রবীন্দ্রনাথ তো 100 বছরের বেশি আগের মানুষ, আজকের প্রযুক্তির সঙ্গে তার প্রাসঙ্গিকতা কোথায়, বা এই প্রযুক্তির যুগে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কোথায়? একদমই উত্তরটা খুব সহজ, প্রযুক্তি বদলেছে, মানুষের হাতে মোবাইল এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে, যোগাযোগের পদ্ধতি বদলেছে, কিন্তু মানুষের ভেতরের প্রশ্নগুলো কি বদলেছে? আমরা কি এখনো ভালোবাসতে চাই? আমরা এখনো সম্মান করতে চাই? আমরা এখনো স্বাধীনতা চাই? আমরা এখনো প্রকৃতির কাছে শান্তি খুঁজি? আমরা এখনো একাকিত্বে কষ্ট পাই? তাই তো রবীন্দ্রনাথ পুরনো নন, তিনি আমাদের বর্তমানের সঙ্গী।

0: আজকের তরুণদের কাছে রবীন্দ্রনাথকে কীভাবে পৌঁছে দেওয়া যায়, শুধু পরীক্ষার প্রশ্ন হিসেবে নয়, শুধু জন্মদিন বা মৃত্যুদিনের আনুষ্ঠানিকতা হিসেবে নয়, তাকে পড়তে হবে প্রশ্ন নিয়ে, তার গান শুনতে হবে অনুভূতি দিয়ে, তার গল্প পড়ে ভাবতে হবে সমাজ নিয়ে, তার শিক্ষা নিয়ে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, তার প্রকৃতি প্রেম থেকে শিখতে হবে পরিবেশের প্রতি দায়িত্ব, তার মানবতাবাদ থেকে শিখতে হবে মানুষকে মানুষ হিসেবে কিভাবে দেখতে হয়।
1: রবীন্দ্রনাথকে সত্যি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়, তাকে জানার পরিধি ঠিক এইটুকু সময়ের মধ্যে ধরা যায় না, কারণ রবীন্দ্রনাথ একটি মানুষ শুধু নন, রবীন্দ্রনাথ একটি বিশাল জগৎ। কখনো তিনি আমাদের কবি, কখনো তিনি শিক্ষক, কখনো বন্ধু, কখনো দার্শনিক, কখনো প্রতিবাদের কণ্ঠ, কখনো নিঃসঙ্গ রাতে আমাদের সঙ্গী। তার লেখা পড়লে মনে হয় তিনি যেন আমাদের মনের কথাই লিখে গেছেন। এই কারণেই রবীন্দ্রনাথের চলে যাওয়াটা হয়তো অনেক আগে হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার মৃত্যু একেবারেই হয়নি।

0: রবীন্দ্রনাথ শুধুমাত্র অতীতের একজন মহান কবি নন, তিনি আমাদের বর্তমানেরও সঙ্গী, ভবিষ্যতেরও পথপ্রদর্শক। তাঁর সৃষ্টির আলোয় আমরা কখনো নিজেদের মধ্যে খুঁজে পাই, কখনো সমাজকে নতুন করে দেখি, কখনো অন্ধকারের মধ্যে আশার দিশা পাই। তাই আজকের এই বিশেষ আয়োজন, আপনাদের সাথে কথা বলা, আলোকবর্তিকা রবীন্দ্রনাথ।
1: একটি প্রদীপ যেমন নিজের চারপাশকে আলোকিত করে, ঠিক তেমনি কিছু মানুষ তাদের চিন্তা, তাদের সৃষ্টির আলো দিয়ে বহু প্রজন্মকে পথ দেখান। রবীন্দ্রনাথ তেমনই এক আলো। তিনি আমাদের শিখিয়েছেন ভয়কে অতিক্রম করতে, প্রকৃতিকে ভালোবাসতে, জ্ঞানকে মুক্ত রাখতে, মানুষকেও ভালোবাসতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, আর সবচেয়ে বড় কথা, নিজের ভেতরের মানুষটিকে জাগিয়ে রাখতে। তাই রবীন্দ্রনাথ শুধু অতীত নন, রবীন্দ্রনাথ বর্তমান এবং ভবিষ্যৎ।

0: এবার একটু অন্য রবীন্দ্রনাথের কাছে যাই, যে রবীন্দ্রনাথ প্রেমের কথা বলেন, অপেক্ষার কথা বলেন, বিরহের কথা বলেন। অভিমান, আনন্দ, আকুলতা, মানুষের হৃদয়ের কত রকমের অনুভূতিকে তিনি গানের ভাষা দিয়েছেন। কখনো মনে হয়েছে কেউ খুব কাছে থেকেও দূরে, কখনো মনে হয়েছে কেউ নেই অথচ তার উপস্থিতি চারপাশে, কখনো মনে হয়েছে ভালোবাসা মানে পাওয়া নয়, অপেক্ষাও ভালোবাসার অংশ। তাই তো রবীন্দ্রসঙ্গীত শুনলে আমাদের মনে হয় এই গানটি যেন আমারই কথা। এই অনুভূতিটাই রবীন্দ্রনাথের সবচেয়ে বড় জাদু। তিনি ব্যক্তিগত অনুভূতিকে এমন সার্বজনীন করে তুলেছেন যে তাঁর গান প্রত্যেকের কাছে শোনার পর নিজের গান হয়ে যায়।
1: আগেও বলেছি, পাশাপাশি রবীন্দ্রনাথ কিন্তু এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষের মন থাকবে ভয়শূন্য, যেখানে জ্ঞান থাকবে মুক্ত, যেখানে মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই তো তিনি ভাবেন বা বলেন, আজ এত বছর পরেও আমরা সত্যি কি তেমনই এক ভয়শূন্য পৃথিবী তৈরি করতে পেরেছি? আজও মানুষ ভয় পায়, মত প্রকাশ করতে ভয় পায়, ভুল করবার ভয় পায়, অন্যের থেকে আলাদা হওয়ার ভয় পায়, সমাজ কি বলবে এই ভয়ও কিন্তু সর্বক্ষণ তার মনকে গ্রাস করে। আর তাই রবীন্দ্রনাথ আজও আমাদের প্রয়োজন, কারণ তিনিই তো আমাদের মাথা তুলে দাঁড়াতে শেখান।

0: রবীন্দ্রনাথ শুধু বাংলার ছিলেন না, তিনি ভারতকে ভালোবেসেছেন, কিন্তু পৃথিবীকেও তো আপন করে দেখেছেন। তিনি চেয়েছিলেন মানুষে মানুষে যোগাযোগ, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিনিময়, এই ভাবনা থেকেই বিশ্বভারতী সৃষ্টি। তাঁর স্বপ্ন ছিল পৃথিবীর নানা প্রান্তের মানুষ এক জায়গায় এসে মিলবে, জ্ঞান ভাগ করে নেবে, সংস্কৃতি ভাগ করে নেবে, একজন আরেকজনকে জানবে। কারণ অচেনাকে ভয় করার বদলে তাকে জানার মধ্যেই রয়েছে মানবতার পথ।
1: তবে আজকের এই পরিস্থিতিতে একটা প্রশ্ন আমাদের সকলের মধ্যে জেগে ওঠে, সত্যি যদি আজ এই সময় এই পরিস্থিতিতে এই রকম একটা সামাজিক ব্যবস্থার মধ্যে আমাদের সামনে এসে দাঁড়াতেন, তাহলে তিনি কি দেখতেন বলুন তো? একেবারেই ঠিক, হাতে হাতে মোবাইল, চোখের সামনে অসংখ্য তথ্য, কথা বলার হাজারো মাধ্যম, কিন্তু মানুষ কি সত্যি একে অপরের কাছাকাছি হতে পেরেছে বা পারছে বা পারবে? হয়তো প্রযুক্তি আমাদের দূরত্ব কমিয়েছে, কিন্তু সত্যি কথা বলুন তো, মনের দূরত্ব কতটা কমেছে? সেটা কি আদৌ কমেছে? আজ আমরা অনেক কিছুই জানি, অনেক সময় নিজেকে জানার চেষ্টা করি তাও কিন্তু নয়, বাইরের জগৎটা নিয়ে আমাদের অনেক বেশি জ্ঞান, কিন্তু নিজের সম্পর্কে জানা না, সেখানে বোধ হয় আমরা অনেকটাই শূন্যের কাছে। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু নিজের মনের কথা বলার মানুষ কিন্তু পাওয়া যায় না। তাই রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের সাহিত্য আজও আমাদের দরকার, কারণ তিনি প্রযুক্তির কথা না বললেও মানুষের মনে মনের কথা বলেন, আর মানুষের মন তো আজও একই রকম, সে এখনো ভালোবাসতে চায়।

সে এখনো সম্মান চায়। মানুষ এখনো এখনো একাকিত্বে কাঁদে, এবং সেই একাকিত্বের মধ্যে এখনো মানুষ আলোর খোঁজে ফেরে।

0: আলোকবর্তিকায় রবীন্দ্রনাথ। একজন মানুষ তার সারা জীবনের যা কিছু রচনা, যা কিছু কাজ, তাই দিয়ে কত রকমভাবে বিশ্বমানবের পাশে আলোকবর্তিকা হতে পারেন, তার সর্বোচ্চ উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর।
1: এবং সেই রবীন্দ্রনাথ যিনি আমাদের কি বলবো আর কি, যে অন্ধকারে আলোর পথ দেখান, যে মানুষকে আমরা প্রত্যেকটা মুহূর্তে হৃদয়ের সঙ্গে নিয়ে চলি, হৃদয়ে রেখে চলি, যে মানুষ আমাদের অসময়ের একমাত্র অবলম্বন, তাকে ঘিরেই আজকে আমরা করছি আলোকবর্তিকা রবীন্দ্রনাথ।
0: ফিরব ঠিক রাত 11:10 সংবাদ বিরতির পর।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজী।

ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

গানের উপরে ফিরে এলাম আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হিয়ার মাঝে। আর হিয়ার মাঝেতে আজ আলোকবর্তিকা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের

0: মুক্তিপথের দিশারি। তিনি আমাদের অন্ধকার থেকে আলোয় টেনে তোলেন, আমাদের মন বিষণ্ণ মনে তিনি খুশির জোয়ার আনেন। তেমনই একজন মানুষকে নিয়ে আজ আমরা অনুষ্ঠান করছি, সুস্মিতা কল্পলাল, 100.1 FM গোল্ডে আছি 12টা পর্যন্ত।
1: আজকে তরুণ প্রজন্মকে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় করানোর দায়িত্ব আমাদের। শুধু পরীক্ষার খাতায় কয়েকটি প্রশ্নের উত্তর লিখিয়ে নয়, তাকে অনুভব করতে হবে, তার গান শুনতে হবে, তার গল্প পড়তে হবে, তার প্রশ্নগুলির সামনে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ আমাদের শেখান ব্যর্থতা মানেই শেষ নয়, একাকিত্ব মানে পরাজয় নয়, প্রশ্ন করা অপরাধ নয়, স্বপ্ন দেখা বোকামি নয়, আর নিজের মতো করে বাঁচার চেষ্টা সেটি মানুষের স্বাধীনতার প্রথম ধাপ।
0: কিন্তু রবীন্দ্রনাথ যেভাবে আমাদের জীবনের সঙ্গে মিশে গেছেন, যেভাবে আমাদের মননের সঙ্গে মিশে থাকেন, সেই রবীন্দ্রনাথকে কি সত্যি একদিনে এটুকু সময়ের মধ্যে পুরো ধরা যায়? রবীন্দ্রনাথ তো একটি অধ্যায় নন, তিনি একটি চলমান যাত্রা। কখনো তিনি আমাদের হাতে বই হয়ে আসেন, কখনো ভোরের গান হয়ে আসেন, কখনো বর্ষার দিনে জানলার পাশে বসে থাকা একটুকরো স্মৃতি হয়ে আসেন, কখনো প্রেমের চিঠির ভাষা হয়ে আসেন, কখনো প্রতিবাদের সাহস হয়ে আসেন, কখনো নিঃসঙ্গ রাতে সান্ত্বনা হয়ে আসেন, আবার কখনো একেবারে নিঃশব্দে আমাদের ভেতরের একটি প্রশ্ন রেখে যান, তুমি কেমন মানুষ হতে চাও? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই পরম পুরুষের কাছে বারে বারে ফিরে আসা।

0: আলো জ্বালানোর জন্য সবসময় সূর্যের অপেক্ষা করতে হয় না, একটা ছোট প্রদীপও অন্ধকারকে চ্যালেঞ্জ করতে পারে। রবীন্দ্রনাথ ছিলেন তেমনই এক প্রদীপ। তার আলোয় আমরা শিখেছি মানুষকে ভালোবাসতে, প্রকৃতিকে ভালোবাসতে, সত্যের পাশে দাঁড়াতে, ভয়কে অতিক্রম করতে, নিজেকে প্রশ্ন করতে, আর অন্ধকার যত গভীরই হোক আলো খুঁজে নিতে। তাই আজকের এই অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে আমরা রবীন্দ্রনাথকে কি শুধু প্রণাম জানাব? না, তার কাছে অঙ্গীকার করব। আমরা আমাদের ভিতরের আলোটুকু জ্বালিয়ে রাখব, কারণ সেই আলোই একদিন অন্য কারো পথ দেখাতে পারে।
1: রবীন্দ্রনাথের আলোই আমাদের এই সামান্য পথ চলা। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে যতই ভাবি ততই তাকে নতুন করে আবিষ্কার করি। তাকে আমরা শান্ত, কোমল, প্রেমের কবি হিসেবে বেশি দেখলেও প্রয়োজনের সময় এই মানুষটি কিন্তু প্রতিবাদের ভাষা আমাদের মুখে ঝুঁকিয়ে দিয়েছিলেন। এমনই একজন মানুষ যাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে মনে করতে চাই, হৃদয়ে ধারণ করতে চাই। কারণ প্রেমের ক্ষেত্রে রবীন্দ্রনাথ আমাদের দিয়েছেন অনুভূতির এক বিশাল ভুবন। আনন্দ, অপেক্ষা, বিরহ, প্রাপ্তি, হারানোর বেদনা, মানুষের মনের ভেতর এমন কোনো অনুভূতি নেই যার ভাষা তিনি আমাদের দেননি। এই জন্যই তো তার সাহিত্য আমাদের আনন্দ দেয়, আবার আমাদের চোখে জলও আনে। কখনো একাকিত্বের রাতে সঙ্গী হয়ে পাশে বসে থাকে, আবার কখনো তিনি আমাদের জীবনের সঙ্গে মিশে যান। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে এমন একজন মানুষকে আমরা বারে বারে স্মরণ করতে চাই, নিজেদের মনের শান্তি এবং একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য। রবীন্দ্রনাথ তেমনই একজন মানুষ।

0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষের দিকে এগিয়ে চলেছে ধীর পায়ে, কিন্তু শেষ করার আগে আপনাদের সঙ্গে আরও কিছুক্ষণ রবীন্দ্রনাথের কথা বলতে ইচ্ছে করছে। কারণ একটা কথা আমরা বারবার বলেছি, রবীন্দ্রনাথ শুধু পড়ার বিষয় নয়, তিনি অনুভব করার বিষয়। তাকে শুধু বইয়ের পাতায় রেখে দিলেই হয়তো তাঁর একটা অংশকে আমরা জানতে পারবো, কিন্তু তার আসল আলোকে অনুভব করতে পারবো না। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন তো, জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন খুব মন খারাপ ছিল, কোনো কথা কাউকে বলতে পারেননি, কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি, অথবা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে মনে হয়েছে আমি কি ঠিক করছি? সেই মুহূর্তে হয়তো অজান্তেই রবীন্দ্রনাথ আপনার পাশে এসে দাঁড়িয়েছেন।
1: একেবারেই তাই, এবং রবীন্দ্রনাথ আপনার পাশে এসে দাঁড়িয়েছে কখনো একটি গান হয়ে, কখনো একটি কবিতার পংক্তি হয়ে, কখনো একটি গল্পের চরিত্র হয়ে, কখনো বা একটু অনুভূতি হয়ে। এটাই তো রবীন্দ্রনাথের আশ্চর্য ক্ষমতা। ধরুন আপনি খুব একা, আপনার মনে হচ্ছে আপনার কথা বোঝার বা শোনার মতো কেউ নেই, তখন রবীন্দ্রনাথের গান আমাদের কানের ভেতর দিয়ে যখন মরমে প্রবেশ করে, কি আশ্চর্য! সেই সমস্ত গান শুনতে শুনতে মনে হয়

সত্যি বোধহয় কেউ এসে পাশে বসে রয়েছে, কেউ কিছু বলছে না, শুধু নীরবে আছে। আর কখনো কখনো জীবনে এই নীরব উপস্থিতিটুকুই তো সবচেয়ে বেশি দরকার, তাই না?

0: রবীন্দ্রনাথ মৃত্যুকে ভয় পাননি, বরং মৃত্যু তার সাহিত্যে বারবার এসেছে এক রহস্য হিসেবে। বিদায়ের মতো, পরিবর্তনের মতো, এক দরজা বন্ধ হয়ে অন্য দরজা খোলার মতো। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তার সৃষ্টি শক্তি থেমে যায়নি। একটি শিশুর কান্না কোনো জাতীয়তার নয়, একজন মায়ের ভালোবাসা কোনো সীমান্তের নয়, একজন মানুষের মৃত্যুর বেদনা কোনো ধর্মের নয়, আর ভালোবাসার ভাষা কোনো পাসপোর্ট চেনে না। এই কারণেই রবীন্দ্রনাথ শুধু বাঙালির কবি নন, তিনি মানুষের কবি।
1: জীবন সবসময় আনন্দের নয়, রবীন্দ্রনাথ সেটা জানতেন। তার নিজের জীবনেও এসেছে গভীর শোক, বিচ্ছেদ, মৃত্যু, একাকিত্ব। কিন্তু তার বিশেষত্ব এখানেই, তিনি দুঃখকে অস্বীকার করেননি, তিনি দুঃখকে জীবনেরই একটি অংশ হিসেবে গ্রহণ করেছেন। আমাদের অনেক সময় মনে হয় দুঃখ মানেই জীবন থেমে গেল, কিন্তু না, রবীন্দ্রনাথ বলেছিলেন সেটা একেবারেই নয়, দুঃখের মধ্যে দিয়েও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, অন্ধকারের মধ্যেও আলো খুঁজতে হয়। আর সেই কারণেই তার গান, তার লেখা, তার সমগ্র সাহিত্য কখনো আমাদের কাঁদায়, কিন্তু সেই কান্নার মধ্যে কোথাও যেন একটা শান্তি থাকে। মনে হয় হ্যাঁ, আমার কষ্টটা একা নয়, পৃথিবীতে আরো কেউ এই অনুভূতিকে বুঝেছে। আর সেই বোঝা পড়াটাই বোধ হয় আমাদের মনকে অনেক বেশি শক্তি দেয়।

না, আর একটা বিষয় নিয়ে একটু ভাবতে পারি আমরা, সেটা হচ্ছে ব্যর্থতা। আমাদের জীবনের কত বড় একটা শব্দ ব্যর্থতা, পরীক্ষায় ব্যর্থতা, চাকরিতে ব্যর্থতা, ব্যবসায় ব্যর্থতা, সম্পর্কে ব্যর্থতা, কোনো স্বপ্ন পূরণ না হওয়া। আর তখন আমরা নিজেদেরই প্রশ্ন করি, আমি কি পারি না, আমি কি অন্যদের থেকে পিছিয়ে, আমার কি জীবন তাহলে শেষ? রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টি আমাদের অন্যভাবে ভাবতে শেখায়। জীবনকে একটা মাত্র সাফল্য বা ব্যর্থতার ঘটনায় বিচার করা যায় না। মানুষের পথ দীর্ঘ, একটা দরজা বন্ধ হলে অন্য একটা দরজা হয়তো খুলে যায়।

তাই তো রবীন্দ্রনাথই আমাদের শেখায় যে ব্যর্থতা শেষ কথা নয়, শেষ কথা হলো আবারও উঠে দাঁড়ানোর ক্ষমতা। সত্যি কখনো কখনো তো জীবনে এমন সময় আসে যখন চারপাশে হয়তো অনেক মানুষ থাকলেও আপনি বড্ড একা, আমরা বড্ড একা, সবাই আছে কিন্তু কেউ নেই, কথা বলার মানুষ নেই, মনের কথা শোনার মানুষ নেই। ঠিক সেই সময় রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রনাথের লেখা আমাদের গভীরভাবে ভাবায়। সবাই আপনার সঙ্গে থাকবে এমন নিশ্চয়তা জীবন দেয় না, কিন্তু নিজের পথ নিজেকে চিনতে হবে, নিজের বিবেকের কাছে সৎ থাকতে হবে। সবাই হাততালি দেবে বলে ভালো কাজ করতে হবে না, সবাই প্রশংসা করবে বলে সত্য কথা বলতে হয় না, কখনো কখনো সঠিক কাজটি করতে হয়। যদি সেই পথে আপনি একা থাকেন, আর সেই একাকিত্বকে ভয় না পাওয়ার সাহসটাই তো রবীন্দ্রনাথ আমাদের দেন।

আসলে এই যে ব্যর্থতার কথা আমরা বলি, একটি স্বপ্ন ভেঙে গেলে অন্য একটি স্বপ্ন জন্ম নিতে পারে।

0: 100.1 FM Gold শুনছেন হিয়ার মাঝে ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 11:52 হয়ে 16 সেকেন্ড। সময় তো একেবারেই শেষের পথে, শেষের পথে, এবং আমরা যেটা বারে বারে বলতে চাই, যে উপলব্ধি বা যে অনুভূতি নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানের একদম শেষের দিকে ঢুকব, সেটা হচ্ছে যে একটা ছোট্ট প্রশ্ন আমাদের বারে বারে থেকে যায়, মানে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতে গেলে সেই প্রশ্নটা তো বারে বারে আমরা করি না,
1: নিজেকে করি, আপনাদেরকে করি। প্রশ্নটা হচ্ছে, আপনার জীবনে রবীন্দ্রনাথ কোথায়? কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়? কোন কবিতার লাইন আপনাকে সবচেয়ে বেশি সাহস দেয়? কোন গল্পের চরিত্র আপনাকে ভাবায়? কোন রবীন্দ্রসঙ্গীত শুনলে আপনার পুরনো কোনো স্মৃতি ফিরে আসে? হয়তো কারো কাছে রবীন্দ্রনাথ মানে আমার পড়ানো যাহা চায়, কারো কাছে যদি তোর ডাক শুনে কেউ না আসে, কারো কাছে বিপদে মনে রক্ষা করো, আবার কারো কাছে আনন্দ ধারা বহিছে ভুবনে। কিন্তু গান আনাদা হলেও অনুভূতিটা তো এক। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে আছেন,
0: একেবারেই তাই। এবং এই যে রবীন্দ্রনাথের সাহিত্য, সত্যি কখনো আলো, কখনো একটু প্রদীপে জোর করে আমাদের অন্তরে গেঁথে যায়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যায়। রবীন্দ্রনাথের আলো তেমনই এক অনুভূতির বিষয়, আমাদের কাছ থেকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে সেই আলো, তার বই পড়ে, তার গানকে, তার চিন্তাকে মনে রেখে, আর সবচেয়ে বড় কথা, তার মতো করে মানুষকে ভালোবাসার চেষ্টা করে। ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদের একদম তো শেষ পর্যায়ে, গান শুনতে শুনতেই বোধ হয় আমরা চেষ্টা করব
1: আজকের মতো হিয়ার মাঝে থেকে বিদায় নেওয়ার। আলোকবর্তিকা রবীন্দ্রনাথ, তিনি সারা জীবন আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও আলোকবর্তিকা হয়ে থাকবে, কিন্তু সেই দেখানো পথে যেন আমরা চলতে পারি, তেমন মানুষ হয়ে উঠতে পারি, তবেই তো তাকে আলোকবর্তিকা করতে করার সঠিক মূল্য।
0: একদমই। আর এই মূল্যকে মাথায় রেখে অন্তরে ভেতর, মানে অন্তরে ধারণ করে আমরা এগিয়ে যাব তার সাহিত্যকে নিয়ে, তাকে ভালোবেসে। আজকের মতো সকলকে শুভরাত্রি জানাই, গান শুনতে শুনতে আমরা বিদায় নেব।
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের। শুভরাত্রি।
0: শুভরাত্রি।

ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ প্রচার তরঙ্গে। এখন পরবর্তী কিছু আধুনিক গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আরদু মুখোপাধ্যায়ের পর এখন শুনবেন মান্নাদের কণ্ঠে কিছু আধুনিক গান। ডিটিএইচ প্রচার তরঙ্গ অনুষ্ঠান শুনছেন।

আধুনিক গানের পর এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ছবির নাম তুমি কত সুন্দর। এই ছবির সব গানগুলি, প্রথম গানটি শিল্পী অমিত কুমার, হালকা ইয়াগনিক।

শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। তুমি কত সুন্দর ছবির গানের পরে পরের ছবির নাম ত্রিমূর্তি। প্রথম শিল্পী আশা ভোঁসলে, কিশোর কুমার ও অন্যান্যরা।

এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান, এরপরে নানা রকমের গান। নানা রকমের গানে আজকে শুনব ব্যান্ড মিউজিক, পরিবেশনায় ভূমি।

রকস্টার সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হলো আজকের মতো হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আটকে নিয়ে দ্বিতীয় পর্ব। শিল্পী মোহিত চৌহান কার্তিকের দ্বৈত কণ্ঠে শুনছিলেন শাহের মেয়ে। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর প্রথম নিবেদনে আজকে শুনবেন শিল্পী মিতা সাহার পরিবেশনায় খেয়াল রাগ জনপুর।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন শিল্পী মিতা সাহার পরিবেশনায় খেয়াল রাগ জনপুরী। আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এখন শুনবেন ভাটিয়ার রাগে পরিবেশিত সারেঙ্গি, শিল্পী আল্লা রাখা কালাবান্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতের দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী আল্লা রাখা কালাবান্তের পরিবেশনায় সারেঙ্গি রাগ ভাটিয়ার। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। এখন বাংলা আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্র।

107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপ সে একযোগ অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্র। ভোরের এই সময়টা ঠিক 5টা বাজলেই আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, রবি ঠাকুরের লেখা প্রবন্ধের অংশ, কবিতার অংশ, বিভিন্ন আলোচনার থেকে অংশ, এই সব কিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নিই আনন্দধ্বনি এই অনুষ্ঠানে। বিগত কয়েকটি অনুষ্ঠান থেকে শুনছেন অনুদিত কবিতা গ্রন্থের অন্তর্গত বিদেশি ফুলের গুচ্ছ, ধারাবাহিক বেশ কয়েকটি রচনা। বিদেশি ফুলের গুচ্ছ 6 আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতে, এবং যথারীতি অন্যদিনের মতো থাকছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি, 5টা থেকে সকাল 6টা পর্যন্ত 107 FM রেনবো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিদেশি ফুলের গুচ্ছ 6, হাসির সময় বড় নেই, দুদণ্ডের তরে গান গাওয়া, নিমেষের মাঝে চুমু খেয়ে মুহূর্তে ফিরাবে চুমু খাওয়া, বেলা নেই শেষ করিবারে অসম্পূর্ণ প্রেমের মন্ত্রণা, সুখ স্বপ্ন পলকে ফুরায় তারপরে জাগ্রত যন্ত্রণা, কিছুক্ষণ কথা কয়ে লও, তাড়াতাড়ি দেখে লও মুখ, দুদণ্ডের খোঁজ দেখাশোনা ফুরাইবে খুঁজিবার সুখ, বেলা নাই কথা কহিবারে যে কথা কহিতে ফাটে প্রাণ, দেবতারে দুটো কথা বলে পূজার সময় অবসান, কাঁদিতে রয়েছে দীর্ঘদিন জীবন করিতে মরুময়, ভাবিতে রয়েছে চিরকাল ঘুমাইতে অনন্ত সময়। বিদেশি ফুলের গুচ্ছ 6 রচনাটি শুনছিলেন অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী শ্রাবণী সেন, মেঘের পরে মেঘ।

শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে শুনছিলেন এই গান। শিল্পীর কণ্ঠে আরেকটি গান, কেন আমায় পাগল করে যাস, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনির পরপর প্রথম দুটি নিবেদন।

গানে বাজুক অনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 5টা থেকে 6টা পর্যন্ত। এই অনুষ্ঠান সঙ্গে নিয়ে আজ রাত 3টে থেকে পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি। প্রথমে হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, তারপর 4টা থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং তারপর 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে 107 FM রেনবোয়। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আর একটি নতুন দিন আজ 18 আগস্ট 2026 মঙ্গলবার। শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে পরপর 2টি গান অনুষ্ঠানের একেবারে শুরুতেই। রবি ঠাকুরের লেখা বিদেশি ফুলের গুচ্ছ 7। বেঁচেছিল হেসে হেসে খেলা করে বেড়াতো সে, হে প্রকৃতি তারে নিয়ে কি হলো তোমার, শত রং করা পাখি তোর কাছে ছিল নাকি, কত তারা বন সিন্ধু আকাশ অপার, জননীর কোল হতে কেন তবে কেড়ে নিলি, লুকায় ধরার কোলে ফুল দিয়ে ঢেকে দিলি, শত তারা পুষ্পময়ী মহতী প্রকৃতি ওই, না হয় একটি শিশু নিলি চুরি করে, অসীম ঐশ্বর্য তব তাহে কি বাড়িল নব, নূতন আনন্দ কণা মিলিল কি ওরে, অথচ তোমারই মতো বিশাল মায়ের হিয়া, সব শূন্য হয়ে গেল একটি সে শিশু গিয়া। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ 7। এবারে শিল্পী পুট বাদাম এবং তারপরে শিল্পী সুমনা ভট্টাচার্য, পরপর 2টি গান।

শুনছেন 107 এফএম রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি ভোর 5টা থেকে সকাল 6টা পর্যন্ত। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, আর কিছু সময় আপনাদের সঙ্গে। বিদেশি ফুলের গুচ্ছ 8, নিদাঘের শেষ গোলাপ কুসুম একা বন আলো করিয়া, রূপসী তাহার সহচরীগণ শুকায় পড়েছে ঝুরিয়া। একাকিনী আহা চারিদিকে তার কোনো ফুল নাহি বিকাশে, হাসিতে তাহার মিশাইতে হাসি নিঃশ্বাস তাহার নিঃশ্বাসে। বোটার উপর শুকাইতে তোরে রাখিব না একা ফেলিয়া, সবাই ঘুমায় তুইও ঘুমাগে তাহাদের সাথে মিলিয়া। ছড়ায় দিলাম দলগুলি তোর কুসুম সমাধি শয়নে, যেথা তোর বন সখীরা সবাই ঘুমায় মুদিত নয়নে। তেমনি আমার সখারা যখন যেতেছেন মোরে ফেলিয়া, প্রেমহার হতে একটি একটি রতন পড়িছে খুলিয়া। প্রণয় হৃদয়ে গেল গো শুকায়, প্রিয়জন গেল চলিয়া, তবে আধার আধার জগতে রহিব বল কি বলিয়া। বিদেশি ফুলের গুচ্ছ 8 রচনাটি শুনছিলেন এবারে শিল্পী।